আকাশবাণী শিলচর, আজ সোমবার 21শে বৈশাখ 1948 শতাব্দ, 27শে বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং 11ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং FM 102.3 মেগাহার্টসে।

Ah. হে অমৃত বিধায়ক শুদ্ধ সত্য বিরুদ, সাধকের হৃদয়ে তোমার অধিষ্ঠান, তুমি অমৃত হইতে উৎপন্ন, আমরা যেন তোমাকে অমৃত লাভের জন্য হৃদয়ে সঞ্চয় করিতে পারি। আমাদের জিহ্বার অগ্রে এবং রসনার মূল ভাগে অমৃত বিদ্যমান থাকুক, অর্থাৎ আমাদের বাক্য ও মন উভয়ই পরমার্থ লাভে

বিনিযুক্ত হোক। হে অমৃত স্বরূপ শুদ্ধ সত্য, তুমি আমাদের সকল কর্মে বর্তমান থাকো এবং আমাদের অন্তরে অধিষ্ঠিত হও। আমাদের ইহ জীবন পরজীবন অমৃতময় হোক। আমরা বাগ ইন্দ্রিয়ের দ্বারা যাহা বলিব তাহা যেন অমৃত লাভ বিষয়ক অর্থাৎ ভগবত প্রীতিমূলক হয় এবং আমরা যেন অমৃত যুক্ত হই। শুদ্ধ সত্য প্রভাবে আমরা অমৃতময় হইব, অমৃত ক্ষরণ হইতে আমরা মধুমত্তর হইব। মধুযুক্ত বৃক্ষ যেমন লোকের প্রীতি উৎপাদন করে, সেইরূপ হে অমৃতময় শুদ্ধ সত্য, তুমি আমাদিগকে কলুষ কলঙ্ক শূন্য ও সদ্ভাবযুক্ত করিয়া উদার করো। হে ভগবান, সর্বব্যাপক মধুরত্বের জন্য লোকে যেমন ইচ্ছু কামনা করে, সেইরূপ আমরা সাগ্রহে তোমাকে পাইবার জন্য প্রার্থনা করিতেছি। পতি পরায়ণা পত্নী যেমন প্রতি ভজনা করে, সেইরূপ তুমি আমাদের প্রতি অনুরাগ সম্পন্ন হও। আমাদের পরিত্যাগ করিয়া দূরে গমন করিও না।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন তন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে এবারে শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

এই গানটির সাথে শেষ হল ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে।

ধানের গঠন বা ওর যদি স্বাস্থ্য ঠিক নাই, তাহলে পটাশ সার 1-2 কেজি করে চাপান সার হিসেবে আপনার ছিটিয়ে দিতে পারেন। বড় ধানের কিন্তু ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের গান্ধী পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইরা একটু খেয়াল করবেন যাতে গান্ধী পোকার আক্রমণ হওয়ার আগেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বড় ধানের মূল জমিতে বাঁশের একটা করে বা একটি পাখি বসার জন্য বাঁশের ব্যবস্থা করে দিবেন, জ্যাং দিয়ে দিবেন, যাতে ওখানে পাখি বসে বিভিন্ন ধরনের পোকা খেতে পারে। এবারে আপনারা ঝিঙ্গা, মিষ্টি লাউ, কচু, শসা, ভেন্ডি লাগাচ্ছেন তো? আশা করি সবাই লাগাচ্ছেন। এগুলির উপযুক্ত বীজ, ভালো কোম্পানির বীজ ব্যবহার করবেন। এবং আমরা যেসব ঝিঙ্গা বা শসা, ভেন্ডি এসব চাষ করি, সবগুলির লাগানোর আগে যে গর্তটা করতে হয় সে পরিমাণ মতো করে নেবেন। যেমন কোনো কোনো সময় 1 ফুট 1 ফুট করেও একটা গর্ত করে ওখানে লাগাতে হয়। কোনো জায়গায় আছে 6 ইঞ্চি গর্ত করলেও হবে, কিন্তু সামান্য জায়গায় জায়গা তৈরি করে ওখানে যদি গাছটা লাগান তাহলে কিন্তু পরবর্তীতে ফসল ভালো নাও হতে পারে। ঝিঙ্গা তিতা হয় তো মাঝে মাঝে? ঝিঙ্গার তিতার থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমরা কিন্তু 80 ppm সাকসিনিক অ্যাসিড গাছের 3-4টা পাতা আসার সঙ্গে সঙ্গে একবার স্প্রে করতে হবে। মনে রাখবেন, সাকসিনিক অ্যাসিড 80 ppm হারে গাছের চারা 3 দিন বা 3 থেকে 5 পাতার হওয়ার সময় স্প্রে করতে হবে, এবং যখন ফুল দেওয়ার সময় হবে তখন আরেকবার স্প্রে করে দেবেন। ঝিঙ্গার কিন্তু তিতা আসবে না যদি এইভাবে আমরা করি। মিষ্টি লাউ, শসা, ভেন্ডি সব কিছুরই দাম আছে, আশা করি খুব সুন্দর মতো আপনারা খেত করবেন। পোকামাকড় যদি হয়, তার জন্য আজকের দিনে নতুন নতুন যেসব ঔষধ বা কীটনাশক বেড়ে হয়েছে সেগুলি ব্যবহার করবেন। ভেন্ডি চাষ করতে সময় রক ফসফেট দিতে ভুলবেন না। ভেন্ডি চাষ যারা করছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা 41 কেজি প্রত্যেক বিঘায় রক ফসফেট করে যে সারটা আছে সেটা ব্যবহার করবেন, রক ফসফেট নতুন সার। এবং পচন সার বা গোবর সার 666 কেজি প্রত্যেক বিঘা ভেন্ডির জন্য। অন্য যেসব ফসল আছে সেগুলি চাষ করার সময় 1000 কেজি বা 10 কুইন্টাল করে গোবর সার দেওয়ার চেষ্টা করবেন। এই সবজি চাষ করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় গুড়ি পচা বেমার হয় এবং ঝড় খাওয়া বেমারও হয়। এইসব বেমার থেকে রক্ষা পেতে হলে আপনি নির্বাচিত করা বীজগুলোকে কার্বক্সিন দিয়ে শোধন করে নিন। 2 থেকে 3 গ্রাম কার্বক্সিন প্রত্যেক কেজি বীজের জন্য প্রয়োজন হবে। বীজ শোধন করে লাগানোর পরেও যদি এই রোগগুলি দেখা যায়, তাহলে অ্যাজক্সিস্ট্রোবিন 23SC 0.1% হারে জল সঙ্গে মিক্স করে মিশ্রণ বানিয়ে স্প্রে করতে হবে, তাহলে গুড়ি পচা বেমার ভালো হয়ে যাবে।

কৃষক ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো আমার আমাদের মাঠে কাজ করছেন, যারা বড় ধান করছেন, বড় ধানের ফুল আসার সময় হয়েছে, মনে আছে তো চাপান সার দেওয়ার সময় এসছে। আশা করব প্রত্যেক বিঘা জমিতে 3 কেজি করে ইউরিয়া সার চাপান সার হিসেবে দিয়ে দিবেন। যদি

শুনলেন অনুষ্ঠান খেতে খামারে আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন অবনী মোহন পালের পরিবেশনায়।

লোকগীতি শুনছেন অবনী মোহন পালের পরিবেশনায়।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন অবনী মোহন পালের পরিবেশনায় আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড

এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা শুনবেন সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবেন সংযুক্তা চৌধুরী সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গান শুনবেন সকাল 8:40 মৃণাল কান্তি কর ও দুপুর 1:15 সৈকত মিত্র। বাংলা ছবির গান

শুনবেন সকাল 8:50 ও বেলা 10:05। সকাল 9:00 শুনবেন অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল ও তারানা শুনবেন নিসার হোসেন খাঁর কণ্ঠে। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে। বেলা 11:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক গুজরাতের সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত পর্ব উদযাপন অনুষ্ঠান শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পৌলমী দেব। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন প্রণতি চন্দ ও শেলী অর্জুনের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী সালাবত মাহাতো। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিস। দুপুর 2:00 ভজন পরিবেশন করে শোনাবেন সুমনা পাল চৌধুরী। দুপুর 2:30 অতুল প্রসাদের গানের শিল্পী শিবানী দে। দুপুর 2:45 নজরুল গীতি পরিবেশন করে শোনাবেন সৌম্যজিৎ পুরকায়স্থ। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। যুব বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45। এতে ব্যাকইয়ার্ড পদ্ধতিতে হাঁস মুরগি পালন ও পরিচর্যা, এ নিয়ে শুনবেন ডক্টর শামসুন নিহারের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা গান। রাত 8:30 শুনবেন কুমুদ রঞ্জন সরকারের বাঁশি বাদন। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে একযোগে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্সে, এবং FM 102.3 মেগাহার্সে। শ্রোতা বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ সোমবার, 21শে বৈশাখ 1948 শতাব্দ, 27শে বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং 11ই মে 2026 খ্রিস্টাব্দ। চলুন শ্রোতাবন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 11ই মে, অর্থাৎ আজকের দিনটি। 1857 সালে আজকের দিনে দিল্লিতে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। আজকের দিনে 1885 সালে প্রখ্যাত শিক্ষাবিদ ও খ্রিস্টধর্মের অন্যতম ভারতীয় প্রচারক রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1915 সালে আজকের দিনে বিপ্লবী আমির চাঁদ বালমুকুন্দ অবধ ও বসন্তের ফাঁসি হয় আম্বালা জেলে। দেখে নেওয়া গেল ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। এবারে আজকের প্রসঙ্গ।

আজ এক ভারতীয় বাঙালি চিত্রশিল্পীর কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বিংশ শতকের প্রথম দিকে ভারতীয় আধুনিকতাবাদী নবীন প্রজন্মের ও কলকাতা গ্রুপের অন্যতম চিত্রশিল্পী ছিলেন তিনি। ইউরোপীয় ছবির আঙ্গিকে ভারতীয় শৈলীর অপূর্ব সংমিশ্রণ করে নিজস্ব আঙ্গিকে শিল্প সৃষ্টি করেছেন। তিনি বাংলা ভাষার অদ্বিতীয় কথাশিল্পী কমল কুমার মজুমদার ও চিত্রশিল্পী শানু লাহিড়ির ভাই। তার জন্ম ব্রিটিশ ভারতের বর্তমান পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি পিতা প্রফুল্ল কুমার মজুমদার ও মা রেণুকাময়ী দেবীর সাত সন্তানের একজন। বাবা প্রফুল্লচন্দ্র ছিলেন পুলিশ অফিসার, মা ছিলেন বাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নিবেদিত প্রাণ। ফলে ছোটবেলাটা তার সেই সাংস্কৃতিক আবহাওয়াতেই কেটেছে। শৈশব থেকে ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। তাদের পৈতৃক নিবাস ছিল উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর টাকিতে, তবে কলকাতার রাসবিহারী এভিনিউতে একটা ভাড়া বাড়ি ছিল। বছর ছয়েক বয়সে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের বিষ্ণুপুর শিক্ষা সংঘ স্কুলে তিনি বড় ভাই কমল কুমারের সঙ্গে একই শ্রেণীতে ভর্তি হন। কয়েক বছর পর সেখান থেকে চলে যান কলকাতার ক্যাথিড্রাল মিশনারি স্কুলে। এখানেও বেশিদিন তার মন টেকেনি। সংস্কৃত ভাষা শিখতে ভর্তি হন ভবানীপুরের এক সংস্কৃত টোলে। তিনি শিল্পকলার প্রথম পাঠ নিয়েছেন কলকাতার ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে। তার প্রথম শিক্ষক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র চিত্রশিল্পী খিতীন্দ্রনাথ মজুমদার। শৈল্পিক দক্ষতার জন্য পাঠ শেষে নরম্যান ব্ল্যাঙ্ক স্মৃতি পদক লাভ করেন। প্রদোষ দাশগুপ্ত, রথীন মৈত্র এবং পরিতোষ সেন প্রমুখ এক ঝাঁক নবীন প্রজন্মের আধুনিকতাবাদীদের নিয়ে 1943 সালে তিনি গড়ে তোলেন ক্যালকাটা গ্রুপ। 1944 সালে ক্যালকাটা গ্রুপে তার একক প্রদর্শনী হয়। ইতিমধ্যে ফরাসি সরকারের বৃত্তি পেয়ে তিনি প্যারিসে যান। সেখানে তার শিক্ষা কেন্দ্র ছিল আন্দ্রেলেতের একাডেমি। এরপর লন্ডনের ইন্ডিয়া হাউসে এক প্রদর্শনীতে অংশ নেন এবং কিছুদিন সেখানে আর্ট গ্যালারিতে কিউরেটর হিসেবে কাজ করেন। পরে তিনি প্যারিসে ফিরে আসেন। ইউরোপে তিনি 10 বছর বসবাস করেন এবং সেখানে অবস্থানকালে কনস্টান্টিন ব্রানসুয়েসি, জর্জেস ব্রাক এবং জিন জেনেটের প্রমুখ অনেক লেখক এবং শিল্পীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। 1988 সালে তিনি কলকাতায় ফিরে আসেন। তিনি বড় আকারের ক্যানভাসে আঁকতে থাকেন এবং ধীরে ধীরে তার শিল্পকাজে তন্ত্র আর্টের পুনর্জাগরণ ঘটতে থাকল। ছবির বিষয় রইল ভারতীয় তথা একান্ত বাংলার, কিন্তু রীতিতে কিছুটা আধুনিক ইউরোপীয়। তিনি কিউবিজমের পথ ছেড়ে ভারতীয় দর্শন, বেদ এবং উপনিষদের পবিত্র বাক্যের চিত্র রূপায়ণে আত্মনিয়োগ করেন। ভারতীয় মন্ত্রতন্ত্র বিষয়গুলি যথা কালী, দুর্গা, মঙ্গল কাব্যের বিষয়বস্তু হয়ে উঠল। তার শিল্পকল্প কেবল একটি রচনায় সম্পূর্ণ ছিল না, সবসময় গুটি কয়েক ক্যানভাস মিলে এক একটি বিষয়ের উপস্থাপনা হয়েছে। কবি শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়ের যুগ্ম কাব্যগ্রন্থ সুন্দর রহস্যময়ের জন্য তিনি একাধিক ছবি এঁকেছেন। এতে নিছক অলঙ্করণ নয়, বরং শিল্পকর্মই। তিনি একসময় তার স্ত্রীর সঙ্গে যৌথভাবে ভক্ত কবি রামপ্রসাদের গানের ফরাসি অনুবাদ করেছিলেন। আজ যে বাঙালি চিত্রশিল্পীর কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, তার সম্পর্কে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তিনি নীরদ মজুমদার। 1916 সালের 11ই মে, অর্থাৎ আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। আজকের দিনে তার প্রতি রইল আমাদের অকৃত্রিম শ্রদ্ধা।

0: গানটি শুনলেন সুমনা সাহার কণ্ঠে। গল্পপাঠের আসরে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা গল্প থেকে ধারাবাহিক পাঠ।
1: কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না, আমি তো পাইতাম না। আমি কুসুমকে সেই বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই। তাহার মল ছিল না বটে, কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম। এমনি করিয়া 10 বৎসর কখন কাটিয়া গেল, গাঁয়ের লোকেরা কেহ যেন জানিতেই পারিল না। এই আজ যেমন দেখিতেছ, সে বৎসরও ভাদ্র মাসে শেষে শেষে এমন একদিন আসিয়াছিল। তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়া এমনিতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিলেন। তাঁহারা যখন এতখানি ঘুমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্য গাছপালার মধ্য দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়া গল্প করিতে করিতে চলিয়া আসিতেন, তখন তোমাদের সম্ভাবনাও তাঁহাদের মনের একপার্শ্বে উদিত হইত না। তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না, তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেন। আজিকার দিন যেমন সত্য, যেমন জীবন্ত, সেদিনও ঠিক তেমনি সত্য ছিল। তোমাদের মতো তরুণ হৃদয়খানে লইয়া সুখী দুঃখে তাঁহারা তোমাদেরই মতো টলমলো করিয়া দুলিয়াছেন। তেমনি আজিকার এই শরতের দিন তাঁহারা হীন, তাঁহাদের সুখ দুঃখের স্মৃতি লেশমাত্র হীন। আজিকার এই শরতের সূর্য করজ্জ্বল আনন্দচ্ছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষাও অগোচর ছিল। সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপরে একাতটা উড়াইয়া ফেলিতেছিল। আমার পাষাণের উপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল। সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌমোজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায়েক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন। সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল। মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল। ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল। একে সন্ন্যাসী, তাহাতে অনুপম রূপ, তাহাতে তিনি কাহাকেও অব

অবহেলা করিতেন না, ছেলেদের কোলে লইয়া বসাইতেন, জননীদিগকে ঘরকন্যার কথা জিজ্ঞাসা করিতেন। নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল। তাহার কাছে পুরুষও বিস্তর আসিত, কোনোদিন ভাগবত পাঠ করিতেন, কোনোদিন ভগবদ্ গীতার ব্যাখ্যা করিতেন, কোনোদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন। তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত, কেহ মন্ত্র লইতে আসিত, কেহ রোগের ওষুধ জানিতে আসিত। মেয়েরা ঘাটে আসিয়া বলাবলি করিত, আহা কি রূপ! মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত।

চলুন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। আগামীকাল অসমের তৃতীয় এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে আজ এখানকার খবরের কাগজে প্রধান শিরোনাম। যুগসংঘ মূল শিরোনামে লিখেছে,

তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত, কেহ মন্ত্র লইতে আসিত, কেহ রোগের ওষুধ জানিতে আসিত। মেয়েরা ঘাটে আসিয়া বলাবলি করিত, আহা কি রূপ! মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়া।

চলুন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। আগামীকাল অসমের তৃতীয় এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে আজ এখানকার খবরের কাগজে প্রধান শিরোনাম। যুগশঙ্খ মূল শিরোনামে লিখেছে, হিমন্তের হাতেই অসম, অপ্রতিদ্বন্দ্বী দলনেতা। সাময়িক প্রসঙ্গ প্রথম পৃষ্ঠায় বড় শিরোনামে লিখেছে, হিমন্তই ফের মুখ্যমন্ত্রী, শপথকাল। গতিও প্রায় হুবহু একই শিরোনাম দিয়েছে বার্তালিপির প্রধান হেডলাইন। ট্রেলার শেষ, এবার ফুল মুভি। লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি পেশ হিমন্তের। বড় ছবির নিচে আরেকটি বড় শিরোনামে বার্তালিপি লিখেছে, বরাক থেকে হিমন্ত বিশ্বর নাম সমর্থনে ডাক্তার রাজদীপ। এছাড়াও হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক কেরিয়ার নিয়েও পৃথকভাবে লিখেছে কাগজগুলো। গতির সুপার অ্যাঙ্কার, প্রখর বুদ্ধি, বাক চাতুর্য, পরিশ্রমের দৌলতে জনপ্রিয়তার শীর্ষে হিমন্ত। সাময়িক অসমে পর্যবেক্ষক হিসেবে আসা জেপি নাড্ডার মন্তব্য নিয়ে হেডিং দিয়েছে, অসমের মানুষের আশীর্বাদের যোগ্য সম্মান মিলবে। যুগশঙ্খ আলাদাভাবে লিখেছে, আজ ঐতিহাসিক গৌরবের দিন, দাবি বরাকের বিধায়কদের। বার্তালিপি লিখেছে, হিমন্ত বন্দনায় পঞ্চমুখ, শরীর থেকে শুরু করে আদি নব্য বিজেপি নেতারা। অন্যান্য খবরে, তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হিসেবে থলপতি বিজয়ের শপথ গ্রহণের খবর জানিয়েছে সব পত্রিকা। বার্তালিপির হেডিং, আমি ক্ষমতার কেন্দ্রবিন্দু, শপথ নিয়ে ঘোষণা বিজয়ের। এদিকে জ্বালানি ব্যবহারে জনগণকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবরটি ধরেছে সব কাগজ। সাময়িক দুটো খবরে জানাচ্ছে, বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিন ফের খারিজ, এবং মণিপুরের উখরুলে সাত বাংকার ধ্বংস, উদ্ধার অস্ত্র। গতি লিখেছে, মন্ত্রিসভার প্রথম বৈঠকে ভাষা শহীদ স্টেশন শিলচর নামকরণের দাবি। যুগশঙ্খের খবর অনুযায়ী, পাঁচ বিশিষ্ট সাহিত্যিককে সম্মান দিচ্ছে অসম সাহিত্য সভা। বার্তালিপির খবর, কেরলে মুখ্যমন্ত্রী বাঁচতে হিমশিম খাচ্ছে কংগ্রেস। তাছাড়া মধ্যপ্রাচ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হচ্ছে বলে জানিয়েছে পত্রিকাগুলো। এ ব্যাপারে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দেখে নিলাম পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম, এবারে চোখ রাখছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনামে। দৈনিক যুগশঙ্খের সম্পাদকীয় শিরোনাম, বাংলাদেশে প্রভাব। সাময়িক লিখেছে, অপারেশন সিন্দুর, পাকিস্তানের প্রতি ভারতের কড়া বার্তা। গতির এডিটোরিয়াল, জাতীয় স্তরে হিমন্তের জনপ্রিয়তা ঈর্ষণীয়। সবশেষে বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম, মণিপুরে এনআরসি। দেখে নিলাম পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানে শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল এই অনুষ্ঠানটি শোনার আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্ধুরই অনুষ্ঠানে এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা জাতীয় সংবাদ, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত 2 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। মার্কিন ইরান শান্তি চুক্তিতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান, যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
1: জো এনার্জি প্রোডাক্ট হাম বিদেশ

0: देशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে প্রায় 9400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশগ্রহণ করবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে 126 সদস্যের বিধানসভায় 102টি আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহান দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হবে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপ্পাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা কাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। তামিলাগা ভেত্রিক আজাঘাম টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে এই মাসের 13 তারিখের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর 14তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনে তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন ধরে বিধানসভা বসবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদ তরীর যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এম ভি হান্ডিয়াস নামের ওই ডাচ জাহাজে 2 ভারতীয় সহ প্রায় 150 জন যাত্রী ভ্রমণ করছিল। এদের মধ্যে বেশ কিছু যাত্রী প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত। জাহাজটি গতকাল স্পেনে এসে পৌঁছলে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই প্রমোদ্দরীর সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত একটি প্রমোদ্দরীতে 2 ভারতীয় নাগরিক এখন সুস্থ এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। স্পেনের ন্যাশনাল সেন্টার ফর ইমার্জেন্সি মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন জানিয়েছে, জাহাজে কর্মরত 2 ভারতীয় কর্মীকে নেদারল্যান্ডসে নামানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন। তাদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা সমগ্র ন্যাটো

সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই প্রতিক্রিয়াটি পাঠানো হয়। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছেন, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষবিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মজুদ কর্মসূচির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনায় তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরান সতর্ক করেছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযানের পাশাপাশি ফরাসি বা ব্রিটিশ যুদ্ধজাহাজের যে কোনো মোতায়েনের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী তিন চার দিন এই পরিস্থিতি থাকবে। দিনের বেলায় কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজস্থানের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে পারে। এদিকে আসাম, মেঘালয়, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশ কিছু অংশে একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রা তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকতে পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব ১৫ বক্সিং চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের ৬ জন বক্সার ফাইনালে উঠেছেন এবং বাকি ৭ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCL স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে ৭:৩০। অন্যদিকে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২ উইকেটে মুম্বাই ইন্ডিয়ানসকে ও চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম, পশ্চিমবঙ্গ এবং পুডুচেরিতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয় কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা জাতীয় নীতির প্রতি জনসাধারণের সমর্থন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেন যে জাতীয় কার্যসূচি ও কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি সমর্থনের বার্তা সাম্প্রতিক নির্বাচনে প্রতিফলিত হয়েছে। গতকাল বেঙ্গালুরুতে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সরকারের দৃঢ়তা, সুশাসন ব্যবস্থার পাশাপাশি সমস্যাগুলির সমাধান করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুর লোকভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সরকার গঠনের দাবি জানান। ডক্টর শর্মা রাজ্যপালের কাছে নবনির্বাচিত 102 জন বিধায়কের সাক্ষ্য সম্বলিত প্রস্তাব জমা করেন। সে সময় ডক্টর শর্মার সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা ও সহ পর্যবেক্ষক সাহেব সিং সাইনি উপস্থিত ছিলেন। শ্রী নাড্ডা সাংবাদিকদের সঙ্গে বলেন যে আমাদের জনসাধারণ কল্যাণের আসামের জনসাধারণের কল্যাণে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ভারতীয় জনতা পার্টি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি তথা জাতীয় গণতান্ত্রিক মোর্চার বিধায়নী দলের নেতা হিসেবে ঘোষণা করেছে। গতকাল গুয়াহাটির বশিষ্ঠ চারিয়ালিতে থাকা রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ের বাজপেয়ী ভবনে আয়োজিত এক বৈঠকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিধায়নী দলের নেতা হিসেবে বাছাই করা হয়। বিজেপির বিধায়নী দলের বৈঠকে 82 জন নবনির্বাচিত বিধায়ক অংশগ্রহণ করেন।

0: এরপর এনডিএর বিধায়িনী দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিধায়িনী দলের নেতা হিসেবে ঘোষণা করেন। বৈঠকে সহকারী পর্যবেক্ষক হিসেবে বিজেপি প্রবীণ নেতা নায়েব সিং সাইনিও উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপির পক্ষ থেকে রঞ্জিত কুমার দাস, বিশ্বজিৎ দৈমারি, অজন্তা নিয়োগ, রাজদীপ রায়, অশোক সিংহল, পীযূষ হাজারিকা, চক্রধর গগৈ এবং বিশ্বজিৎ দৈমারি বিধায়িনী দলের নেতা হিসেবে ডক্টর শর্মার নাম প্রস্তাব করেন। সঙ্গে দুজন করে বিধায়ক এই প্রস্তাবে সমর্থন জানান। এরপর অসম গণ পরিষদের 10 জন বিধায়ক ও বিপিএফের বিধায়কদের উপস্থিতিতে অগপর নেতা অতুল বরা ও বিপিএফ এর নেতা রিহন দৈমারি এনডিএর নেতা হিসেবে ড শর্মার নাম প্রস্তাব করেন। বিজেপি তথা এনডিএর বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর ড হিমন্ত বিশ্ব শর্মা দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সহ সহযোগী দল অসম গণ পরিষদ ও বিপিএফ কে কৃতজ্ঞতা জানান। ড শর্মা জানান,
1: অহা 12 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার উপস্থিতিত এন ডি এ মন্ত্রিসভায় তৃতীয়বারের শপথ গ্রহণ করব। মানে রাইজক অনুরোধ করমবাসী রাইজে যাতে আশীর্বাদ সদায় আমাক দি থাকে, কারণ অসমবাসী রাইজর আশীর্বাদ সাহসে হয়েছে আমার কর্মযজ্ঞর প্রেরণা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন সংস্কার সাধন হচ্ছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় পর্যবেক্ষক বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে সক্রিয় ও দায়বদ্ধ থাকবে বলে জানান। শ্রী নাড্ডা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
2: শ্রীমান হিমন্ত বিশ্ব শর্মা জি কে নায়কি উপস্থিতি হিমন্ত বিশ্ব শর্মা জি কে বিধায়ক দল কা নেতা ঘোষিত করতা হুম আর উনকে বহুত বহুত বধাই।
0: উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার আগামীকাল শপথ গ্রহণ করবে, এজন্য খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে প্রস্তুতি অব্যাহত রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন বলে রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে গত 4 মে থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অগ্নি নিরাপত্তা সপ্তাহ 2026 পালন করা হয়েছে। এ উপলক্ষে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মচারী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ শিবির এবং মকড্রিলের আয়োজন করা হয়। এর মধ্যে কলেজ অধ্যক্ষ ড ভাস্কর গুপ্তের নেতৃত্বে অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে শপথ গ্রহণ করা হয়। গত শনিবার কাছাড় জেলার অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের সহযোগিতায় অগ্নি নির্বাপন সংক্রান্ত একটি মকড্রিলও অনুষ্ঠিত হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সময়ানুবর্তিতা বজায় রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে 80টিরও বেশি ট্রেন পরিষেবার সময়সূচি সংশোধন করেছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয় যে সময়সূচি সংশোধন করা ট্রেনগুলির মধ্যে রয়েছে গুয়াহাটি নাহারলগুন জনশতাব্দী এক্সপ্রেস, আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস এবং শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের ব্যবস্থাপনায় আজ ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুনিখাল তেমাথা সংলগ্ন ভুবনখাল শিববাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্সহ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।

0: देखो नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: जान दीची अपने आबारों आजकल बाकी अनुष्ठान सूची सम्पर्क আধুনিক গান শুনবেন সকাল 8:40 মৃণাল কান্তি কর ও দুপুর 1:15 সৈকত মিত্রর কণ্ঠে। সকাল 9:00 অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল ও তারানা শুনবেন নিসার হোসেন খাঁর কণ্ঠে। বেলা 11:00 গজলের শিল্পী অশোক খোসলা। বেলা 11:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক গুজরাটের সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত পর্ব উদযাপন অনুষ্ঠান শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পৌলমী দেব। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি প্রণতিচন্দ ও শিলী অর্জুনের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী সালাবত মাহাতো। সুমনা পাল চৌধুরী ভজন পরিবেশন করে শোনাবেন দুপুর 2:00। নজরুল গীতি পরিবেশন করে শোনাবেন সৌম্যজিৎ পুরকায়স্থ দুপুর 2:45। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। চাষ আমাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 6:45। রাত 8:00 শুনবেন বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। শুনুন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ, এরপর শিলং কেন্দ্র থেকে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আকাশবাণী শিলচর, এখন আধুনিক গান শুনবেন মৃণাল কান্তিকরের পরিবেশনায়।

আকাশবাণী শিলচর, এবারে শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন বিলম্বিত লয় ছবি থেকে, গিয়েছেন আরতি মুখোপাধ্যায়।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানের শেষ গানখানি শুনবেন আশা ভোসলের কণ্ঠে এপার ওপার ছবি থেকে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: এখন শুনবেন অনুষ্ঠান আহরণ।
2: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: 9 মে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এদিন তারাপুরে রবীন্দ্রমূর্তির পাদদেশে অন্যান্য বছরের মতো এবারও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। শিলচর পৌর নিগম, আর্য সংস্কৃতি বোধনী সংস্থা ও লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন শিলচরের বিভিন্ন সংস্থা, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পী এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর পৌর নিগমের প্রশাসক নবোত্তম শর্মা বলেন,
1: আপনালোকৰ বিগত 3টা বছৰ

0: অন্যতম আয়োজক লায়ন্স ক্লাবের সদস্য অরিন্দম ভট্টাচার্য বলেন,
1: আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন, আমাদের প্রতিদিনের সুখ দুঃখ হাসি উৎসব উল্লাস সবকিছুতেই আমরা রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের কবিতায় আমাদের আবেগের ভাষা খুঁজে পাই। আমাদের সমস্ত আবেগের সমস্ত অনুভূতির ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ, আমাদের গর্বিত করেছেন রবীন্দ্রনাথ, বিশ্বের মঞ্চে বাঙালির পরিচিতি দিয়েছেন রবীন্দ্রনাথ। শুধু নোবেল পুরস্কারই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রেরণা জুগিয়েছেন রবীন্দ্রনাথ। আজকে তার মৃত্যুর প্রায় 100 বছর অতিক্রান্ত হতে চলেছে, তাও আমরা তাকে অতিক্রম করে যেতে পারিনি। আমাদের জীবনের প্রতিফলে প্রতিদিনের জীবনযাপনে অত্যন্ত প্রাসঙ্গিক আজ রবীন্দ্রনাথ। আমরা আজকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আবারও তাকে
0: এদিকে যথাযথ মর্যাদায় 25শে বৈশাখ শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে শিলচরে। বিভিন্ন সংগঠনের সঙ্গে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। এদিন বর্ণাঢ্য পদযাত্রা, প্রতিকৃতিতে মাল্যদান, প্রভাতী কবি প্রণাম সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বরাক বঙ্গ। কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে গিয়ে বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বললেন,
2: আমাদের জীবন প্রবাহে এমন এক ব্যক্তিত্ব যিনি আজও আমাদের পথ দেখাচ্ছেন,

0: বিশ্বের যে বহুত্ববাদী সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি তার ভাবনায় তার লেখনীতে লালন করে গেছেন। এবং সভ্যতার সংকটে তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে এই দেশের আমরা বিভিন্ন জাতি ধর্মের যারা বাসিন্দা, আমরা যদি এই রাষ্ট্রীয় কাঠামোতে সতর্ক না থেকে আমরা যদি এগোতে না পারি, তাহলে ভবিষ্যতে নানাবিধ সমস্যায় আমরা বিপর্যস্ত হব। আজকে আমরা অনুভব করছি রবীন্দ্রনাথের সেদিনের সতর্কবাণী। আজকে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি ধর্মের মধ্যে যদি একটা বন্ধুত্বের আবহ যদি বজায় রাখতে না পারি, তাহলে এই যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হবে। সুতরাং জাতীয় চেতনাকে আরো সমৃদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেগুলো কূট চক্রান্ত, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ঐক্যকে মজবুত করতে হলে রবীন্দ্রনাথই আমাদের পথপ্রদর্শক। আমরা তার আদর্শে যদি সবাই অবিচল থাকি, তাকে নিয়ে আরো ভাবি, আরো গবেষণা করি, তার চিন্তনকে শুধু গানের মধ্যে নয়, শুধু কবিতা আবৃত্তিতে নয়, জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা আত্মস্থ করতে পারি, আমার মনে হয় সেইটাই হবে আজকের দিনের সবচেয়ে বড় প্রেরণা।
1: বিজেপির কাছাড় জেলা কমিটিও কবিগুরুর প্রতি শ্রদ্ধা অর্পণ করেছে। এদিন শহরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পর বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা বলেন,

বঙ্গ উপত্যকা তিন জেলার সঙ্গে সীমান্ত জেলায়ও কবিগুরুর 165তম জন্মবার্ষিকী পালিত হল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ উপলক্ষে সীমান্ত জেলার সদর শহরের শম্ভুসাগর পার্কে অবস্থিত রবীন্দ্রমূর্তির সম্মুখে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংস্থা কবির প্রতিকৃতিতে মাল্যদান এবং কবির গান, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে কবিকে স্মরণ করেন। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ শোনা যাক।

0: করিমগঞ্জ সাহিত্য আড্ডার সম্পাদক অপূর্ব দে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,
1: কবিগুরু 165তম জন্মবার্ষিকী, জন্মদিবসে আমি প্রথমে কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর কবি, নাট্যকার, চিত্রশিল্পী, উপন্যাসিক, সাহিত্যিক, অর্থাৎ এক কথায় রবীন্দ্র কাব্য প্রতিভায় বাংলা সাহিত্য গৌরবপুর। আমার আগে শ্যামলদা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী কবি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবি ছিলেন, তার কাব্যগ্রন্থে আধ্যাত্মিকতারও ছোঁয়া লেগেছে। তিনি ভাববাদী কবি ছিলেন, তিনি যদিও আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী, তার প্রতিটি কবিতার মধ্যে, তার লেখনীর মধ্যে আধ্যাত্মিকতার গন্ধ আমরা পাই। কিন্তু তিনি মনে করতেন কোনো ঈশ্বর কোনো মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়, দেবালয়ে নয়, প্রত্যেকটি মানুষ

0: মানুষের মধ্যে ঈশ্বর বিরাজিত। তিনি আন্তর্জাতিকতাবাদী ছিলেন, তিনি মানবতাবাদী, আন্তর্জাতিকতাবাদী, প্রেমিক কবি ছিলেন, প্রেমের কবি ছিলেন। সব শেষে বলবো আজকে যে জিনিসের প্রভাব দেখা যাচ্ছে মানবিক মূল্যবোধের গভীর, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ যাতে ঘটে তার লেখার মাধ্যমে সেই চেষ্টা করেছিলেন। কাজেই আজ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, সমলদা বলেছেন, আমরা ফ্রেন্ডস অফ আর্থের তরফ থেকে একটা ফ্রেন্ডস অফ আর্থের তরফ থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই 125 তার লেখনীর মাধ্যমে প্রকৃতির পূজারী ছিলেন, তিনি প্রকৃতিকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি সেই দিন বলেছিলেন যে প্রকৃতিকে বাঁচাও, এবং প্রকৃতির মধ্যেই তিনি পৃথিবীর সমস্ত কিছু দেখতে পেয়েছিলেন। তিনি, আমি আগেই বলেছি, দেবমূর্তিতে কোনো মন্দিরে ঈশ্বর যে আছেন সেটা তিনি বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন প্রকৃতির মধ্যে ঈশ্বর বিরাজিত, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজিত। কাজেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিন্তাধারা আজকে বাস্তব রূপ নেয়। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা বাস্তব রূপ নেয়, তাহলে বিশ্বে যে উচ্ছৃঙ্খলতা, অরাজকতা, বিশ্বের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তিনি কোনো
1: বিজ্ঞানের অস্কার হিসেবে পরিচিত মর্যাদাপূর্ণ ব্রেক থ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স এবার অর্থাৎ 2026 অন্যতম প্রাপক বরাক উপত্যকার সুসন্তান ডক্টর অতনুনাথ। তিনি একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী এবং আসামের টিহু কলেজের সহকারী অধ্যাপক। এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আকাশবাণীর সঙ্গে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বললেন,
2: পুরস্কারটা 2012 সালে প্রথম শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, যেহেতু মানে নোবেল পুরস্কার সাধারণত একটা সাইন্টিফিক এক্সপেরিমেন্টের পর বা থিওরি আসার পর অনেক বছর বা অনেক দশকও লেগে যায় সেটা প্রমাণিত হতে বা তার কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পেতে, যার যেটা ভিত্তি করে ইউজুয়ালি নোবেল পুরস্কারটা দেওয়া হয়। সো কিন্তু মানে সাইন্টিফিক বা বৈজ্ঞানিক আবিষ্কার চলতেই থাকে, আর তার মধ্যে কিছু ডিসকভারি বা কিছু এক্সপেরিমেন্ট সত্যিকারের ব্রেক থ্রু হয়, কিন্তু সেগুলো মানে স্বীকৃতি পেতে অনেক বছর বা দশক লেগে যায়। সেই জন্য ব্রেক থ্রু অ্যাওয়ার্ডটা আনা শুরু করেছিলেন ইউরি মিলনার নামে একজন বিলিয়নিয়ার, সঙ্গে আছেন মার্ক জাকারবার্গ বা আরো অনেকেই। 2012 সালে প্রথম যখন ব্রেক থ্রু অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন আমাদের ভারতের একজন স্ট্রিং থিওরিস্ট প্রফেসর অশোক সেন, তখন হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে ছিলেন, উনি শিলচরও এসেছিলেন অ্যাকচুয়ালি অনেক বছর আগে 2004 সালে। তো ওনাকে প্রথম দেওয়া হয়েছিল, আরো কয়েকজনকে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছিল থিওরিটিক্যাল কাজের জন্য। এবার আমাদের কাজটা অফকোর্স পার্টিকল ফিজিক্স এর এক্সপেরিমেন্ট গুলো বড় হয়, সেখানে মানে অনেক পার্টস থাকে, ছোট ছোট এক্সপেরিমেন্ট তাতে অনেক প্রায় কয়েকশো হতে পারে, সিস্টেম থাকে। তো আমরা এই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি এই নিউমন জি-2 এক্সপেরিমেন্টটা শুরু হয় একদম প্রথম আইডিয়া 1960-এর দশক থেকেই, সার্নে হয় জেনিভা, তারপর আমেরিকা নিউ ইয়র্কের কাছে ব্রুক হ্যাভেন ল্যাবরেটরিতে নেক্সট এক্সপেরিমেন্ট হয়, তারপর ফাইনালি ফার্মি ল্যাবে আমরা মানে একদম এক্সট্রিম লেভেলের প্রিসিশন যাকে বলে নিখুঁত ভাবে আমরা মিউন কণার বিদ্যুৎ চুম্বকীয় প্রপার্টি গুলো মেজার করি, তো সেটা হয়তো বা পরে বলবো। তো সেই আমরা আগে থেকেই জানতাম, ইনফ্যাক্ট এক্সপেরিমেন্টটা শুরু করার পর থেকে, যে এটা যুগান্তকারী এক্সপেরিমেন্ট, আর এটাকে কোনো একদিন হয়তো বা নোবেলও দেওয়া হতে পারে ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে। বাট এত তাড়াতাড়ি যে বাইরে মানে আমাদের ধরুন বাইরে মানে কোলাবোরেশনের বাইরে বা সাইন্টিফিক ফিজিক্স এর ওয়ার্ল্ড এর বাইরের সমাজ থেকে এত তাড়াতাড়ি স্বীকৃতি বা এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাবে সেটা আমরা অ্যাকচুয়ালি আশাই করিনি।
3: আপনি তো গুরুজন

0: কলেজের ছাত্র?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, জন্ম লালাবাজারে?
1: জন্ম লালাবাজার।
0: আর স্কুল পড়াশোনা কি ওখানেই, লালাবাজারে?
1: হ্যাঁ, ওখানে আমি সরকারি স্কুলেই পড়েছি,
0: বাংলা মাধ্যমে
1: স্কুলে।
0: পড়েছেন?
1: হ্যাঁ, বাংলা মাধ্যমেই পড়েছি।
0: সেটাও একটা দিক। বললাম যে আজকালকার যে ব্যাপারটা, বিষয়টা উঠে আসছে যে ইংরেজি মাধ্যমেই সন্তানদের পড়াতে হবে, সেই জায়গা থেকে একটা উজ্জ্বল উদাহরণ যে ডক্টর অতনুনাথ বাংলা মাধ্যমের থেকেই উঠে আসা একজন ছাত্র এবং আজকে ভারতবর্ষের একজন বিজ্ঞানী। আচ্ছা, এর সঙ্গে কথা বলছি যে 376 জন যে বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এই পুরস্কারটা লাভ করেছেন, তার মধ্যে ভারতবর্ষ থেকে কজন, এবং এটা জানি যে উত্তর পূর্ব থেকে আপনি একমাত্র।
1: হ্যাঁ, তো আমি বাকি সবাই সবার সাথে অ্যাকচুয়ালি পরিচয় ছিল ওখানে। তো মানে কথাটা হচ্ছে যে এই 60 মানে 60-এর দশক থেকে তিনটে এক্সপেরিমেন্টকে একসাথে দেওয়া হয়েছে পুরস্কার। আমাদের এক্সপেরিমেন্টে ছিলেন 200 জনের মতো, আর ওই 60-এর দশকের একজন, আই থিঙ্ক এই 11 জন ভারতীয় আমার যতদূর আমি জানি, বা ওই লিস্টে আমি যতজন

0: আমি বাকি সবাই সবার সাথে অ্যাকচুয়ালি পরিচয় ছিল ওখানে। তো মানে কথাটা হচ্ছে যে এই 60 মানে 60-এর দশক থেকে তিনটে এক্সপেরিমেন্টকে একসাথে দেওয়া হয়েছে পুরস্কার। আমাদের এক্সপেরিমেন্টে ছিলেন 200 জনের মতো, আর ওই 60-এর দশকের একজন আই থিঙ্ক এই 11 জন ভারতীয়, আমার যতদূর আমি জানি বা ওই লিস্টে আমি যতজন পেয়েছি তাতে 11 জন ভারতীয়, আর তার মধ্যে একজন হচ্ছে সতীশ ধাবন, উনি এখন নেই, উনি মারা গেছেন, তো সম্ভবত 10 জন হবেন। তার মধ্যে আমি একজন আসাম থেকে, আর বাকিরা ওরা অ্যাকচুয়ালি বোধহয় কেরালা থেকে, সাউথ থেকে 2 জন, আর বাকিরা কলকাতা থেকে, কিন্তু অরিজিন ওদের কলকাতা বা এই সাউথ হতে পারে, কিন্তু ওরা বেসিক্যালি আমার জানা মতো ওরা আমেরিকাতে সেটেলড, বা তখন ওরা আমেরিকান ইউনিভার্সিটিজ কে রিপ্রেজেন্ট করছিলেন, আর আমি ছিলাম ইটালিয়ান বা ইউরোপিয়ান কোলাবোরেশনের তরফ থেকে। ভারত অফিসিয়ালি এই এক্সপেরিমেন্টের মানে অফিসিয়াল পার্ট ছিল না।
1: আচ্ছা, একটা কথা, আপনি তো এস এন বোস ইনস্টিটিউট থেকে আপনি স্নাতকোত্তর করেছিলেন,
0: হ্যাঁ,
1: তারপর ইটালিতে আপনি গবেষণা করেন।
0: আমি এস এন বোস থেকে অ্যাকচুয়ালি প্রথম টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাইয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে কোর্স ওয়ার্ক কিছুদিন করার পর আমি যখন ইতালিতে পিএইচডি এর চান্সটা পাই আমি চলে যাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার যে আপনার আপনারা সম্মিলিতভাবে যে গবেষণাটি করলেন, সেটা আমাদের মানব জীবনে বা মানব সমাজের ক্ষেত্রে কোন জায়গাটা খুব বেশি কার্যকর হবে, এবং সেটা মানব সভ্যতার কোন দিকটা উন্মোচিত হচ্ছে, একটু সাধারণ শ্রোতাদের জন্য যদি একটু বলেন।
0: সো এই ফান্ডামেন্টাল ফিজিক্স এ সাধারণত বর্তমানে রিসার্চ অনেকগুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ অনেক গুরুত্ব পাচ্ছে বা দেওয়া হচ্ছে, টেকনোলজিতে ইমিডিয়েট এফেক্ট আসবে, কিন্তু ইভেন অ্যাপ্লিকেশন বা টেকনোলজিতে আসতে গেলে একদম ফান্ডামেন্টাল লেভেলে কিছু ডিসকভারি দরকার আছে। যেমন অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ওটা যে সময়ে সময়ে স্লো হয়ে যায় এসব, ওইগুলো প্রথমে ভাবা হয়েছিল ফান্ডামেন্টাল ফিজিক্স এর কথা, কিন্তু আজকাল ওইগুলো জিপিএস সিস্টেম বা সবকিছুতেই ব্যবহার হচ্ছে। তো আমাদের এই এক্সপেরিমেন্টটা ফান্ডামেন্টাল ফিজিক্স এরই, মানে ধরুন আমাদের সম্পূর্ণ পদার্থবিদ্যার যে ধরুন মানে নলেজ আছে, সম্পূর্ণ জ্ঞান, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স বলা হয়। তাতে আমাদের মানে 3 ধরনের বল, ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং অ্যান্ড উইক নিউক্লিয়ার, আর এই তিনটে আছে, সঙ্গে আছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা, তো ওখানে চলে আসছে গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন বা মহাকর্ষণ, এই এই 4টে ফোর্স, আর তার সাথে আছে কিছু কণা, এই ইলেকট্রন, মিউন, টাও, কোয়ার্কস, নিউট্রিনো, এই ধরনের। সো এই এই পার্টিকলস কটা আর এই 4টে ফোর্স নিয়ে আমাদের মোটামুটি ব্রহ্মাণ্ডের সবকিছু সবকিছুই ব্যাখ্যা করা যায় বলে ধারণা ছিল, বা দেখা যাচ্ছে করা যায়, শুধু কয়েকটা ক্ষেত্রে একটু সন্দেহ যে হয়তোবা আমাদের এই স্ট্যান্ডার্ড মডেল সম্পূর্ণ না, তাতে ফাঁক আছে। তো এই এক্সপেরিমেন্ট হচ্ছে ওই ফাঁক খুঁজে বেড়াচ্ছে, বেসিক্যালি নতুন কোনো ফোর্স বা নতুন কোনো কণা আছে কিনা, যেগুলো আমরা এখনো মানে তাত্ত্বিক দিক থেকে জানি না। তো তার কিছু প্রমাণ আছে, যেমন আমরা যদি আকাশ গঙ্গার দিকে দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে যেগুলো তারকা আছে বা ব্ল্যাক হোল বা সবগুলো মিলিয়ে মানে যতটুকু ভর বা মাস থাকা উচিত ওই গ্যালাক্সিকে ধরে রাখার জন্য, সেটা নেই, ম্যাক্সিমাম মাস নেই। সো ওটা কোথায় আছে? সো ওই মাস গুলো, ওই ভর গুলো কি ধরনের হয়? ডেফিনেটলি ওইগুলো আমাদের এই স্ট্যান্ডার্ড মডেলে থাকা পার্টিকল বা কণার ভেতরে পড়ে না। সো তার মানে কোথাও একটা ফাঁক আছে। সো আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা সেটাই অ্যাকচুয়ালি খুঁজে বেড়াচ্ছি, আর তার খুব খুব স্ট্রং এভিডেন্স বা প্রমাণ পেয়েছি যে এই ধরনের স্ট্যান্ডার্ড মডেলের বাইরে কিছু কণা বা বল থাকা উচিত। সেটাই মানে আমাদের ধরতে পারেন যে হিউম্যান হিউম্যানিটির জ্ঞানের পরিসরটা আমরা, হ্যাঁ, সেটা চেষ্টা করছি।
2: সম্প্রতি হাইলাকান্দি সিভিল হাসপাতালে ক্যান্সার রোগের কেমোথেরাপি চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকার

0: হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্ত জানান,
1: সব হাইলাকান্দি বাসিন্দাদের জন্য একটা শুভ খবর। আমাদের হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটালে গত 23 এপ্রিল 2026 থেকে কেমোথেরাপি সেন্টার ওপেনিং হয়েছে। আমরা কেমোথেরাপি সেন্টার সুসজ্জিত ভাবে রেডি করে রেখেছি। এখানে যারা ক্যান্সার রুগী যাদের কেমোথেরাপির প্রয়োজন হয় এবং হায়ার অথরিটির থেকে রেফার হয়ে আসে তাদা, ওনারা এইখানে হসপিটালের সুযোগ নিতে পারবেন, কেমোথেরাপির সুযোগটা নিতে পারবেন। এখানে আমাদের 6 শয্যা বিশিষ্ট একটা রুম রেডি হয়েছে, ভবিষ্যতে এটা এক্সটেন্ড করা যাবে, 10 শয্যা বিশিষ্টও করা যাবে। আর এখানে কেমোথেরাপির সব সুবিধা এবং কেমোথেরাপির আগে যে রক্ত পরীক্ষা করা হয় তারও সুবিধা আমাদের এখানে আছে, ব্লাড ট্রান্সফিউশনের সুবিধাও আছে। তো আশা করি কেমোথেরাপির পেশেন্টরা আর দূরে গিয়ে অন্য কোথাও গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হবে না, আমাদের এসকেরা সিভিল হসপিটাল তাদের এই সার্ভিস দিতে পারবে। এখানে ক্যান্সার আক্রান্তদের যে কেমোথেরাপির ডোজ এবং শিডিউল সেটা হায়ার সেন্টার থেকে ঠিক করে দেওয়া হয়, তারা ওনারা ওইখান থেকে শিডিউল ঠিক করে আমাদের কাছে পাঠালেই আমরা ওনাদেরকে কেমোথেরাপি শুরু করতে পারবো।
2: শুধু নিয়মিতভাবে থেরাপি গুলো নিতে পারবেন, এই সুবিধা আর কি।
1: বারবার আর হায়ার সেন্টারে গিয়ে ওনাদের কষ্ট করতে হবে না, ঘরের পাশেই ওনারা এই সার্ভিসটা পেতে পারবেন।
2: হ্যাঁ, হাইলাকান্দি জেলার বা পার্শ্ববর্তী অঞ্চল থেকেও আসতে পারবেন,
1: যে কোনোখানের মানুষ, আমাদের তো হসপিটালে কোনো ডিস্ট্রিক্ট বলে কথা নেই, যে কোনোখানে রোগী আসবে তারাই এই সুবিধা নিতে পারবেন।
2: হ্যাঁ,
1: আমাদের সিভিল হসপিটালে সাধারণ যে সুবিধাগুলি মানুষের পাওয়ার কথা তা সার্ভিস উপলব্ধ আছে। আর ক্যান্সার বিষয়ে ক্যান্সারের কিছু ডায়াগনস্টিক পরীক্ষা আছে, সেটাও আমাদের হসপিটালে হয়। এবং আমাদের হসপিটালে একটা ক্যান্সার স্ক্রিনিং সেন্টার আছে যেটা টাটা ক্যান্সার সেন্টার দ্বারা পরিচালিত, এবং সুন্দরভাবে তারা ক্যান্সার ডায়াগনোসিসে আমাদের সহায়তা করছেন, রোগীকেও সহায়তা করে যাচ্ছেন। আমরা সবসময় সচেতনতার কার্যসূচি আমাদের ক্যান্সারের উপর হতে থাকে, এবং মানুষকে সচেতন করার উপরেও কখনো কখনো মানুষের যে রকম পরীক্ষার প্রয়োজন হয় যে ক্যান্সার হয়েছে কি না, সেটার জন্য আমাদের স্ক্রিনিং সেন্টার আছে, ওইটা টাটা ক্যান্সার সেন্টার দ্বারা পরিচালিত, এবং ওইখানে আমরা স্ক্রিনিং করে ক্যান্সার রুগীদের চিহ্নিত করতে পারি এবং ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনা পয়সায়, আয়ুষ্মান ভারত সেবার আন্ডারে সম্পূর্ণ বিনা পয়সায় ওনারা চিকিৎসা নিতে পারবেন টাটা ক্যান্সার কেয়ারে।

শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুলকান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইমনি বিলাবল রাগে এতক্ষণ খেয়াল ও তারানা শুনলেন নিসার হোসেন খাঁর কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন মন জানে না ছবি থেকে, গিয়েছেন রাজ বর্মণ।

0: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি বহুরূপী। শিল্পীরা হলেন শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী।
1: দয়াল।

0: এই গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। শুনবেন হেমলতা এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে। প্রথম গানটি শুনবেন দুলহন ওয়হী জো পিয়া মন ভায়ে ছবি থেকে।

আরাক ছবি থেকে গানটি শুনলেন কিশোর কুমার এবং হেমলতার কণ্ঠে, শুনছেন হেমলতা এবং অন্যান্যদের কণ্ঠে বিভিন্ন হিন্দি ছবির গান। এবারের ছবি ধোকেবাজ, শিল্পীরা হলেন যশুদাস এবং হেমলতা।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন হেমলতা এবং অমিত কুমারের কণ্ঠে ভাগ্য ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে আজকে শুনলেন হেমলতা এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে বিভিন্ন ছবির গান। আকাশবাণী শিলচর।

পরপর দুখানি গজল শুনলেন অশোক খোসলার কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক গুজরাটের সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত পর্ব উদযাপনের অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক গুজরাটের সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে এতক্ষণ শুনলেন অমৃত পর্ব উদযাপন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন অরিজিৎ সিং এর কণ্ঠে ছবি মিকি ভাইরাস।

প্রথম গানটি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে মিকি ভাইরাস ছবি থেকে। এবারের গানটি শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে ছবি কসক।

যোধা আকবর ছবি থেকে গানটি শুনলেন এ আর রহমান এবং অন্যান্যদের কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গান, এবারের ছবি পদ্মাবত, শিল্পী নীতিমোহন।

আতিফ আসলাম এবং অলকাই অগ্নিকের কণ্ঠে গানটি শুনলেন কিসমত কানেকশন ছবি থেকে। আর এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিশ।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। আসরের শুরুতেই আমরা গার্হস্থ্য বা সাংসারিক জীবনে বিজ্ঞানের কি ভূমিকা রয়েছে এ নিয়ে আসুন একটি আলোচনা শুনব। বিষয়ের উপরে আলোকপাত করেছেন লেখিকা শিবানী ভট্টাচার্য। একটা বিষয় যে বিষয়ে সবসময় সবাইকেই ভাবায়, শুধু নারী কেন পুরুষকেও ভাবায়, সেটা হচ্ছে যে বিজ্ঞান মনস্কতা। কথা হচ্ছে যেসব নারী বিজ্ঞান মনস্ক তাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যেসব নারী এখনো সেই বিজ্ঞানের আলোকে নিজেকে দেখার কিংবা সমাজকে দেখার চোখ যাদের এখনো অন্ধকারাচ্ছন্ন তাদের কথাই বলি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান মনস্ক নারী, কিন্তু সেই প্রশ্ন আমাদেরকে তাড়িত করে বিভিন্ন প্রশ্নের। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকের এই আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন শিক্ষিকা শিবানী ভট্টাচার্য। তো তার কাছ থেকে জেনে নেব যে তিনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে এবং তার দৃষ্টিভঙ্গিতে তিনি কিভাবে দেখছেন সেসব নিয়ে। নমস্কার শিবানী ভট্টাচার্য, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের আলোচনার বিষয় আমি বললাম যে বিজ্ঞান মনস্ক নারী। তো নারীর এই বিজ্ঞান মনস্কতা এবং আগেকার সময়ে নারীর এবং এখনকার সময়ের যে নারীর মধ্যে একটা পার্থক্য, মতামতের পার্থক্য, চিন্তাধারার পার্থক্য কিংবা অনেক কিছুই, সেই সব কিছু নিয়েই আপনি আপনি যদি কিছু বলেন।
1: নমস্কার সুমিতা,
2: তোমার প্রশ্ন উত্তরে আমি একটু বলছি। প্রথমে, মানুষ ঈশ্বরের এক অনবদ্য সৃষ্টি, নারী পুরুষে মিলেই তৈরি সমাজ, সংস্কৃতি ও সভ্যতার অগ্রগতির স্বর্ণাসনে আজ প্রতিষ্ঠিত। বহু শতাব্দী ধরে নরনারীর সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগে এই অভাবনীয় অগ্রগতি সম্ভব হয়েছে। মানুষ সভ্যতার পথে বহু পর্যায়ে উত্তরণ করে তবেই না উন্নতির এই সোপানে এসে পৌঁছেছে নিরলস কর্মসাধনার রাস্তায়। আসলে এই সুদীর্ঘ যাত্রাপথে নারীর ভূমিকা কোনো কালেই কিন্তু নগণ্য ছিল না, বুঝলে। বরং নিঃসন্দেহে বলা যায়, স্ত্রী সমাজ মানব সভ্যতার রথচক্রকে প্রাচীন যুগ থেকেই প্রবল বেগে প্রগতি ও উন্নতির পথে তীব্র বেগে পরিচালিত করে।
0: কবে থেকে প্রথম নারী বিজ্ঞান মনস্ক হতে শিখল, এবং সেটাই কি সত্যি এখনো কি কুসংস্কারাচ্ছন্ন নয়? তো এই দিকটা নিয়ে আপনি কিছু বলেন।
2: আসলে পর্বর যুগ থেকেই নারী যে কুশিক্ষা বা কুসংস্কারে আবদ্ধ ছিল সেই কথা নারী কিন্তু বুঝতে পারত, কিন্তু প্রগতির পথে এগিয়ে যেতে পারত না। কেন কি, তখন সমাজ ছিল পুরুষ শাসিত, পুরুষ যেরকম বলতো তেমনই ওদেরকে চলতে হতো। তো সেইভাবে তারা ওদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে চলে চলে আসছে এই পর্যন্ত আধুনিক যুগে। এই যুগে যখন এসছে তখন নারী ভালোভাবে বুঝতে পেরেছে যে এইভাবে থাকলে ওদের আর জীবনে এগোনো হবে না। সেই জন্য যত কুসংস্কার প্রথমেই নারীর চোখে ধরা পড়ল, কুসংস্কারগুলো, যদিও তুমি বলেছো কুসংস্কার এখনো কেমন রয়েছে ওদের মধ্যে আছে কিনা, হ্যাঁ অনেক অংশেই কমে গেছে, কিন্তু তবুও যে যায়নি বা একেবারে নির্মূল হয়ে গেছে কথা আমরা বলতে পারবো না। প্রথমত কুসংস্কার ছিল মেয়েরা যদি পড়াশুনো করে তাহলে হবে, মানে মেয়েদের উন্নতি হবে না। এই কথাটা বিশেষভাবে জার্মানির প্রথম ছিল, জার্মানির মেয়েরা পড়াশুনো করতে পারত না। আজকে জার্মানি এত উন্নত, দিয়েছিল 14 বছর পর্যন্ত নারীর পড়াশোনা। পড়াশোনা যেমন নারী পুরুষের ক্ষেত্রে খুব শোভা পায়, তেমনি করে পড়াশোনা করলে নারীর ক্ষেত্রে তেমনি মানে অসুন্দর দেখা যায়, অশোভা পায়। এই কথাটা ছিল জার্মানির মেয়েদের ক্ষেত্রে। তো আমাদের ক্ষেত্রে যে ছিল সেরকম না, আমরাও তো পড়াশোনা করার কোনো সুযোগই পাইনি। আমাদের যে মা মাসি কিংবা এর আগের স্তরটা, আমাদের আগে সম্ভবত তিন পুরুষ বলা যায়, এর আগে তো মেয়েরা লেখাপড়া করার সেরকম সুযোগই পায়নি। তো

0: এটা একটা কুসংস্কার গেল, পড়াশুনো করলে কি হবে, গৃহের মধ্যে ইয়ে ঢুকবে, অমঙ্গল আসবে, অকল্যাণ হবে গৃহের, মেয়েরা লেখাপড়া করলে ঘরের কাজে মন দিতে পারবে না, নিজের সন্তানদের দিকে দৃষ্টি দিতে পারবে না, ভালো করে ওদের যত্ন এ সমস্ত নিতে পারবে না, এই সমস্ত ভয় দেখিয়ে, এটাকে আমি কুসংস্কারও না বলে আমি বলবো ভয় দেখানো, নারীদেরকে ভয় দেখিয়ে এই সমস্ত কাজে একেবারেই এগিয়ে দেওয়া হতো না।
1: বেশ অনেক অনেক দিন আগেও তখনও কিন্তু পড়াশোনার প্রচলন ছিল, পড়াশোনার আমরা অনেককেই দেখি, আরও আরও অনেক প্রাচীন যুগে যখন সেভাবে মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হতো না, সেটা তো নিশ্চয়ই এখন আমরা অনেক এগিয়ে গেছি এবং সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখন তো সেরকম কোনো প্রশ্ন আসছে না। কিন্তু এই মুহূর্তে যেটা আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে ঘরকন্যার কাজেও একটা বিজ্ঞানের একটা বিরাট ভূমিকা রয়েছে, সেই দিকটা থেকে যদি আমরা দেখি সেটা নিয়ে কি বলবেন? আপনি বললেন যে একটা সময় ছিল মেয়েদেরকে ঘরে আটকে রাখা হতো যাতে গৃহস্থালী যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো যাতে ভালো করে করতে পারে, কিন্তু সেগুলোতেও অনেক দেখছি আমরা যে সেখানে বিজ্ঞানের ব্যবহার সঠিকভাবে হয় না, সেখানে আমরা খাবার জল থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছুতেই দেখি স্বাস্থ্যের ব্যাপারে, তো সেদিকটা নিয়ে আপনি যদি আলোকপাত করেন।
0: এখন তো অ্যাকচুয়ালি মানে যন্ত্রযুগ তো সেটা, এই যে বিজ্ঞানের যুগ এটা যন্ত্রযুগ, আধুনিক যুগ, এখন মেয়েদের প্রচুর পরিমাণে রয়েছে সুবিধা, রয়েছে সময়, রয়েছে শিক্ষার ব্যবস্থাও, কোনো কিছুতেই অভাব নেই। মেয়েরাই যে রন্ধন গৃহে যে জিনিসটা চলছে মেয়েদের ক্ষেত্রে, এখন তো মেয়েরা, আগে মেয়েরা সময়ই পেত না, চান করতে গিয়ে সন্ধ্যা, প্রায় সন্ধ্যা সময় ছেলে মেয়েদের খাইয়ে চান করিয়ে স্কুলে পাঠিয়ে বা পরিপাটি করে সমস্ত ঘরের কাজ সাজ সেরে তারা চান করতে গিয়ে প্রায় সন্ধ্যার সময় দুবার করে ওরা চান করতে হতো, কিন্তু এখন তো সেটার কোনো প্রশ্নই ওঠে না, এখন সময় মেয়েদের হাতের মধ্যে রয়েছে। কেন কি এখন যন্ত্র এমনভাবে মেয়েদের সময়কে ফিরিয়ে দিয়েছে হাতের মধ্যে, যে ওই যে আমরা যখন রান্না করছি, রান্না কিসে করছি, এখন কি আর কেউ উনুনে কেউ করছে, কাঠের উনুনে, কাঠ দিয়ে কেউ তো আর রান্না করছেই না প্রায়। আজকাল গ্রামেও ঢুকে গেছে বিজ্ঞানের আশীর্বাদ, গ্রামের ভিতরেও ঢুকে গেছে, প্রায় সবার ঘরে ঘরেই রয়েছে, শহরে তো রয়েইছে ফ্রিজ রয়েছে, ফ্রিজে রেখে দিলে একবার রান্না করলে দুই তিন দিন খাওয়া যায়, দুই তিন দিনের কাজ হয়ে যায়, সুতরাং এই সময়টা তার হাতে থাকছে। তারপরে থাকছে ওই যে ওয়াশিং মেশিন যে আসছে, ওয়াশিং মেশিনের সময় কেমন সুন্দরভাবে মেয়েদের হাতে তুলে দিয়েছে, কাপড় চোপড়ে ওয়াশিং মেশিনেই সমস্ত কিছু করে দিচ্ছে। আগে নারীরা কবজ তাবিজ পরত, কবজ ধোয়া জল টল খেত, এখন কিন্তু এগুলো আর কেউ করে না, কারণ কুসংস্কার থেকে মেয়েদের চিন্তাধারা এখন বদলে গেছে, পরিবর্তিত হচ্ছে ওদের চিন্তা ভাবনাগুলো। এখন জল তারা নিজের থেকে এখন গিয়ে আর বলে দিয়ে আসতে হয় না, ওরা নিজের থেকেই যে পুকুরের জল কিংবা কুয়োর জল, অথবা এখন যে সাপ্লাইড জল, যে মানুষের সরকারি জল যে যায়, সেই জলও সে ফুটিয়ে এবং ফিল্টার করে খায়, এটা হলো একটা দিক, জল ফুটিয়ে খাওয়া। এটা এখন আর কাউকে নতুন করে বলে দিতে হয় না যে জল ফুটিয়ে খাবেন, কেন কি জল ফুটিয়ে খেলে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, জীবাণুগুলো মরে যায়, এই কথাটা আজকাল সবাই প্রায় বুঝে গেছে, কারণ এই ফুটা জল অর্থাৎ না ফুটিয়ে খেলে, জল না ফুটিয়ে খেলে সমস্ত মানুষের রোগ জীবাণু ঢুকতে পারে, কলেরা হতে পারে, বিভিন্ন ধরনের রোগ এসে ঢুকতে পারে, বাচ্চাদের ছোট বাচ্চাদেরকে আক্রমণ করতে পারে বিভিন্নভাবে, সেই জন্য জল ফুটিয়ে ছেঁকে ফুটিয়ে এভাবে জলটা খেতে হয়, এই কথাটা আজকাল আর নতুন করে কেউ বুঝিয়ে দিতে হয় না, ওরা নিজের থেকে কথা বুঝে গেছে। নারীরা স্বাস্থ্যের দিকে নজর দেয়, কারণ পরিবার তারই হাতে, সেই রান্না করছে, সেই খাওয়াচ্ছে, তার ছেলে মেয়েদের যেমন খাওয়াচ্ছে তেমনি তার স্বামী সন্তানদের সবাইকে বা অন্যান্য আরো যারা রয়েছে, বয়স্ক বৃদ্ধ শিশু সব রয়েছে, ওরা ওদের খাওয়ার ভার নারীর হাতেই থাকে, তখন তারা খাওয়াটাকেও এমনভাবে শৈল্পিকভাবে যেমন ভাবেই করছে, শৈল্পিক নমুনায় করছে কথা ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে রোগ জীবাণু যাতে মুক্ত থাকে খাবারটা, সেই দিকেও তারা নজর দিচ্ছে, যাতে স্বাস্থ্য যাতে সবার সুন্দর থাকে, স্বাস্থ্য যাতে ভালো থাকে, স্বাস্থ্যের যাতে হানি না হয় সেই জন্য খাবারগুলো ওইভাবে সুষম খাদ্য ওরা তৈরি করছে। আগে খাওয়ার সম্বন্ধে ওরা ভেবে নিচ্ছে আজকে কি রান্না হবে, কেমন করে হবে, ওই স্বাস্থ্যের দিকেও নজর রেখে রান্না হচ্ছে।
1: আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখন যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা হচ্ছে, যে স্বচ্ছতা কিংবা নির্মল ভারত, সেই প্রসঙ্গে আসি যে শৌচালয়, বিশেষ করে আমাদের অঞ্চলে যদিও প্রত্যেকের বাড়িতেই একটা শৌচালয় আছে, সেটা যেমনভাবেই হোক সেটা রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সঠিক

0: ঠিকভাবে ব্যবহার করা হয় না, এবং সেখান থেকেও অনেক ধরনের রোগ যেমন ছড়িয়ে পড়তে পারে, কিংবা সেটা সম্পর্কে যে একটা চেতনার দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বিজ্ঞান মনস্কতারও একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেদিকটা নিয়ে কিছু বলেন।
1: মেয়েরা যে আগে ভাবতো না তেমন না, অনেক আগের যুগেও ভাবতো, বিজ্ঞান মনস্কতা ওদের মধ্যে ছিল। সেটা কিরকম, সেটা হলো এখন আমরা কি করছি, ঘর দোর ঝাড় দিচ্ছি, উঠোন ঝাড় দিচ্ছি বা মোছামুছি করছি ঘরের ভিতর, এটার মধ্যে আমরা কি দিচ্ছি, ফিনাইল দিচ্ছি। আগেও যে মহিলারা করতো সেটা কিভাবে হতো, সেটা হতো ওরা আগে তো এই সমস্ত ওষুধপত্র পাওয়া যেত না, বা পাওয়া যদি যেত সবের পক্ষে সম্ভব হতো না সেটাকে কিনে আনার মতো সম্ভব হতো না, কারণ গ্রামেও থাকতো মানুষ, শহরেও থাকতো, শহরে যারা থাকতো তাদের পক্ষে সম্ভব হলো, গ্রামের মানুষের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। তো ওরা কি করতো, গোবর দিয়ে, গোবরের মধ্যে কিন্তু সাইন্টিফিক ইয়ে রয়েছে এবং জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য গোবর তখন ওষুধের কাজ করতো, ফিনাইলের কাজ করতো। আমি বলি
0: স্বচ্ছতা নিয়ে যখন কথা হচ্ছে তখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আরো একটা বিষয় যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিশুর জন্ম বাড়িতেই হচ্ছে, এমন কিছু অবৈজ্ঞানিক পদ্ধতিতে তাদেরকে রাখা হয়। তো সেসব কিছু থেকে বেরিয়ে আসতে হলে সরকারের অনেক প্রকল্প রয়েছে, তা সত্ত্বেও মানুষের মধ্যে যে চেতনাটা আসবে সেটা কি করে আসবে?
1: প্রথমত তাকে বোঝাতে হবে যে বাড়ি ঘরে যদি বাচ্চা হয় সেটা অবৈজ্ঞানিক কাজ, কারণ বিজ্ঞান এই কথাটা মানছে না, বাড়িতে বসে বাচ্চা হোক এটা কেউ চাইছে না, কেন কি ওদের কোনো ট্রেনিং নেই, ওরা কি করলে কি হবে, বাচ্চার ভালো হবে কি করে, আর কি করলে বাচ্চার ক্ষতি হবে, এই কথাটা ওরা সত্যি করে জানে না। কে জানে না, যেমন জানে না মা, স্বয়ং জানেন না, তার বাড়ির লোকেরাও ভালো করে জানেন না, এবং যিনি এই বাচ্চাটাকে বাইরের আলো দেখানোর জন্য বাইরে বের করে আনছেন তিনি নিজেও সেইভাবে হয়তো জানেন না, কারণ কি ওনার নিজেরও তো পড়াশোনা সেইভাবে নেই, ওরা নিজের একটা আন্দাজের উপরে, একটা এক্সপিরিয়েন্সের উপরে করে যাচ্ছে, কিন্তু এটা আসলে অন্যায়, আমি মনে করি এটা অন্যায়, এটা করা উচিত না, কারণ যিনি বাচ্চাটাকে আলো দেখানোর জন্য বাইরে নিয়ে আসছেন তার গিয়ে দেখুন নখে বা বড় বড় রয়েছে, নখের মধ্যে জান থাকে তিনি এ কথা হয়তো জানেনই না, বা জানেনও যদি নিজের জীবনেই প্রয়োগ করতে জানে না, নখ রয়েছে, তারপরে তার হাত হয়তো সেভাবে ধোয়া না, ভালো মেডিকেটেড ইয়ে দিয়ে, সাবান দিয়ে হয়তো সেভাবে ধোয়া না, এবং যেই ঘরের মধ্যে হচ্ছে ডেলিভারি, যে ঘরের মধ্যে হচ্ছে সেই ঘরটিও সম্ভবত বিশুদ্ধ নয়, গ্রামে গঞ্জের ঘর ও কোথায় অত বিশুদ্ধ করে রাখা যাবে, সেই জন্য তারপরে অনেক সময় সেইভাবে যদি যেই নিয়মে রেগুলার অনাদের কাল থেকে চলে আসছিল সেই নিয়মেও এখনো করায় কেউ কেউ, তো বাচ্চাটার কোর দেখা যায় মাথা বেরিয়ে গেল, কারুর দেখা যায় পা বেরিয়ে গেল, কাউকে দেখা যায় ফরসেপ রয়েছে হয়তো ঘরের সামনে, হয়তো ওদের একটা দুটো কেউ আছেও, সেটা দিয়ে কতখানি চাপ দিলে বাচ্চাটা সুন্দরভাবে বেরিয়ে আসবে, কেউ মাথার মধ্যে বেশি চাপ দিয়ে দেয়, ওদের ওদের নিজেদেরও সেরকম মানে এক্সপিরিয়েন্স নেই বলে চাপ বেশি পড়ে যায়, সেক্ষেত্রে এই চাপ পড়লে যে বাচ্চাটার মাথায় বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে মাথার, সেই কথা হয়তো তারা বোঝে না, বা বুঝলেও সেটাকে প্রয়োগ করাটাই জানে না, সেই ক্ষেত্রে স্টিচ দেওয়া রয়েছে, স্টিচ তো প্রায় স্বাভাবিক নমুনা, সিজার বাদ দিল, যেটা স্বাভাবিকভাবে যেটা হওয়া উচিত যেভাবে হয়, সেক্ষেত্রেও বেবিটা যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে স্টিচ টিচ দিতে গেলে অনেক স্টিচই লাগে, চারটা পাঁচটা ছয়টা সাতটা স্টিচও অনেক সময় দেয়, কিন্তু এগুলো ওরা কি করে দিবে, এগুলো তো অ্যাকচুয়ালি ডাক্তারের দেওয়া নিয়ম।
0: বিজ্ঞানসম্মতভাবে চলতে গেলে কি করা উচিত, এবং সেটা কিন্তু আমরা দিন দিন যত বুঝতে পারছি তত সেটাকে নিয়েই আমরা চর্চা করছি, এবং এখনকার জীবন চর্চায় তার অনেকটা ছাপ এখন পড়ছে। তার দরুন আজকালকার যারা মেয়েরা, সে শহরেরই হোক কিংবা গায়েরই হোক, সেই সব মেয়েরা কিন্তু জানে কিভাবে চলতে হবে। তো স্যানিটেশন হোক কিংবা গ্রামে স্বচ্ছতা, নির্মল, যে আমরা নির্মল ভারত গড়ার যে একটা স্বপ্ন দেখছি কিংবা যাই কিছু বলি না কেন, সবকিছুর পরে যেটা আসছে সব শেষে আমি আপনার কাছে একটা জিনিস বলতে চাইবো, যে একটা শরীরের পরিচর্যার ক্ষেত্রেও যে বিজ্ঞানসম্মতভাবে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাকে একটা সুস্থ সমাজ তাকে দিতে হবে একজন নারীকে, সেদিকটা নিয়েও তো ভাবতে হবে, তো সেদিক থেকে আপনি কি বলবেন?
1: আগে প্রায়ই শোনা যেত বাচ্চাদের পেট খারাপ থাকে, ছোট বাচ্চাদের 7-8 বছরের বাচ্চাদেরও পেট খারাপ থাকে, অনেকের দেখা যেত, অনেক বাচ্চার দেখা যেত মুখে হলুদ দাঁতগুলো সব হলুদ হয়ে রয়েছে, হলুদ দাঁত কারণ ও মাঝে না, দাঁতগুলোকে পরিষ্কার করা হয় না, মা এই শিক্ষা, বাবা এই শিক্ষা দেননি, অথবা এই কথাও বলা যায় যে তখন বোধহয় পেস্ট টেস্ট তেমন করে বের হতো না কোম্পানিগুলো। আজকাল যেভাবে কোম্পানি মানে পেস্ট বের করছে, যেভাবে প্রচার করছে টিভির মধ্যে, এমনিতে

0: সেমনিতে এভাবে ছিলই না। যার ধরুন কয়লা দিয়ে দাঁত মাজা হতো, বালি দিয়ে দাঁত মাজা হতো, কেউ দাঁত মাজতই না। সেই জন্য যেমন মুখে যেমন দুর্গন্ধ থাকতো তেমনি দাঁত থাকতো হলুদ। আর পরবর্তী সময়ে বেশি দিন দাঁতগুলো ইয়ে থাকতো কম, ওদের আয়ু থাকতো কম, কম বয়সেই দেখা যায় 35-40 বছর বয়সেই দাঁতগুলো পড়ে যেত, নড়ে যেত বা পোকায় কেটে দিত, ওইরকম ছিল। অনেকে এই জিনিসটাও খেয়াল করলে দেখা যায় যে কেউ ছেলেমেয়েরা বা আর বয়স্ক মানুষেরও এমনিতে বই পড়ছে, পড়াশুনো করছে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে পয়সা গুনছে, টাকা গুনছে, কি করছে, টাকা গুনার সময় এটা তো আজকালও দেখা যায়, আজকালও খুব খেয়াল করলে দেখা যায় যে থুতু নিয়ে, জিভ থেকে থুতু নিয়ে টাকাটা গুনছে, সেটা রয়েছে। এইদিকেও নজর দিতে হবে, এইগুলো রোগ জীবাণু ছড়ায় এবং এবং সুন্দর চরিত্র গঠনেও ইয়ে হয় না, মানে সুন্দরভাবে চরিত্র গঠনও হয় না। আর হয় যেগুলো সেগুলো ছেলেমেয়েরা এখন বা আমরা যারা অনেক কিছুই শিখে ফেলেছি, অনেক কিছু যেমন স্কুল থেকে গিয়েই দেখা যায় আমরা প্রত্যেকেই যারা পড়াশুনো করছি ছেলেমেয়ে, ওরা গিয়ে হাত ধুয়ে পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে দূরে রেখে এরপরে এসে ভাত খাচ্ছে, জল খাচ্ছে, জলও কেউ এমনিতে ইয়ে থেকে কোথ থেকে নেই কিংবা কাঁচা জলটাই খেয়ে নিচ্ছে না, জলটা খাচ্ছে ফুটিয়ে এবং ফুটানোর জল ফ্রিজ থেকে, আর ফ্রিজ থেকে না ফিল্টার থেকে বের করেই খাচ্ছে। তো এইভাবে অনেক দিক দিয়ে যে ওরা এগিয়ে গেছে এটা একেবারেই মানে সত্যি কথা। এবং জামা কাপড় কাঁচা, আগে সেরকম করে জামা কাপড় অত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, প্রত্যেকের জন্য এই কথাটা ছিল, কিন্তু এখন দেখা যায় ছোট ছেলেমেয়েরা পর্যন্ত বুঝতে পেরে যায় জামাতে ইস্ত্রি নেই, জামা পরিষ্কার না, নোংরা, এটা ওর নিজেই ফেলে দেন, না আমি এটা পরবো না ওইটা পরবো এরকম বলে, ওর মধ্যেও মা বাবা এই সেন্সটা ঢুকিয়ে দিতে পেরেছে। তাছাড়া নখ কাটা, নখ কাটা এগুলো তো স্কুলেই শেখানো হয়, স্কুলে যদি দিদিমণি বা মাস্টারমশাই চোখে পড়ে যে নখ এই বড় বড় নখ অথচ অপরিষ্কার, সেক্ষেত্রে তখন শাসন করেন। আমি লক্ষ্য করে দেখেছি শিক্ষকরা এই ক্ষেত্রে খুব শাসন করেন। নারী যে এখন আর পিছিয়ে নেই কোনো অবস্থাতে কোনো দিকে, আমি হয়তো সব দিক তুলেও আনতে পারিনি বা সম্ভাবনা তো মানে সীমিত সময়ের মধ্যে সমস্ত পয়েন্টগুলো তুলে আনা সম্ভব না হয়নি, কিন্তু আরও আরও দিক দিয়েও মেয়েরা একেবারে সুন্দরভাবে জীবনযাপন করছে সায়েন্টিফিক ওয়েতে, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে বিজ্ঞান মনস্কতা নিয়েই মেয়েরা এগিয়ে যাচ্ছে, আরও আরও এগিয়ে যাবে।
1: গার্হস্থ্য কিংবা সাংসারিক জীবন যাই বলুন না কেন, এর উপরে যে বিজ্ঞানের একটা ভূমিকা রয়েছে এ নিয়ে আমরা শুনলাম আলোচনা, বিষয়ের উপরে আলোকপাত করেছেন লেখিকা শিবানী ভট্টাচার্য। শ্রোতা বন্ধুরা, গরমের দিনে আমাদের বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়, এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা, শারীরিক সমস্যাও তো রয়েছে। তো এই ধরনের সমস্যা থেকে আমরা কী করে মুক্তি পেতে পারি এ নিয়ে আমরা জানব ডাক্তার আশিস কুমারদের কাছ থেকে।
2: গরমকালে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় সেই বিষয়ে আমি বিশেষ করে আলোচনা করব। আমরা শিশুদের দিয়েই শুরু করি। শিশুদের কিছু আমরা ফুট পাচড়া দেখতে পাই গরমের দিনে, ফুট পাচড়া যেটাকে ইংরেজিতে বলে মানে মেডিকেলের ভাষায় বলে ইম্পেটাইগো, সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে বাচ্চাদেরকে নিয়মিত স্নান করাতে হবে এবং বিশেষ করে গরম দিনে বাচ্চাদেরকে তেল ব্যবহার না করাটাই ভালো। সপ্তাহে অন্তত 3 দিন একদিন অন্তর অন্তর সাবান ব্যবহার করাটা অতি প্রয়োজনীয়, সেজন্য বাচ্চাদেরকে এই নিয়ম মেনে চলতে হবে যাতে আমরা বাচ্চাদের ফুট পাঁচড়া এগুলো থেকে আমরা প্রতিরোধ করতে পারি। তারপর আসে সবারই স্নানের ব্যাপারে, কি করে স্নান করবে মানে কখন স্নান করবেন। গরম দিনে প্রতিদিন স্নান করা অতি আবশ্যক, বিশেষ করে অন্তত একবার, যদি দুবার হয় তাহলে খুবই ভালো। যাদের দুবার করার সময় নেই তারা অন্তত যাতে একবার করেন এবং সেটাও যাতে বিকেলের দিকে। সকালে স্নান করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না, কারণটা হচ্ছে দেখুন আপনি পুরোটা রাত্রি বাড়িতে থাকছেন, ঘরের ভেতরে থাকছেন, সেজন্য ধুলোবালি আপনার শরীরে লাগার প্রশ্নই উঠে না, কিছুটা শুধু ঘামের জন্য থাকতে পারে। তাই আপনি সকালে যদি চান করে চলে যান, বেরিয়ে চলে যান কাজে, সেখানে আপনি ঘামছেন, বাড়ির বাইরের ধুলাবালি, গাড়ির ধোঁয়া সব আপনার শরীরে লাগছে এসে, কিন্তু তারপর যদি বিকেলে এসে শুধু হাত মুখ ধুয়ে আপনি পুরো রাতটা কাটিয়ে দিন, তার মানে কি হচ্ছে, জিনিসটা সব ময়লাগুলো নিয়ে, সব নোংরাগুলো নিয়ে, সব যে দূষণ যেগুলো আছে আমাদের আবহাওয়াতে সেগুলো নিয়ে আপনি সমস্ত রাতটা কাটালেন, তাতে কি হয় আমাদের চর্মরোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। সেজন্য আমি সবাইকে আমার উপদেশ, যেটা আমার অনুভব আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আমরা কর্মস্থান থেকে অর্থাৎ বাইরে যে কোনো কাজ সেরে আমরা যখন একবারে ঘরে ফিরব সমস্ত দিনের জন্য, তখন যেন এসে আমরা অন্তত চান করি। আর কেউ যদি দিনে দু

তিনবার চান করতে চায় তাতেও কোনো অসুবিধে নেই, কিন্তু একটা অসুবিধে আছে, আপনি দুবার তিনবার বা যতবারই চান করুন, গরম দিনে শরীরটাকে, বিশেষ করে শরীরের ভাঁজগুলোকে, বগলের তলা বা কুঁচকি, গলার নিচের অংশ, পায়ের আঙুলের মধ্যের জায়গাগুলো, সেগুলো ভালো করে মুছে নিতে হবে, যাতে সেগুলোতে জল জমে না থাকে। সেগুলোতে জল জমে থাকলে ফাঙ্গেল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। ঘাম আর এই জল মিশে জায়গাটাকে ছেঁচছেঁতে করে দেয় এবং তাতে ফাঙ্গেল ইনফেকশন বেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি হয়ে যায়। সেজন্য আমি বলবো যে গরম দিনে আপনি যতই স্নান করুন, যাই করুন, কিন্তু শরীরটাকে সবসময় শুকনো রাখার ব্যবস্থা করতে হবে। তারপর যেমন আরেকটা আমাদের অভ্যেস আছে, বিশেষ করে শহুরে মানুষদের, যেটা আজকাল গ্রামেও বিস্তারিত হচ্ছে, সেটা হচ্ছে ডিওডোরেন্ট বা পারফিউম। এই ডিওডোরেন্টটা আমরা ইউজ করি শরীরের গন্ধকে নির্মূল করার জন্য, কিন্তু এই ডিওডোরেন্টটা ইউজ করা অন্তত এক ধরনের চর্মরোগী আছেন যাদের পক্ষে খুবই ক্ষতিকারক, যাদেরকে বলা হয় অ্যাটোপিক ডার্মাটাইটিসের রোগী। অ্যাটোপিক ডার্মাটাইটিসের রোগী মানে, যেমন ধরুন চর্মরোগ আছে সাথে আর তাদের মানে ক্রনিক সব সময় হাঁচি সর্দি কাশি লেগেই থাকে, এই ধরনের যারা চর্মরোগী, ওদের অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগী, ওদের ডিওডোরেন্ট বা পারফিউম বা মানে সুগন্ধিযুক্ত কোনো তৈল সাবান এগুলো ব্যবহার না করাটাই ভালো, না করাটাই ভালো নয় বলবো, না করাটা উচিত। কারণ এই যে সুগন্ধি যেটা ব্যবহার করা হয় সেটা অ্যাটোপিক ডার্মাটাইটিসের মতো রোগকে বাড়িয়ে দেয়। তো গরম দিনে যে এই যে পারফিউম ব্যবহার করার বা ডিওডোরেন্ট ব্যবহার করার প্রচলন আজকাল শুরু হয়েছে, সেটা এই অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগীদের ক্ষেত্রে, যারা জানেন যে আমার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তারা যেন এই ধরনের সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার না করেন। তারপর যেমন আমার ক্লিনিকেই কয়েকদিন আগে একজন রোগী এসেছিলেন, ওনার প্রত্যেকবার গরমের দিনে কি হয়, বগলের তলায় একটা র্যাশের মতো হয়, উনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, কমে, আবার ওই একই সিজনে আবার হয়ে যায়, আবার উনি ডাক্তারের কাছে যান, আবার কমে, আবার হয়ে যায়। তো শেষ পর্যন্ত উনি আমার কাছে এলেন, আমি উনাকে দেখে টিপিক্যালি মনে হয়েছে যে উনি ডিওডোরেন্ট ইউজ করেন। তো উনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কোনো ডিওডোরেন্ট ইউজ করেন? বলে হ্যাঁ, ডিওডোরেন্ট ইউজ করি। বলে কেন? বলে না, দেখুন, আপনার ডিওডোরেন্ট মানে কোনো ব্র্যান্ডের জন্য বলছি না, আপনার ডিওডোরেন্টের থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, আর আপনি ডিওডোরেন্টটা যে লাইনে ইউজ করছেন সেই লাইনেই হচ্ছে বারবার। কেন, আপনাকে কোনো ডাক্তার সেটা বলেননি আগে? বলে না, সেটা তো আমাকে কেউ বলেনি। বলে দেখুন, তার মানে আপনি ডিওডোরেন্টের প্রতি অ্যালার্জিক, মানে ডিওডোরেন্ট আপনার অ্যালার্জি করছে, সেজন্য আপনি ডিওডোরেন্ট ইউজ করতে পারবেন না। আপনি করুন পারফিউম, স্যান্ট যেটাকে বলি, পারফিউম ইউজ করুন, সেটা কাপড়ের উপর। ডিওডোরেন্টটা সেটা আমরা সোজাসুজি চামড়াতে লাগিয়ে দিই, সেজন্য সেটা অ্যালার্জি হচ্ছে আপনার, সেটা আপনি করতে পারবেন না। তো এই অভ্যাসটা বন্ধ করার পর উনার আর এই রোগটা কোনোদিন হয়নি। সেজন্য আমার সবাইকে এক পরামর্শ যে আপনার ডিওডোরেন্টটা ব্যবহার করুন, যদি চামড়াতেও ব্যবহার করতে চান একটু দূর থেকে ব্যবহার করুন, যাতে সোজাসুজি চামড়ায় না লাগে। আপনি নিজেও হয়তো কখনো অনুভব করেছেন যে যখনই আমরা ডিওডোরেন্টটাকে চামড়ার খুব কাছে থেকে ব্যবহার করেছি, খুব জ্বালাপোড়া করে, দূর থেকে ব্যবহার করলে খুব একটা জ্বালাপোড়া হয় না। তো সেটাই, তাতেই বোঝা যায় যে আমরা ডিওডোরেন্টটা অনেক দূর থেকে ব্যবহার করাটাই ভালো। এই গেল ডিওডোরেন্টের ব্যাপার। তারপর যেমন গরম দিনে, বিশেষ করে যখন খুব কড়া রোদ থাকে, তখন রোদের থেকে মানুষের অ্যালার্জি হতে পারে। সানটেনিং তো হয়, সানবার্ন হয়, সেগুলো তো হয়ই, কিন্তু রোদের থেকে যে অ্যালার্জি হয় সেটাকে বলে পলিমরফাস লাইট ইরাপশন। সেটা হচ্ছে মেডিকেল শব্দ, মেডিকেল টার্ম, কিন্তু আমি সুজাক বাংলায় বলি, সেটাতে কি হয়, আপনি দেখবেন হাতের বাইরের দিকে কিছু ঘামাচির মতো, সাদা সাদা ঘামাচির মতো কিছু বিচি বিচি বিচি বিচি হয়ে যায় এবং তাতে খুব চুলকায়। বিশেষ করে সেটা হয় আপনার কনুই এবং কবজির মাঝখানের জায়গাটাতে, হাতের বাইরের দিকে। তার মানে অনেকে ভাবেন সেটা ঘামাচি হয়েছে, কেউ ভাবেন আরও অনেক কিছু হয়েছে, কেউ ভাবেন সেতি রোগ যেহেতু দেখতে সাদা, কিন্তু সেটা সাদা বা সেতি নয়, সেটা আপনার রোদের থেকে হচ্ছে। সেজন্য বিশেষ করে গরম দিনে যখন রোদটা খুব কড়া থাকে, তখন আপনি ফুল হাতা শার্ট বা মেয়েদের ক্ষেত্রে ফুল স্লিভ ব্লাউজ বা আপনি সালোয়ার ব্যবহার করুন, কামিজ বা সালোয়ার যাই বলে ওটা ব্যবহার করুন, তাহলে আপনি এই রোগের থেকে মুক্তি পেতে পারেন। তারপরও যদি কোনো আপনার এই সময় রোগটা দেখা দিচ্ছে, আপনি কি সত্তর আপনি কোনো চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তো এটাকে বলে রোদের থেকে অ্যালার্জি, আর এটা থেকে বাঁচতে হলে আপনাকে এই উপায় নিতে হবে। আর সানবার্ন থেকে বাঁচতে হলে আপনাকে কোনো ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে। কিন্তু অনেক সময় দেখা গেছে এসে রোগী এসে বলেন যে, কোনো ব্যক্তি এসে বলেন, সানস্ক্রিন ইউজ করার পরও আমার মানে সানবার্ন হচ্ছে। তো ওনাকে তখন জিজ্ঞেস করা হয় আপনি কি করে ব্যবহার করেন, বলে না, যখন বাইরে যাই, বাইরে যাওয়ার আগে আমি লাগিয়ে নিই। না,
সেটা নয়।

0: আপনাকে সানস্ক্রিনটা লাগাতে হবে বাইরে যাওয়ার অন্তত কমপক্ষে আধ ঘন্টা আগে। আপনি ধরুন সকাল 9টার সময় বাইরে বেরিয়ে যাচ্ছেন, আপনাকে কমপক্ষে সেটা 8:30টার সময়, মানে সকাল 8:30টায় আধ ঘন্টা আগে আপনাকে লাগাতে হবে, যাতে সানস্ক্রিন লোশনটা আপনার চামড়াতে প্রবেশ করার সময়টুকু পায়। সেজন্য আপনি সেটা আধ ঘন্টা আগে ব্যবহার করবেন, আর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর বা 3 ঘন্টা অন্তর অন্তর মুখটা ধুয়ে, বা যেগুলো জায়গায় রোদ পড়ছে সেই জায়গাগুলোকে ধুয়ে আপনি আপনার এই সানস্ক্রিন লোশনটা ব্যবহার করুন সন্ধে পর্যন্ত। সন্ধ্যের পর সানস্ক্রিন লোশন ব্যবহার করার কোনো মানে নেই। অনেকে আবার দেখছি সন্ধ্যের পরও সানস্ক্রিন লোশন ব্যবহার করেন, কিন্তু সেটার কোনো মানে নেই। তবে একটা কথা আছে, যারা মানে খড়ির চুলাতে রান্না করেন ওদের আবার মানে সানবার্ন হয় না, কিন্তু ওদের যে এই তাপটা থেকে একটা বার্নের মতো হতে পারে, ওরা কিন্তু ওই রান্না শুরু করার আধ ঘন্টা আগে মুখে লাগিয়ে নিতে পারেন। এই হচ্ছে এই গরমের দিনের কিছু কিছু দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে গরমের দিনে কি ধরনের পোশাক পরবেন আপনি, বিশেষ করে গরমের দিনে সবাই ছেলে মেয়ে শিশু বা বয়স্ক যাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই বলছি, গরমের দিনে পোশাকটা হবে আপনার ফুল হাতা সুতির হতে হবে। সুতির হলে সবচেয়ে ভালো, কারণ ঘামটা সেটা এই আপনার পোশাকে শুষে নেয়, ঘামটাকে জমতে দেয় না শরীরের মধ্যে। ঘাম জমলেই আপনার শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দিতে পারে, চর্মরোগ দেখা দিতে পারে। কিন্তু আপনি যদি সিনথেটিক বা সিল্ক ওই ধরনের কাপড় ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা ঘামটাকে শুষে নেয় না, সেটা ঘামটা শরীরের মধ্যেই থেকে যায়। যদি আপনি সুতির ব্যবহার করুন সেটাকে আপনি একদিন প্রতিদিন না ধুলেও হবে, একদিন অন্তর অন্তরও যদি ধুয়ে নিন তাহলেও হবে, কিন্তু আপনার সুতির যদি ব্যবহার করেন সেটা ঘামটাকে শুষে নেয় এবং সেই জন্য এই ঘাম থেকে জন্মানো কিছু চর্মরোগকে প্রতিহত করতে পারে। তো আমরা কি দেখলাম যে গরম দিনে আমরা কি করব, অন্তত একবার স্নান করব, সে যদি সম্ভব হয় আমাদের সময় সুযোগ হয় সেটা বিকেলে করাটাই অত্যন্ত ভালো। 2 নম্বর, শিশুদেরকে আমরা খুব বেশি তেলের মালিশ করব না গরম দিনে, আর ওদেরকে একদিন অন্তর অন্তর কমপক্ষেও সাবান দিয়ে স্নান করাবো, আর সুতির পোশাক তো সবাই পরবে, আর তাহলে দেখবেন শিশুদের এই যে ফোট পাচড়া এগুলো হবে না। তারপর যেমন বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বলছি, যারা মানে অন্তর্বাস ব্যবহার করেন, আন্ডারওয়্যার ব্যবহার করেন, ওরা যেন ডেইলি অন্তত একবার বা সম্ভব হলে দিনে 2 বার মানে সেগুলোকে পরিবর্তন করা উচিত, যাতে আমরা ওই যে ভিতরে দাওয়াত বলি সেগুলো যাতে না হতে পারে। আর তারপর হচ্ছে যে আমরা ডিওডোরেন্ট বা পারফিউম যেটা ইউজ করব সেটা খুব ভালো হয় যদি আমরা কাপড়ের উপর ব্যবহার করি, আর যদি চামড়াতে ব্যবহার করতেই হয় তাহলে সেটা দূর থেকে। আর বিশেষ করে অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকা রোগীদের ক্ষেত্রে সুগন্ধিযুক্ত পারফিউম, তৈল, তেল, সাবান সেগুলো ব্যবহার না করাটাই ভালো। বিশেষ করে সাবান, আজকাল দেখা যায় যেমন ঠান্ডা সাবান, ঠান্ডা তেল, সেগুলোতে দেখুন আর কিছু নয়, মেন্থল থাকে, আর এই মেন্থলটা চামড়ার জন্য খুব একটা ভালো নয়। তো মেন্থল থেকে আপনার এই অনেক সমস্যা দেখা দিতে পারে, সেজন্য আমি বলি যে এই ধরনের সাবানগুলো থেকে ব্যবহার একটু দূরে থাকাটাই ভালো। তো বিশেষ আর কিছু করার নেই, অধিক পরামর্শের জন্য পরে আমাদের মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারেন। নমস্কার।
1: ডাক্তার আশিস কুমারদের কাছ থেকে আমরা গরমকালে কি কি করা উচিত, বিশেষ করে ত্বকের যত্ন নিয়ে এ নিয়ে জানলাম। আজ এ পর্যন্তই, শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শোনালেন সংযুক্তা চৌধুরী। আকাশবাণী শিলচর। এখন শুনুন আধুনিক গান, শিল্পী সৈকত মিত্র।

আধুনিক গান শুনলেন সৈকত মিত্রর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুরে 1:29 হয়ে 55 সেকেন্ড। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী হাজার বছরের অনুপ্রেরণা হয়ে থাকবে। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি সাতটি আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য। 45 দিনের মধ্যে বিএসএফ কে সীমান্তে কাঁটাতারের জন্য দেওয়া হবে জমি। রাজ্যে আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। তামিলনাড়ুতে নবনির্বাচিত বিধানসভার অধিবেশন আজ বসেছে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে।

0: বিস্তারিত খবরে সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ অমৃত পর্ব শুধুমাত্র অতীত উদযাপনের উৎসব নয়, আগামী এক বছর ধরে দেশকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ অমৃত পর্বে যোগ দেন। ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দিনেই দেশের প্রথম তিনটি পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং ভারতীয় বিজ্ঞানীরা বিশ্বের সামনে দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
1: देश ने 11 मई को पहले तीन परमाणु परीक्षण किए। हमारे वैज्ञानिकों ने भारत की क्षमता को दुनिया के सामने रखा। दुनिया में तूफान आ गया, दुनिया भर की शक्तियां भारत को दबोचने के लिए मैदान में उतरी, अनेक प्रकार के बंधन लग गए। उस समय पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन अटल जी के नेतृत्व में बीजेपी सरकार ने दिखाया था कि हमारे लिए राष्ट्र प्रथम है।
0: सोमनाथ मंदिर उद्बोधन 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি পুনর্নির্মিত এই মন্দিরে কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে ভারতীয় বিমানবাহিনী একটি এয়ার শো এর আয়োজন করেছে। পরে এক বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামিরজে গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন শ্রী মোদী। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পশ্চিম এশিয়া সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
1: आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, हमें वो मुद्रा भी बचानी है। वैश्विक संकटों से जो चुनौतियां आई है, हमें उन चुनौतियों को परास्त करना होगा।
0: উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু $126 পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মোদী এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়কালে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না করার এবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদী ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রান্নায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানি করা রাসায়নিক সার ব্যবহারে কাটছাট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, পশ্চিম এশিয়া সংঘাত এখনো চলছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
2: অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন আ ক্লারিয়ন কল ইয়েস্টারডে, and I'll request all the industries and all the citizens to listen to it and implement it. Throughout this turbulence we have seen, and this is a conflict where we don't have any role. This conflict is affecting our economy and our people. So far we have withstood this conflict, the implications of this conflict. We as citizens now must take equal responsibility for this.
0: ফুজাইরা বন্দর দিয়ে ভারতীয়দের সরিয়ে আনার বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে যে খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষের শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট

0: ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোন মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নিচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে যুক্ত করা হল।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন।
0: সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফ কে। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী অধিকারী জানিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। অস্থায়ী অধ্যক্ষ এমফি কারুয়াপ্পা নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। কেন্দ্রীয় বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। নতুন এই রূপরেখার অধীনে কাজ শুরুর জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা জানান। উল্লেখ্য, 2005 সালে চালু হওয়া 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 100 দিনের কাজের বদলে নতুন ভিবিজি রামজি আইন আনা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লি থেকে অস্ট্রেলিয়ায় জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী যাদব জানান, কনফারেন্স অব পার্টিস বা COP31 অগ্রাধিকার এবং চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের মূল আলোচ্যসূচি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের এইচপিসিএল স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মৌসুমের লা লিগা খেতাব জয় করেছে এফসি বার্সেলোনা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে 14 পয়েন্ট এগিয়ে গিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য লিগ নিজেদের দখলে নিল বার্সা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান কোনো অতীতের উদযাপন নয় বরং পরবর্তী 1000 বছরের অনুপ্রেরণা। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ভারতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: এখন শুনুন লোকনীতি শিল্পী সালাবত মাহাতো।

এতক্ষণ শুনলাম লোকগীতি সেলবিত মাহাতুর কণ্ঠে। আকাশবাণী শিলচর অনুষ্ঠানে এবারে শুনবেন ভজন, শুনবেন সুবনা পাল চৌধুরী।

পরপর তিনখানি অতুল প্রসাদে শুনলেন শিবানী দের পরিবেশনায় আকাশবাণী শিলচর। অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি, শোনাবেন সৌম্যজিৎ পুরকায়স্থ।

সৌম্যজিৎ পুরকায়স্থ শোনালেন নজরুল গীতে আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

স্বাভাবিকরে ব্রজমণি দেবী সকপনাত্ত বাসক উৎকণ্ঠা মথন গামুক লাইজরে নাওরেম হরিমতি সকপা এন কে মঙ্গাং চান সৈরেংব মতম বিষয় তাবিরসি

মাইবম মাইমুনে সাকপ মতম ইসাই তাবিক্রে আকাশবাণী শিলচর হৌজিক মণিপুরিদা সন্দোকজব পাও ফংবিরগনি আকাশবাণী শিলচর ওহেংব মংবি সান্তনানা পাও পাজরে সিনিয়র বিজেপি লুচিংব ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাবু এনডিএ লেঙ্গাকি লেজিসলেচার পার্টি গি লুচিংব ওইন খানখ্রে গুয়াহাটি গি বশিষ্ঠ চারিয়ালি দলৈব রাজ্য গি বিজেপি গি মরু ওইব মরু লৈসং বাজপেয়ী ভবন গরাং পাংথোকিব বিজেপি গি লেজিসলেচার পার্টি গি মিফমদ এমএলএ মরফুনি থইনে সরু ইয়াকি হাইরিব থলম মসিদ সেন্ট্রেল অবজারভার লয়নেনা ইউনিয়ন মিনিস্টার জে পি নদ্দানা ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাবু বিজেপি না লুচিংব এনডিএ লেজিসলেচার পার্টি গি লুচিংব ওইন লাউথোকি মতুংদ ডাক্তার শর্মানা রাজ্যপাল লক্ষ্মণন প্রসাদ আচার্য গি মফমদ চতুনা লেঙ্গাক সেমনব গি দাবি তৌকি মাহাকনা রাজ্যপাল গ উনদুন নৌন খলব এমএলএ চামগ আমগি খুতেক ইয়াওব চেরোল পিছিনকি ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা হায়েং হাইবদি মে গি তারিখ 12 লেপাকুপ নিমিত্তা আসাম গি মুখ্যমন্ত্রী ওইন ওয়াসাক লৌরগনি গুয়াহাটি গি খানাপারাদ লৈব ভেটেনারি কলেজ কি সানাবুংদ পাংথোকদব ওয়াসাক লৌগ গি থৌরম আসিদ ভারত কি প্রধানমন্ত্রী ডাক্তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আথৈব মিথুংলেন ওইন সরুক ইয়াগনি আসাম নংচু বেঙ্গল আমাদি পুডুচেরি বিজেপি না মাই পাকলক আসিদ কেন্দ্র লৈঙ্গাক না পাইখৎ চৌখৎ থৌরং কয়া সিনা মিয়াম কি মফম ইউহনব গমলে হাইবগি খুদম আমা ওইরি মফম আসিগরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না বেঙ্গালুর দ পাংতোপ থৌরম আমাদ ফোংদোকিবনি আওয়াং নুপকি রেল লৈসং চথক চাসিন তৌরিব মিয়াম গি আইফানব গি দমক খন্দুনা ট্রেন মারফুরোম গি চথক চাসিন গি ওইব মতমদ হংদো হংজিন তৌখ্রে রেল লৈসং গি মাইকাই দগি থরকপ চেরোল মতুং ইন খংব গামবদি মতম হংদোখ্রব ট্রেন সিং আদুগি মনুং চন্না গুয়াহাটি নাহারগুন জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস আমসুং শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস কি মিং চুয়াউরে তামিলনাডুদা চহি হুমফু চুপনা পালকপা ডিএম

এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

0: 나도 그렇게 갔지만 나다 그런 사정이야마 아직에 라우시라우세 지마치불라오
1: 마장디아도 파라우데 칠라팅 에나마라우데 졸라팅 긴장 갖고 집어도다 에나나 사글론 마이카니 나마라우보 브라우보 노성노가낭
0: 그라우케체 다치마 마장노래 다다네 에자우세자우세 자우랑마 까마리 우사 닝자우바지게 라우시라우세 지마치도 라오
1: 엔다싱 탕발라 고래종네 지르다 에야심니 코나심 달라부바
0: 에다달라이바 코나세
1: เอาชีเราเสจิมาติโนเราให้มาจังเรนี่คลายมาจังดีอดุงไอ้นูคุรินินดาเดนี่ชาวชีเกมายาเดมาเราดีมังคาบูดีฮาลุมาเสเราเคยเสดาชีมา
2: রাজাবাকুম খনালিকা অর্জাইয়া গেদে অদে টলাদিনি খুরাম টেকনিহা রাজাবটাই অদেহে রাজাবাগনি খুরাম দিনে দে এরানি জামখা আকাশবাদে শিলচর দোহা সাইনচিনে গ্রাউ জমা খনারে নাং আকাশবাণী শিলচর গ্রাউজমা পরিডু অনিমেশ বর্মন মন্ত্রীষ্ক নরেন্দ্র মোদী সাইনথিবা আসাম পশ্চিমবঙ্গ পুডুচেরিহা বিজেপি রাজকান্তি বজম বিধানসভা ইলেকশন ডেপুবানী বনি সরকার আজয়েবা ন্যাশনাল পলিসি রাজ্যের লামজবনে ক্লাইহিনিং ডেপুবাসে এব গ্রাউ হাপ্রামাইপুকা মন্ত্রীষ্ক মশ্রী মোদী সাইনথিবা হায়ুনে খুশি হাবাহতে কেন্দ্র সরকার আজয়েবা পলিসি লামজবনে গ্রাউ সরিয়াবা টেসারনে ওটেকে লাইলিংবা বিধানসভা ইলেকশনের রিজাল্ট হানিং রেগাও রেগাও মিথিপুকা মেহা বাঙ্গালুরু হা বিজেপি রাজকান্তি বজমে টাইসার নিকলা হি গ্রাউমাজবাহা মন্ত্রীষ্ক মংশ্রী মোদী সরকার ক্রিপকে বাউসি বাউপুহি নাইটে পালাম্বা কালাপহি ডিপিনস বাই কাপাইনিয়াবা সিকে পেলেন্ডার দেশকে বল মক্রাং স্লাম কুমনে হামসিনিং বল সিং দাউখাটিহি সাইনটি পাবা বিজেপিনি দাঙ্গা হোজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিহা দিসপুর লোক ভবনহা গভর্নর গেটেমা লক্ষ্মণ প্রসাদ আচার্য জাং গরণ লহি রাজ্য সরকার খামানি দাবি খনারিকা হোজা ডক্টর শর্মা গভর্নর গেটেমানে গদাইনকলহি ইলেকশন দিয়াবা রাজাসে গিনিজন এমএলএ টুনি বুমু রাফ্রয়েবা লাইসেপ বজামরিখা বুমু রেফ্রয়েবা লাইসেপ বজামরিবাহা হোজা ডক্টর শর্মা জাং বক্সি কেন্দ্রনি অবজারভার জেপি নাড্ডা অটোধে জুরিয়া অবজারভার নায়াব সিং সাইনি দংফাবা এজাঙ্গাতে বনি সিগাংহাই বিজেপি রাজকান্তি বুজম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এনডিএ টু বুজমনি এমএলএ টুনি হোজা তিহি বুমুবাইসকা মেহা গুহাটিনি বশিষ্ঠ সারিয়ালি হাডুংবা রাজ্য বিজেপিনি চিফ ডাঙ্কনি বাজপেয়ী ভবন হা খামেবা মেল কংসিহা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এমএলএ টুনি হোজা হিসাব জাং সাইকা এবং মেল হা বিজেপিনি গ্রাইনকলাহি ইলেকশন দিয়াবা বিশাববি গিনি জন এমএলএ টু বুজম দংবা বনি এখন হা এনডিএ টু বুজমনি এমএলএ টুনি মেল কংসি খামবা মেলহা কেন্দ্রনি অবজারভার টিপাচারে কেন্দ্রনি মন্ত্রী জেপি নাড্ডা ডক্টর শর্মাকে দারামাপি এমএলএ টুনি হজা টিহি বুমুবাইসকা মেলহা জুরিয়া অবজারভার জাহি বিজেপিনি ডাঙ্গরা হজা নায়াব সিং সাইনিব বজম দংবা মেহা খামেবা মেলহা বিজেপিনি গেদেনিপ্রাং রঞ্জিত কুমার দাস বিশ্বজিৎ দৈমারী অজন্তা নিয়োগ রাজদীপ রায় অশোক সিংহল পিজুষ হাজারিকা চক্রধর গগৈ অটোধে বিশ্বজিৎ দৈমারী এমএলএ টুনি হজা হিসাব জাং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানি বুমু জেনখুবা বহা লুকুলুকুনি গিনি এমএলএ টু এবহা যাজতাই খনারিকা বনি এখন হা আসামগণ পরিষদনি যিজন এমএলএ অটোধে বিপিএফ নি এমএলএ টু বুজম দংপহি অঙ্গপনি হজা অতুল বরা অটোধে বিপিএফ নি হজা রিহন দৈমারী এনডিএ নি হজা হিসাব জাং ডক্টর শর্মানি বুমু জেনলাইবা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি বসং জহি খাইয়াবা এনডিএ টু বুজাউনি হজা হিসাব জাং সাইকু জবনি এখন হা কেন্দ্র হতে রাজ্যের হজা দাউকারকে লাপাহি জুড়িয়া বুজম অসম

পরিষদ অর্ডারে বিপিএফ নিয়ে হজার নে বাকান খানা রিখা মন্ত্রী নরেন্দ্র মোদী বসং হি ছালে এবার দেশ নিয়ে রাজকান্তি হা হামসিন জাঠাই সিং ডকাটি হি গ্রাউজিন ভাই কেন্দ্র নিয়ে অবজারভার জে পি নাড্ডা টুহানি কেন্দ্র সরকার রাজীব গুটুকে ঠান্ডু হি ইসলাম কুবাহা রানপদু টি হি সাইন্থিবা এলে বাউটাই লাহি নিং অবজারভার মন্ত্রী নাড্ডা ডক্টর হিমেন্দ্র বিশ্ব শর্মাকে হামজা মাকাশমা খা রিখা শান্তি পত্র ডাকনা রাজ্যের গদাইনি সরকার সামাই ফানাং ডাকনা গৌহাটি খানাপারানি ভেটেনারি কলেজনি মলয়াম হা রাজ্য সরকার গদাইন সামাই ফামা বহা মন্ত্রী নরেন্দ্র মোদী নরে হজা জাহি বুজম দৌনাং লুগোহা কেন্দ্রনি নকর আইস মন্ত্রী অমিত শাহ বিজেপি হায়ুংনি মেল হজা নিতিন নবীন গেলাপাই কেন্দ্রনি গিবিন মন্ত্রী রাও বিজেপি বসং জাহি খাইবা রাজ্যের মন্ত্রী হজা জুরিয়া মন্ত্রী হজা টু বুজম দৌনাং টি রাজ্য বিজেপি নি গেদাইনি প্রাং খনারিবা সাইক্লিপ সঞ্জা এনেবরেল নাইসব বেসাইন বুবলি মাপি অর্ডার হে প্যাসেঞ্জার নে হাম্বানি গ্রাউ বৌটে হে বিশা ব্রিটা নেব বাংলো হে ট্রেন সার্ভিস নি বুবলি সাইকোসলাম কা এনেবরেল নাইসব বিদাব নে প্রাং খনারিবা বুবলি সাইকোসলাম এবার ট্রেন বুটুনি বিসিংহা গৌহাটি নাহারগন জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস অর্ডার শিলচর নিউ তিনচুকিয়া এক্সপ্রেস ট্রেন দংপাডো শিলচর মেডিকেল কলেজ হসপিটাল নাংজ মজং এবং বটাইন সাইন ব্রিকালে নিপ্রং মিয়া সোসিয়ে গিবিন গিবিন প্রোগ্রাম চালহি ফায়ার সেফটি হাপ্তা রিজিং নে মাইটেকন ড মানে লেখা এবং হাপ্তা মাইপে মেডিকেল কলেজ হসপিটাল নে ডক্টর টু গিবিন গিবিন টাইসার অর্ডে দরগা সার্ভিস জাং জুফয়ারও কেলাপে গিবিন গিবিন মিলিটারি নে প্রোগ্রাম ট্রেনিং ক্যাম্প অর্ডে মক ড্রিল ব চালাইখা গ্রাউডি মজাং গ্রাউজং ফুরবা দিন্ডি এরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনামার বারে বিশানি চিনি ডিমাসার প্রোগ্রামা দংনাং রাত্রিনি প্রোগ্রাম থাইরিলিনি বিরিলি অটেডে সাইনচিনি গ্রাউজমা প্রোগ্রাম খনায়ারু সিনে হামজং মাকাসো মাখনারি পিনলাহি দিনিনি জিনি ডিমাসার প্রোগ্রাম এরানিং সেজামকার ডু জুটাই

রাত 9:30 শুনবেন নাটক নতুন দিন। এতক্ষণ শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান। আগামীকাল অমৃতবাণী শুনবেন সকাল 6:05। সকাল 6:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে অনুষ্ঠানটি শুনবেন সকাল 6:30। চন্দনা চৌধুরীর পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35 ও বেলা 11:30।

ঘোষের কণ্ঠে শুনবেন লোকগীতি দুপুর 1:40। সকাল 7:05 শুনবেন সুপ্রভাত। দেশবন্দনা অনুষ্ঠানটি শুনবেন সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিজিৎ গুহ সকাল 7:40। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বেলা 12:30। শুভেন্দু আচার্য নজরুল গীতি শোনাবেন সকাল 8:40। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:00 এবং সন্ধ্যে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শরৎবাদন শুনবেন শিল্পী স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গানের শিল্পী উষা উত্থুপ ও নচিকেতা। দুপুর 1:15 শিল্পী সত্যিনাথ মুখোপাধ্যায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন জগদীশচন্দ্র দাসের পরিবেশনায় দোতারা ও রাত 8:15 জিষ্ণুপ্রকাশ দাসের পরিবেশনায় গিটার বাদন। ভজনের শিল্পী বেগম শিপ্রা খাঁ ও সি রামচন্দ্রন। দুপুর 2:30। দুপুর 2:45 গীত শুনবেন সুজাতা গুর্জারের কণ্ঠে। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। বিকেল 5:35 শুনবেন ডিমাসা অনুষ্ঠান। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 6:45। হিন্দি অনুষ্ঠান শুনবেন রাত 8:00। ঠুমরি শুনবেন সুরঞ্জনা বসুর কণ্ঠে রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। মেহেদি হাসানের কণ্ঠে শুনবেন গজল রাত 9:30। রাত 10:00 খেয়াল ও তারানা শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী বিদুষী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠানের এবং এরপর শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

চান। আশা করি বন্ধুরা প্রত্যেকেই খুব ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা নজরুলগীতি শুনব আমাদেরই বন্ধু জ্ঞানশ্রী দাসের কণ্ঠেই।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন জ্ঞানশ্রী দাসের কণ্ঠে। বন্ধুরা, গরমকালে যে ব্যাপারটা আমাদের খুব সমস্যার সৃষ্টি করে, আজ এমনই একটা বিষয় নিয়ে আমরা কথা বলব। গরম এবং ঘাম দুটো শব্দই সমার্থক, অন্তত আমাদের দেশের ক্ষেত্রে। আর এই চড়া গ্রীষ্মে ঠাটা রোদে আপনি দরদরিয়ে ঘামবেন না এমনটা ভাবাও অবাস্তব। ময়লা আর ঘাম জমে শরীরে একটা চিটচিটে ভাবের সৃষ্টি হয়, আবার অনেকের গায়ে ঘামের জন্য বেশ দুর্গন্ধও হয়। ঘাম থেকে আরও নানা সমস্যা হতে পারে, যা সারানো বেশ সময় সাপেক্ষ। যাদের ঘামজনিত অসুখ আছে তারা এই সমস্যায় বেশি ভোগেন। ঘামজনিত সমস্যা সাধারণত দুই রকম, অত্যধিক ঘাম ও দুর্গন্ধযুক্ত ঘাম। অত্যধিক ঘাম বা চিকিৎসার পরিভাষায় যাকে হাইপার হাইড্রোসিস বলা হয়, এটাও আবার দু ধরনের হতে পারে। শরীরের কিছু কিছু অংশ, যেমন হাত ও পায়ের তালু, দুই উরুর মধ্যকার অংশ, নাকের অগ্রভাগ, কপাল, বগল ইত্যাদি স্থানে ঘামতে পারে। এক্ষেত্রে যা খুব বেশি কাজ করে তা হচ্ছে মানসিক চাপ, দুশ্চিন্তা, টেনশন এবং ভয়। অনেক সময় আমরা দেখি আমাদের আশপাশেই বিভিন্ন কিশোর কিশোরীদের এই নার্ভাসনেস, আত্মবিশ্বাসের অভাবেও হাতের তালু, পায়ের পাতা ঘেমে ওঠে। দ্বিতীয় ধরনটি সারা শরীর ঘামা, খুব গরম, অত্যধিক আর্দ্র পরিবেশ, ব্যায়াম ও

কাস্টমের জন্য বেশি ঘাম হতে পারে, আবার অসুখের জন্য হতে পারে। যেমন জ্বর ছেড়ে দেওয়ার সময়ের ঘাম, শরীরের বিভিন্ন হরমোনের তারতম্যের কারণেও ঘাম হতে পারে। অতিরিক্ত ঘামের জন্য ছত্রাক সংক্রমণ হয়ে ত্বকের রোগগুলো খুব সহজে হয়। আমাদের শরীরে সাদা ছুলি, দাঁত, হাজা, চুলকানি, র্যাশ, ফোঁড়া অতিরিক্ত ঘামের কারণেই হতে পারে। আবার অতিরিক্ত ঘামের কারণে শরীরে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। এতে শরীরে নুনের পরিমাণ কমে যায়, ফলে এর থেকে নানা পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। এছাড়া একটা কথা তো বলতেই হবে যে অতিরিক্ত ঘামতে থাকা এক বিব্রতকর অবস্থা। যিনি বেশি ঘামছেন তিনি এবং তার আশপাশের মানুষজন বেশ অস্বস্তিতে পড়েন, কারণ ঘাম অতিরিক্ত হলে এর কারণে জামা কাপড়ে দুর্গন্ধ তৈরি হয়। শরীরে ব্যাকটেরিয়া ছড়ানোর অন্যতম মাধ্যম হল ঘাম। ঘামাচি চুলকানি তো আছেই, তাছাড়া শরীরের ক্ষতস্থানেও ঘামের মাধ্যমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। ঘামে ভেজা পোশাক দীর্ঘ সময় পরে থাকার কারণেও ছত্রাকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। শরীর ঘামে ভেজা থাকলে ত্বকে ধুলোবালি আটকে থাকার পরিমাণও বেড়ে যায়। এর থেকেও ত্বকের সমস্যা হতে পারে। আবার দীর্ঘক্ষণ ভিজে পোশাক পরে থাকায় ঘামে ভেজা পোশাকে বাইরে থেকে হঠাৎ এসিতে বসলে ঠান্ডাও লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে বন্ধুরা। এছাড়া অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, ফলে ডিহাইড্রেশন আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। যদিও ঘামের এত সব খারাপ খারাপ দিক ছাড়াও কিছু ভালো দিকও আছে কিন্তু বন্ধুরা, সেটাও না বললেই নয়। ঘাম শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাছাড়া ঘামের সঙ্গে শরীরের বিভিন্ন বর্জ্য দূষিত পদার্থ বেরিয়ে যায়, এভাবে পরিষ্কার রাখে রোমকূপ। এক কথায় শরীরের প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে এই ঘাম। সেজন্য গরমের দিনে ঘাম হওয়া অতি সাধারণ একটি বিষয়, সেটা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার মতো কিছু নেই। তবে অতিরিক্ত ঘামের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, হতে পারে নানা ধরনের নানা সমস্যা। এবারে দেখে নেওয়া যাক কেন হয় ঘাম। প্রথমত স্বাভাবিকভাবে গরমের জন্য হতে পারে। গরম ছাড়াও পরিশ্রম, উত্তেজনা, দুশ্চিন্তা, ভয়, রাগ ইত্যাদি কারণে বিভিন্ন রোগ, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের জন্য বিভিন্ন ওষুধের প্রভাবেও ঘাম হতে পারে। আবার পোশাক সঠিক না পরাতেও অনেকের অতিরিক্ত ঘাম হয়। অনেক সময় সিনথেটিক খুব টাইট অস্বস্তিকর পোশাক পরার কারণেও অত্যধিক ঘাম হয় বন্ধুরা। তাই পোশাক পরার সময় একটু চিন্তাভাবনা করে পড়তে হবে, অন্ততপক্ষে গরমকালে। এর জন্য স্নান করা, নিয়মিত দেহ পরিষ্কার রাখা খুবই জরুরি। ডায়াবেটিস থাকলে যেমন ঘাম খুব হতে পারে, এর থেকে ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। ঘাম বসে শরীরে বিভিন্ন অংশে ত্বকে সংক্রমণ দেখা দেয়, দাঁত, হাজা, চুলকানি, ফোড়াও হতে পারে। ঘাম বসে ক্রমাগত ত্বক ভিজে থাকতে থাকতেই এইসব সমস্যা শুরু হয়। আর জেনে রাখবেন বন্ধুরা, একবার দাঁত হলে সেটা সারানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তার উপরে অনেক সময় ত্বকের সমস্যায় সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ওষুধের উপর ভরসা করেন, ভাবেন ওষুধের দোকান থেকে একটা কোনো লোশন বা ক্রিম লাগালেই বুঝি সেরে যাবে। কোনো ডাক্তারের পরামর্শ বা দেখানো খুব একটা জরুরি মনে করেন না, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয় বন্ধুরা। এই সব ওষুধে স্টেরয়েড থাকায় তখন পরবর্তীকালে অন্য ওষুধ আর কাজ করে না। তাই সমস্যা কিছু একটা হচ্ছে মনে হলেই আগেই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আজ বন্ধুরা ঘাম নিয়ে এতটুকুই থাক, আগামীতে এ বিষয়ে আমরা আরো কথা বলবো। এবারে শ্যামাসঙ্গীত শুনবেন মীনাক্ষী দত্তের কণ্ঠে।

অনুষ্ঠানে এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন মীনাক্ষী দত্তের কণ্ঠে। অনুষ্ঠানে ইতি টানতে হবে বন্ধুরা, কারণ আমাদের হাতের সমাজে একেবারেই ফুরিয়ে এসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনুষ্ঠানে আজ শুনবেন বেকিয়ার্ড পদ্ধতিতে হাঁস মুরগি পালন ও পরিচর্যা, এ বিষয়ে কাছাড় জেলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশুপালন বিশেষজ্ঞ ডক্টর শামসুন নেহার সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত।
1: ব্যাকইয়ার্ড পদ্ধতিতে হাঁস মুরগি পালন ও পরিচর্যা, এই বিষয়ে আলোচনা করছি কাছাড় জেলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশুপালন বিশেষজ্ঞ ডক্টর শামসুন নেহারের সাথে। নমস্কার।
2: নমস্কার ম্যাডাম। নমস্কার আমাদের বরাক ভ্যালির কাছাড়ের সব কৃষককে, সবাইকে আমি নমস্কার জানাইছি।
1: আমি প্রথমে জানতে চাইব যেহেতু আমরা ব্যাকইয়ার্ড পদ্ধতি নিয়ে আলোচনা করছি, তো ব্যাকইয়ার্ড পদ্ধতি কি?
2: মানে আমি ব্যাকইয়ার্ড পদ্ধতিটা কওয়ার আগে আমি কিছু একটু কথা বলে নেই, যে আপনারা সবাই জানেন কি আমাদের নর্থ ইস্ট বা আসাম, এটা বেসিক্যালি একটা আমরা সব পপুলেশনে কি খাই বেশি, মাংস, মাছ মাংস খুব প্রিফার করে। তো এটা মাছ আর মাংসটা কি আমাদের প্রোটিনের সোর্স হিসাবে আমরা গ্রহণ করি। তো আমাদের যেগুলো মানুষ আছে, আমরা সব মানুষে আমরা এটা খেতে ভালো পাই। আর যেটা আমার ICMR আছে আমাদের দেশে ইন্ডিয়ার, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের রিকমেন্ডেশন মতে আমরা সবাই বছরে 180টা ডিম খাইতে লাগে, আমরা শরীরটা যদি ভালো রাখতে চাই, প্রোটিন সোর্সটা যদি আমরা শরীরের প্রোটিনটা ভালো রাখতে চাই, তাহলে আমরা বছরে 180টা ডিম খাইতে লাগে। আর এই 180টা ডিম যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের আসামে বছরে লাগে 560 crore ডিম, এতটা ডিম লাগে আমাদের আসামে। কিন্তু এখানে আসামের যেটা প্রোডাকশনটা অনেক কম, ওইটা প্রোডাকশনটা পার ইয়ার হয় গিয়ে আপনার 47.60 crore, এত এক প্রোডাকশন আমাদের আসামে হয়। কিন্তু আমাদের আসামে আমি আগেই বলছিলাম যেটা প্রয়োজন হয় ওইটা হলো 560।

0: 8 কৰোৰ, আর এই যে একটা গ্যাপ আছে এতখানি আমরা ডিম আনি অন্য অন্য রাজ্য থেকে, তো আমাদের এই এই আমাদের রাজ্য মানে অন্য রাজ্য থেকে কিনা আনতে লাগে, তো আমাদের কৃষকরা ওইখানে অনেক লাভবান হতে পারে না। আর আরো একটা কথা কি, আইসিএমআর এর রিকমেন্ডেশন মতে আমরা মাংস বছরে খাইতে লাগে 10.8 কেজি, আর এই হিসাবে আমাদের আসামের রিকোয়ারমেন্ট হয়ে যায় গিয়ে 3370 লাখ কেজি, মানে 3370 লাখ কেজি পার ইয়ার আমাদের আসামের রিকোয়ারমেন্ট আছে। আর এই এই 3370 লাখ কেজি যেটা আছে তার ভিতরে আমরা যেটা পোলট্রি আর ডাক মিট মানে হাঁস আর মুরগির মাংস আমাদের এখানে আমরা পাই মানে 1348 লাখ কেজি, কিন্তু প্রোডাকশন হয় কত মাত্র 1076 লাখ কেজি। তো এখানে দেখা গেছে কি যেটা প্রোডাকশন আর যেটা ডিমান্ড এখানে একটা খুব বড় একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যদি আমরা না মারি, এই গ্যাপটা যদি এইরকম ভাবে বেড়ে গেতে থাকে, তাহলে আমাদের ফার্মাররাও অনেক মানে ফার্মারদেরও অনেক ক্ষতি হবো, আর যেটা কনজিউমার আছে যেটা এখানকার জনসাধারণ আছে তারাও কি করতে লাগে অনেক দাম দিয়ে বেশি দাম দিয়ে বস্তু কিনতে লাগে। যেরকম হাঁস মুরগি মাংসগুলো আহে বহিরাজ্যে থেকে, তো দামটা অনেক বেশি হয়ে যায়, ট্রান্সপোর্টেশন কস্টটা বেশি হয়ে যায়। তো আমরা এই গ্যাপটা মারার জন্য এখানে যদি আমরা আমরা কৃষকরা কৃষক বন্ধুরা যদি এই হাঁস বা মুরগি পালনটা নিজে সবাই যদি করতে পারে, মানে কমার্শিয়াল ওয়েতে না করলেও যদি আমরা যেটা ব্যাকইয়ার্ড সিস্টেম মানে আমরা সবার বাড়িতে যেটা করি 8-10টা মুরগি বা হাঁস রেখে যেটা করি ওটাও যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের দামটা অনেক কম হবে, এখানে অ্যাভেলেবেল থাকবে, আমাদের কৃষকরাও লাভবান হবে, আর কনজিউমার যারা কিনবে তারাও কম দামে কিনতে পারবে, আর তারা যতটুক প্রয়োজন হয় ততটুক কিনে খাইতে পারবে, শরীরটাও খুব সুস্থ থাকবে। তো এখন আমি বলি যে এই ব্যাকইয়ার্ড সিস্টেমটা কি, ব্যাকইয়ার্ড সিস্টেমটা হলো কি, এটা যে আমাদের এখানে যেটা প্রচলিত প্রথা আছে যে আগের দিনে থেকে যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতে যেটা 8-10টা বা 5-6টা মুরগি বা হাঁস যেটা নিজের ঘরে পালন করে যেটা ঘরের যেটা প্রয়োজন ডিম বা মাংস যেটা প্রয়োজন ওইটা যেটা হয় ওইটাকে ব্যাকইয়ার্ড সিস্টেম বলে,
1: যেটা আমাদের মহিলারা করতে পারে।
0: হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এখানে মহিলারা মানে ইনভলভ থাকে মহিলারা। তো এই ব্যাকইয়ার্ড সিস্টেমটা কি হয়, আমাদের গোটা ভারতবর্ষে আছে, আসামেও আছে, তো যেখানে মানে কি এটা একটা সাবসিডিয়ারি ইনকাম মানে বা যেটা অন্য ইনকামের সোর্সও থাকে, আর এখান থেকে বাড়ির মহিলারা একটা আলাদা ইনকাম পায়। তো দেশের যেটা ইনকামের মানে সব ঘরেরই যেটা ইনকাম সেই ইনকামের একটা এক্সট্রা ইনকাম এই ব্যাকইয়ার্ড সিস্টেম থেকে দিয়ে, কিন্তু ব্যাকইয়ার্ড সিস্টেমে মানে কি হয় আমরা কোনো পদ্ধতি আমরা ওইখানে কোনো স্পেসিফিক পদ্ধতিতে আমরা পালন করি না, মানে আগে যেভাবে করছে আমরা কিছু জানি না, কিভাবে খানাটা দিতে লাগে কিভাবে তার ম্যানেজমেন্ট করতে লাগে এগুলো আমরা কোনো সাইন্টিফিক ওয়েতে করি না। তো আমরা যদি এই ব্যাকইয়ার্ড সিস্টেমটা আরও কিছু ভালোভাবে যদি করি, কিছু একটু উন্নত ধরনে যদি আমরা করতে পারি, তাহলে কি হবো আমরা অনেক লাভবান হতে পারবো। আর ব্যাকইয়ার্ড সিস্টেমে আরেকটা কি মানে আমরা ব্যাকইয়ার্ড সিস্টেমে ইনপুটটা মানে আমাদের খরচটা খুব কম, খরচ আমরা এক্সট্রা করতেই লাগে না, কিন্তু আমরা ইনকামটা ওই কম খরচে আমরা ইনকামটা বেশি হয়। এখন যে আপনি সবাই জানে কৃষক বন্ধুরাও জানে কি ব্যাকইয়ার্ড সিস্টেম আমরা কি করি, সারাদিন আমরা ঘরের বাইরে সাইরে রাখি, রাত্রে আসে ঘরে থাকার জন্য, আর আমরা খানাটা কি করি সকালে একবার দেই আর বিকালে একবার দেই, আর সারাদিন তারা বাইরে খুঁজে নিজে পুক মাকড় ওগুলা খায়, কেঁচু বা হামুক এগুলা খায়, তারা নিজের সোর্সটা নিজের খাদ্যর সোর্সটা নিজেই বাইর করে নেয়। তাই কি হয় আমাদের খরচটা অনেক কম হয়, যেটা আমরা যদি আমরা ব্রয়লার ফার্মিং করি যেটা ঘরের ভিতরে খালি রাখি ওইটাতে খরচটা অনেক বেশি হয়ে যায়। আর ব্যাকইয়ার্ড সিস্টেমের যেগুলো হাঁস মুরগি আমরা পালি তারা কিন্তু বেমার আজারও অনেক কম হয়, মানে ডিজিজ রেজিস্ট্যান্ট থাকে। আর ব্যাকইয়ার্ড সিস্টেমে বেসিক্যালি আমরা দেশি মুরগি যেটা আমাদের লোকেল মুরগি বা হাঁস ওইটা আমরা পালন করি, তো ওই লোকেল মুরগি বা হাঁসের অনেক মানে ভালো গুণ আছে যেটা কি আমাদের এইখানকার যেটা ক্লাইমেট এখানকার পরিবেশ আবহাওয়া যেটা ওইখানে খুব ভালোভাবে থাকতে পারে, বেমার আজারও খুব কম হয়, আমরা এত বেশি পরিচর্যা করতে লাগে না যেটা আমরা ব্রয়লারে করতে লাগে। তো আমরা কম খরচে অনেক মানে ভালো করে করতে পারি। তো আমি আমাদের কৃষক বন্ধুরে এটা অনুরোধ করছি যাতে সবাই যেটা ব্যাকইয়ার্ড সিস্টেম সবাই করে, মহিলারা ঘরে করে, ওই সিস্টেমটা আরো কিছু উন্নতভাবে যদি করতে পারে

0: তাহলে তারা খুব ভালোভাবে লাভবান হতে পারবে বা আর্থিকভাবে উন্নতি করতে পারবে।
1: তো এখানে ব্যাকইয়ার্ড পদ্ধতিতে যদি আমরা কিছু উন্নত জাতের হাঁস মুরগি পালন করতে পারি, তো কিছু উন্নত জাতের হাঁস মুরগির নাম যদি বলেন।
0: হ্যাঁ হ্যাঁ, যেটা ব্যাকইয়ার্ড সিস্টেম আছে, আমরা যেগুলো দেশি মুরগি পালন করি বা হাঁস পালন করি, আপনারা দেখবেন কি এইগুলা খাইতে টেস্টটা খুব ভালো হয়, কনজিউমারে খুব ভালো পায়, কিন্তু কি হয় ওজনটা খুব কম থাকে, মাংসটা খুব কম থাকে, আর যেটা ডিম প্রোডাকশন মানে ইয়ারলি যেটা ডিম প্রোডাকশন এটা অনেক কম হয়। তো আমরা যেটা মুরগির যেগুলো প্রজাতি আছে সেগুলোর তিন সেগুলোর কি তিনটা টাইপের আছে, যেরকম কি একটা হইলো কি এক টাইপ, মানে যে মুরগি খালি ডিম দেয় এক টাইপ, যেটাই খালি ডিম দেয় ডিমটা ওটা খাইতে পারে, মাংসটা খাইতে ভালো হয় না, এরকম একটা টাইপের মুরগি আছে। একটা আছে খালি মাংস, মাংসটা খায় কোনো ডিম দেয় না, আর একটা আছে কি ডুয়েল পারপাস, মানে ডিমও দেয় মাংসটা দেয়। তো আমি এখানে বলতে চাই যেটা ব্যাকইয়ার্ড সিস্টেমে যেটা এই ডুয়েল পারপাস যেটা মুরগি আছে, যে ডিমও দেয় মাংসও দেয়, এই মুরগিটা বা এই হাঁসটা খুব ভালো হয়। মানে এই এই প্রজাতির এই ভ্যারাইটির হাঁস মুরগি যদি কেউ পালে ডুয়েল পারপাস, যেটা মাংসও দেয় ডিমও দেয়, তাহলে কি হয় কৃষকদের লাভটা বেশি হয়, মানে তারা ডিমও বিক্রি করতে পারে আর মাংস হিসাবে ওটা বিক্রি করতে পারে, তো দুইটা সাইডে থেকে ওটা ইনকামটা পায়। তো আমরা যদি ব্যাকইয়ার্ড সিস্টেমে করতে চাই, তাহলে আমরা করার আগে একটা এইগুলো যেগুলো প্রজাতি আছে বা ভ্যারাইটি আছে তার ভিতরে আমরা ফার্স্ট আমরা কি করতে লাগবে, যেটা প্রজাতি আমাদের এখানে আমাদের এই আবহাওয়ায় মানে ভালো করে টিকতে পারে বা বাঁচতে পারে, আমরা ওই রকম একটা প্রজাতি এখানে বেছে নিতে লাগবো। তো তার ভিতরে আমি অনেক মানে আমি যেটা বলছি ডুয়েল পারপাস, যেটা বলছিলাম এগ এন্ড মিট টাইপ, মানে ডিমও পায় মাংসও পায়, ওরকম মুরগির জাত অনেক আছে, যেরকম গিরিরাজা, বনরাজা, ক্রয়লার, গ্রামপ্রিয়া, কামরূপা, রেনবো রোস্টার, এগুলো সব আছে। এগুলো মানে মুরগিগুলো কি কালার্ড বার্ড, যেরকম আমাদের লোকেল মুরগি যেরকম দেশি মুরগি যেরকম এইরকমই হয় দেখতে, দেখতে ওই রকম আর মোটামুটি ধরনের আমাদের লোকেল মুরগির যেরকম আমরা পালতে পারি ব্যাকইয়ার্ড সিস্টেমে, এগুলো ওই রকমভাবে পালতে পারি। এই এই মুরগিগুলো কি হয় আমরা সকালে বিকালে কিছু দানা দিলাম, বাইরে সাইরে রাখলাম পুরো দিনটা, তারা নিজে ঘাস খাইব, পোক মাকড় এগুলো খাইব, খাইয়ে তারার শরীরের যেটা প্রয়োজন ওইটা বাইরে থেকে তারা নিজেরা আনবো, আর কিছু আর আমরা এক্সট্রা করে কি খাওয়ার জলটা একটু সাফা জল এরকম দিতে লাগে। আর এগুলো মুরগি কি নিজে ব্রুডিং মানে যেটা আমরা দেশি মুরগিতে আছে, মানে নিজে ডিমটা উম দিয়ে যে বাচ্চা বাইর করে, এইগুলো মুরগিরও ওই চরিত্রটা আছে যে নিজের ডিমটা উম দিয়ে নিজে বাচ্চাটা বাইর করলো। আর এইগুলো মুরগির ভিতরে মানে আপনি দেখলে আমি কই মানে আমি কইতেছি কি এই ওজনটা, এগুলো মুরগির ওজন কিরকম হয় বা কোনি প্রোডাকশন মানে ডিম প্রোডাকশন কত হয়। তো আমরা যদি গিরিরাজা মুরগিটা দেখি, এটা কি হয় যদি 8 weeks মানে 2 মাসের ভিতরে শরীরের ওজনটা হইব কি 1 থেকে 1.5 কেজির মতো হয়ে যায় 2 মাসে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশি মুরগিটা দেখবেন মানে খুব বেশি 1/2 কেজি 1/2 কেজি ওয়েট। আর যেটা ডিমের প্রোডাকশন, ডিমের প্রোডাকশনটা আমরা যদি ইয়ারলি দেখি 120-150টা ডিম দিতে পারে বছরে, 365 ডেজে। আর আমাদের যেটা লোকাল মুরগি খুব বেশি 50-60টা ডিম দিয়ে, তো এখানে ডিফারেন্সটা বুঝছেন যে যে মুরগিটা 2 মাসে 1.5 কেজি ওজন দেয়, তো 1.5 কেজি ওজনে যদি তারা বিক্রি করতে পারে মাংস হিসাবে যদি বিক্রি করে, তাহলে কৃষকরা লাভবান হতে পারবে। আর যদি তারা ডিম পাড়ার জন্য যদি রাখে যে বছরটা পুরা পালে, তাহলে তারা বছরে 120 বা 150টা ডিম পাবে একটা মুরগির থেকে। তো আপনারা ভাবেন যদি একটা মুরগির থেকে 120টা ডিম পায়, তাহলে আমরা যদি ঘরে 10টা মুরগি রাখি তাহলে বছরে কতটা ডিম দিবে, যে ঘরের যেটা প্রয়োজন ওইটা প্রয়োজনটা পূরণ করেও তারা বাজারে বিক্রি করতে পারবে, মহিলা যারা ফার্মার আছে বিক্রি করে তারা ইনকাম করতে পারবে। আর এরকম যে বনরাজা, ক্রয়লার, গ্রামপ্রিয়া একই ধরনের এরকমই হয়। আরেকটা আমি স্পেসিফিক্যালি বলছি মানে কামরূপা নামের একটা মুরগি, যেটা আমার আসামে এটা কলেজ অফ ভেটেনারি সায়েন্স আছে খানাপাড়া, ওইখানে রিসার্চ করে এই মুরগিটা বাইর করছে কামরূপা। কামরূপা মুরগিটা আমাদের আসামের আবহাওয়ার জন্য একদম ফিট হয়ে গেছে, একদম লোকেল মুরগির মতো, খাওয়াটাও টেস্টটাও মাংসটাও লোকেল মুরগির মতো, ওজনও ওই রকমই হয়, কিন্তু ডিমটা বেশি দেয়। ডিমটা কি বছরে 120-130

0: এরকম ডিম দেয়। তো আমরা যদি কামরূপা মুরগিটা পালতে পারি, যেহেতু এটা আসামেই রিসার্চ করে বাইর করছে, তো আমরা যদি এইখানে এইখানে আবহাওয়াতে এত ভালো করে তারা ফিট হয়ে গেছে, তো এই মুরগিটা যদি আমরা পালন করি, তাহলে আমরা এখান থেকে মাংসটাও পেব, ডিমটাও পাবো, দুইটাও পাবো। আর এই মুরগিগুলা যেটা পাওয়ার যেটা জায়গা, কামরূপা মুরগিটা তো গুয়াহাটিতে পাওয়া যায়, আর কিছু কিছু এখানে মানে আমরা বরাকভেলিতে হোক বা কাছারে হোক, কিছু সাপ্লায়ার আছে, তারা নিজে এনে দিতে পারে। আর কেউ কেউ যদি আছে ইচ্ছুক কৃষক, তারা যদি এইগুলো মুরগি আনতে চায়, তাহলে কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের এখানে মাসিমপুরে, তারা যোগাযোগ করতে পারেন। আমরা যোগাযোগ করেও আমরা ইচ্ছুক কৃষকরে এগুলো আমরা আইনা দিতে পারবো, মানে গুয়াহাটিতে হোক, ওয়েস্ট বেঙ্গলে হোক, যেখানেই আছে আমরা এগুলো মুরগি কৃষকরে দিতে পারবো আইনা। মানে তারা জাস্ট কিনতে লাগবো, পয়সাটা হ্যাঁ তারা দিতে লাগবো, কিন্তু আমরা যোগাযোগটা করে দিতে পারবো। এইগুলো এগুলো মুরগি আছে। আর আমি হাঁসের বিষয়ে কিছু বলি, হাঁসের যেগুলো ভ্যারাইটি আছে বা উন্নত প্রজাতি আছে, যেটা আমাদের পাতি হাঁস, মানে আমাদের যেটা লোকেল হাঁস, এই হাঁসটা কিন্তু খাওয়ার জন্য অনেক ভালো পায়। যারা হাঁসের মাংসটা খায়, খাওয়ার জন্য মুরগি হাঁসের মাংসটা খুব টেস্ট পায়, কিন্তু এটা ডিমটা খুব কম দেয়। বছরে ডিম দেয় মানে 40 থেকে 80টা, মানে এরকম পর্যন্ত এরকমের মতো ডিম দেয় এই পাতি হাঁস, যেটা লোকেল হাঁস। আর যদি আমরা কিছু উন্নত প্রজাতির হাঁস আছে, যেরকম চারা চামেলি, আর আরেকটা আমি ইম্পর্টেন্ট কথা কই, আমাদের এই বরাকভেলি কাছাড় অ্যান্ড করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটা হাঁসের প্রজাতি আছে, এটা আপনারা সবাই জানেন কি না আমি জানি না, যেটা নাগেশ্বরী হাঁস বলে কয়। এটা অরিজিনালি বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টে আসিল। তো এই নাগেশ্বরী হাঁসটা এখানে কাসার আর করিমগঞ্জ ডিস্ট্রিক্টে পাওয়া যায়। এই নাগেশ্বরী হাঁসটাও কিন্তু এখানকারই লোকেল, আর এটার প্রোডাকশনটা খুব বেশি ভালো, মানে এটার যেটা লোকেল পাতি হাঁস আছে তার থেকে কিন্তু নাগেশ্বরীটা কিছু উন্নত প্রজাতির, মানে প্রোডাকশনটা, ডিম প্রোডাকশনটা খুব বেশি হয়। তো আমি এটা কইতে চাইছি কি কৃষক বন্ধুরে, যে আপনারা নিজের জায়গাতে যেহেতু এই বস্তুটা আছে, নিজের জায়গায় এই হাঁসটা পাওয়া যায় নাগেশ্বরীটা, তো কৃষক বন্ধুরে আমি অনুরোধ করছি যে আপনারা এই হাঁসটাকে প্রিজার্ভ করেন, প্রিজার্ভ করেন। এটা এটা একটা বরাকভেলির একটা এটা নতুন ওই নতুন একটা এডিশন, নতুন অ্যাড হয়ে যাবে, যে বরাকভেলিতে এরকম আমরা আমরা এই বস্তুটা আমরা বাইরেও দেখাইতে পারবো, যে এই হাঁসটা বরাকভেলিতে আছে, এটা আমরা ভারতের অন্য জায়গায়ও দেখাইতে পারবো যে এরকমের হাঁস একটা আমাদের এখানে পাওয়া যায়। তো আমি ওইটাই কৃষক বন্ধুরে অনুরোধ করছি। আরো কিছু বাইরের এক্সোটিক হাঁস আছে, যেগুলো আমাদের ইন্ডিয়ার না কিন্তু বাইরের দেশের, কিন্তু আমাদের এই জায়গায় আমাদের আবহাওয়াতে খুব সুন্দরভাবে মিল খেয়ে গেছে, খাপ খেয়ে গেছে, যেগুলো হলো খাকি ক্যাম্পেল, ইন্ডিয়ান রানার, আরও আছে চারা চামেলি, এগুলো হাঁস আছে। এগুলো হাঁসের আপনি জানবেন যে বছরে ডিম দেয় 365 দিনে, তারা ডিম দিতে পারে 300টার মতো, 280 থেকে 300টার মতো। তো
1: 365 দিনে প্রায় 300টা ডিমই দেয়।
0: তো এত গোটা বছরে ডিম দিতে পারে, খালি আমরা খাওয়াটা ভালো করে দিতে হইব। খাওয়াটা না দিলে তো ডিমটা দিতে পারবো না, খাওয়াটা ম্যানেজমেন্টটা ভালো করতে হইব। যদি আমরা ম্যানেজমেন্টটা ভালো করে দেই, আমরা যদি ফিডিংটা ভালোভাবে করি, তাহলে তারা গোটা বছরেই ডিম দিতে পারে, 365 দিনের 300 দিনই ডিম দেয়। তাহলে আমরা যদি এইভাবে 10টা হাঁসও পালতে পারি, তাহলে কৃষক বন্ধুরা কত লাভবান হতে পারবে এরকম। আর যেটা চারা চামেলি হাঁস আছে আমি বলছিলাম, চারা চামেলি হাঁসটারও উন্নত প্রজাতির, তারও প্রোডাকশনটা খুব বেশি। চারা চামেলি হাঁসেও মানে 150 থেকে 200টা ডিম দিতে পারে। তো আমি অনুরোধ করছি আমাদের কৃষক বন্ধুরে, তারা সবাই যেহেতু ব্যাকইয়ার্ড সিস্টেমে হাঁস মুরগি করতেছে, নিজেরা করে ঘরে, তো তারা যদি ওই করার সঙ্গে নিজেরা কিছু উন্নত প্রজাতির, যেগুলো আমি নাম বলছি, তারা এইগুলোর মধ্যে থেকে যদি 2-1টা প্রজাতির তারা নিজের ঘরে করে, তাহলে যে খরচে তারা লোকেল হাঁসটা লোকেল মুরগিটা পালছে, ওই খরচে তারা এই উন্নত প্রজাতির হাঁস মুরগি পেলে লাভবান হতে পারবে।
1: এখানে যে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা, মানে আর কি কি, মানে তারা যেটা যেটুকু বাইরে থেকে জোগাড় করে খাবে, সেটা থেকে সেটার পরেও আর কি কি দানা দিতে হবে?
0: হ্যাঁ, আমাদের আমি যেগুলো উন্নত প্রজাতি বলছি এগুলো কিন্তু আমরা স্টল ফিড মানে ঘরের ভিতরে রেখে আমরা খাওয়া যেটা দেয় ব্রয়লারে দেয় ওইভাবে না পাললেও হয়। এটা যেরকম আপনারা লোকেল মুরগি বা হাঁস পালেন আমরা ওইভাবেই এইগুলো উন্নত প্রজাতি।

0: জাতির হাঁস মুরগি ঘরে ওইভাবে পালতে পারি। যেরকম আমরা সকালে কিছু দানা দিলাম, যে সবার ঘরে তো ওই কুশ তুষ ওগুলো থাকে, বা কিচেনের ওয়েস্ট থাকে, যেগুলো ভাত থাকে, যে থাকে, ওগুলো দিয়ে আমরা খুব কম খরচে করতে পারি। আমরা সকালে একবার দিলাম, সকালে একবার খানাটা দিয়ে আমরা ছেড়ে দিলাম, তো তারা নিজে নিজের খানাটা বাইরে খুঁজিয়ে নিল। যেরকম পোক মাকড় এগুলো খাইলো, হাঁসে গিয়ে হামুক খাইলো, আর হাঁস যদি আমরা পুকুর থাকে ঘরে কিছু মাছ খাইলো, ওগুলো খাইলো। খাওয়ার বাদে আমরা যেটা ইভিনিং মানে সন্ধ্যাবেলায় যখন ফিরে আসে, আবার একবার কিছু খানা দিয়ে আমরা তাদের ঘরে রাতটা থাকার জন্য শেল্টার দিলাম। তো খানায় এত এক্সট্রা কিছু দিতে লাগে না। আর যেটা আমরা ঘরটা বলছি, ঘরটা যেভাবে আপনারা লোকেল মুরগি বা হাঁস পালেন ওইভাবেই করতে লাগে। খালি আপনারা একটা আপনারা করবেন কি, ঘরটা খুব সাফসিকুণ করে রাখবেন,
1: আর পরিষ্কার পরিচ্ছন্ন দরকার,
0: পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার। না হলে কি হয়, অনেক বেমার আজার হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার এখানে। তো কিছু সাফ করে রাখবেন। আর হাঁস মুরগির যেটা ফ্লোর থাকবে, ওইখানে আপনারা একটা বেডিং মেটেরিয়াল মানে দিতে পারেন, যে ডাইরেক্ট মাটির ওই সংস্পর্শে আইলে তো ঠান্ডাটা লাগবে ঠান্ডার দিনে। তো আপনারা কি করতে পারেন, খের বা যেটা ধানের তুষ থাকে, কুড়া থাকে, বা যেটা কাঠের একটা যে ওই গুড়া থাকে, যে ওইগুলো দিয়ে আপনারা রাখতে পারেন। আর ঘরটা ওইটা সাফ করে রাখবেন। আর যেটা খানার যেটা জল দিবেন, খাবার জলটা কিন্তু খুব সাফা জল দিবেন, আর যেটা
1: ভালো জল দিতে,
0: হ্যাঁ ভালো জল দিতে হবে। আর যেটা পাত্রটাই দেওয়া হয়, পাত্রটাও কিন্তু খুব সাফা করে দিতে হয়। আর ঠান্ডার দিনে আরেকটা কথা মনে রাখতে হয়, যাতে ঠান্ডাটা খুব বেশি না পায়। যদি আমরা যেটা হাঁস মুরগির ঘর থাকে ওইখানে যদি আমরা 60 ওয়াটের বা 100 ওয়াটের যেটা বাল্ব থাকে, ওই বাল্বটা কিছু উৎসাহে যদি আমরা লাগিয়ে দিতে পারি, আর ওই তখন কি হয়, রুমটা কিছু গরম হয়ে থাকে, আর আমরা ঘরটা যাতে ঠান্ডার দিনে বেশি বাতাসটা না ঢুকতে পারে ওইটা দেখতে হয়। আর রৌদ্র পড়া জায়গা হইলে ভালো হয়, যাতে ভিতরের বাতাসটা আসা যাওয়া করতে পারে, মানে ক্রস ভেন্টিলেশনটা যাতে হয়। ক্রস ভেন্টিলেশন না থাকলে কি হয়, ভিতরের বাতাসটা ভিতরে জমা হইব। যেরকম কি মুরগির যেটা বিষটা যেটা ঘরে পরে জমা হয়, যদি আমরা ওইটা ভালোভাবে সাফা না করি, ডেইলি যদি সাফা না করি, কি হয়, ওখানে একটা গ্যাস প্রডিউস হয়, অ্যামোনিয়া গ্যাস। ওই গ্যাসটা যদি ওখানে থাকে, তাহলে মুরগির জন্য এটা খুব ক্ষতিকারক, মানে মুরগির বারণ ক্ষমতাটাও কমে যায়, আর যেটা ডিম দেওয়ার পরিমাণ ওটাও খুব কমে যায়। তাই আমরা কি ক্রস ভেন্টিলেশনটা রাখতে হয়, যাতে বাতাসটা ভালোভাবে চলাচল করতে পারে, মানে এদিক থেকে ওদিক যাতে যাইতে লাগ পারে। তো এইগুলোর দিক আমরা, এটা ছোট ছোট কথা, বেশি বড় কথা না, কিন্তু কৃষক বন্ধুরা এগুলা কথা মনে রাখতে হবে।
1: এছাড়া আর কোনো বিশেষ যত্ন নিতে হবে কি?
0: হ্যাঁ, আরো কিছু বেমার আছে, যেগুলো বেমারের মানে বেমারের জন্য আমাদের কৃষক বন্ধুদের অনেক ক্ষতি হয়। বেমারগুলো হলে বেমারের যেটা মর্টেলিটি মানে একসাথে খুব মরে যায়। তো তারা কৃষক বন্ধুরা, এটা সব জায়গায় আমি দেখছি, আমি কোনো জায়গায় গেলেও এটা সবাই বলে যে বেমারে সব মরে যায়, একসাথে মরে যায়। তো তাদের অনেক ক্ষতি হয়। তো এগুলো বেমারের কিছু আমি কথা বলে দেই, যেহেতু এগুলো যে মুরগির প্রজাতি বলছি, ব্যাকইয়ার্ড পদ্ধতিতে এদের এত বেশি খুব বেমারের যত্ন নিতে লাগে না, যেরকম ব্রয়লারের নিতে হয়। এগুলো প্রজাতির হাঁস মুরগি কিছু ডিজিজ রেজিস্ট্যান্ট থাকে, মানে এত বেমার হয় না। তথাপি আমরা কিছু কিছু যেগুলো কমন বেমার আছে, যেগুলো আমাদের গ্রামে আসে, গোটা গ্রামের হাঁস মুরগি একসাথে মরে যায়, হ্যাঁ হ্যাঁ মরে যায়, আর কৃষক বন্ধুদের অনেক ক্ষতি হয়। তো আমি ওইগুলো বেমারেরই বলছি, আর আপনারা মনে রাখবেন, এই বেমার কিছু কিছু বেমার আছে যেগুলো ট্রিটমেন্ট করা যায় না, ট্রিটমেন্টে ভালো হয় না। যেগুলো বেমারের আমরা ভ্যাকসিন দিতে পারি, খালি ভ্যাকসিনটা প্রতিকার করতে হয়, মানে ভ্যাকসিনটা দিলে আর বেমারটা হইতো না। এগুলো বেমারটা হওয়ার পরে কোনো ট্রিটমেন্ট নাই, সেগুলো বেমার আমি কিছু বলছি, বেমারের ভ্যাকসিনের বিষয়ে বলছি।
1: মানে রোগটা না হওয়ার জন্য আগে থেকে মানে ব্যবস্থা নিতে হবে, হওয়ার পর কিছু করার নেই।
0: হওয়ার পর ট্রিটমেন্ট করলেও কিন্তু বাঁচবো না। তাই আমরা কি কই, রোগটা আসার আগেই প্রতিকারের ব্যবস্থাটা করতে হয়। তো আমরা যখন মুরগি বাচ্চা হবে, তখন আমরা যেদিন হবে, একদিনের দিন আমরা একটা বেমারের ভ্যাকসিন দিতে লাগে, ওইটা হলো মারেজ ডিজিজ। তো ওইটা ইঞ্জেকশন দিতে হয়, সাপকাট ইঞ্জেকশন দিতে হয়, একদিনের বাচ্চারা দিতে হয়। আরও একটা ইম্পর্টেন্ট বেমার আমাদের এখানে আছে, সব জায়গায় আছে, আর এটার মর্টেলিটিটা খুব বেশি, যে একসাথে সব মরে যায়, 90-100% মর্টেলিটি। তো এই বেমারটা কিছু কিছু কৃষক বন্ধুরা জানে, এটাকে রানীক্ষেত ডিজিজ বলে, রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ বলে। যদি আমরা এই বেমারের ভ্যাকসিনটা দিতে পারি তাহলে আমাদের কৃষকরা

0: অনেক লাভবান হতে পারবে। এই বেমারের ভ্যাকসিনটা আমরা 7 দিন, 5 থেকে 7 দিন বয়সে দিতে পারি। আর ভ্যাকসিনটা দেওয়াটা পদ্ধতিটাও খুব সহজ, আমরা 5 থেকে 7 দিনের বয়সের বাচ্চারে এই ভ্যাকসিনটা দিতে পারি। আর এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য কৃষকরা নিজেই পারতে, কোনো কষ্ট নাই। আর ভ্যাকসিনের দামটাও খুব বেশি না, 20-30 টাকার মতো হয়। তো এই ভ্যাকসিনটাকে বলে কি রানীক্ষেত লাসোটা। তো আমরা এটা চোখে বা নাকে দিতে পারি, চোখে 1 ড্রপ বা নাকে 1 ড্রপ, ড্রপার দিয়ে দিলেই হয়ে যায় 5 থেকে 7 দিনের ভিতরে। আরেকটা ভ্যাকসিন আছে আমরা 14 দিনে দিতে পারি, ওটা হলো IBD ভ্যাকসিন, ওটা আমরা খাওয়ার জলে দিয়ে দিলে হয়ে যায়। আর যেটা IBDটা দিছি এই 14 দিনে দিছি, এটা আবার আমরা কি করতে হয় একটা বুস্টার মানে সেকেন্ড ডোজ একটা দিতে হয়, ওটা হলো 24 দিনে, এটাও আমরা খাওয়ার জলে দিতে পারি। কোনো এক্সট্রা কোনো ডক্টর লাগে না, কিছু লাগে না, কৃষক বন্ধুরা নিজেই দিতে
1: নিজেরাই করতে পারে।
0: আর যেটা রানীক্ষেত ডিজিজ যেটা বলছিলাম, রানীক্ষেতের ভ্যাকসিন 5 থেকে 7 দিনে যেটা দেয়, ওটা আবার আমরা 28 দিনে রিপিট করতে হয়। 28 দিনে রিপিট করার টাইমে আমরা ওই খাওয়ার জলেই দিতে পারি ভ্যাকসিনটা। আর আমরা যদি এটা বেশি দিন রাখি ঘরে, যে মুরগিটা বা যেটা মুরগি আমরা কোনো ডিম দেওয়ার জন্য রাখি, ওই মুরগিটারে এই রানীক্ষেত ভ্যাকসিনটা আবার 3 মাসের পরে পর একবার দিয়ে থাকলে মানে ভালো হয়, বেমারটা আসবেই না। তখন এটা হইব কি R2B, মানে যেটা রানীক্ষেত আছে রানীক্ষেতের ভ্যাকসিনটার নাম হইল R2B। এই ভ্যাকসিনটা আমরা খাওয়ার জলেই দিতে পারি, এটা প্রত্যেক 3 মাসে মাসে আমরা একবার করে দিলে বেশি ভালো হয়, মানে বেমারটা আসেই না। এগুলো মানে বেশি ভ্যাকসিন দিতে লাগে না মুরগির। আর হাঁসের যেটা ভ্যাকসিন আছে, হাঁসের মানে আমরা 2টা ভ্যাকসিন, হাঁসেরও বেমার খুব কম হয় আমাদের এখানে, আমরা 2টা বেমারে ভ্যাকসিন দিলে হয়ে যায় হাঁসের। একটা হলো কি ডাক প্লেগ, যেটা আমাদের এখানে আমি শুনছি বরাক ভেলতে যেটাকে চ্যাপ্টা বেমার বলে, এই বেমারের ভ্যাকসিনটা যদি আমরা দিয়ে দিই তাহলে এই বেমারটা হবে না। এই বেমারের ভ্যাকসিনটা আমরা 8 উইকস, যখন 2 মাস বয়স হইবে হাঁসের বাচ্চার, তখন আমরা দিতে পারি। আর আরেকটা বেমার আছে ডাক কলেরা, যখন মানে কলেরা টাইপ মানে ডায়রিয়া টাইপ হয় ওই, তখন আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি। ভ্যাকসিনটা মানে বেমার হওয়ার আগেই দিতে লাগে, এটা আমরা 4 থেকে 6 সপ্তাহের ভিতরে দিতে হয়, মানে 1 মাসের থেকে 1.5 মাসের ভিতরে আমরা এই ভ্যাকসিনটা দিতে হয়।
1: তো এটা কিভাবে দিতে হয়?
0: এটা ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন মানে যেটা পাখি আছে পাখির তলে ইঞ্জেকশনটা দিতে হয়। আর যেটা আমি বলছি কি ডাক প্লেগ যেটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা আমরা যদি বেমার হয়েছে মানে একটা ঘরে যদি ডাক প্লেগের যেটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটার আবার একটা কি আছে গুণাগুণ আছে কি, যখন বেমার লাগে, যদি একটা ঘরে 10টা হাঁস আছে, তার যদি 2টা হাঁসের যখন বেমার লাগছে, বাকি ভালো হাঁসটা যদি আমরা লগালগি ভ্যাকসিন দিয়ে দেয়, তখনও কিন্তু তারা বেমার তাদের হবে না যদি আমরা ভ্যাকসিন দিই। বেমার হওয়ার টাইমে আমরা ভ্যাকসিনটা দিতে পারি। আর আমি আরেকটা কথা জেনারেল কথা বলছি, যে হাঁস মুরগির যখনই বেমার হয়, যেটা বেমার হয়ে যায় ওই হাঁস মুরগিটা তাড়াতাড়ি ওটা আলাদা করে রাখতে হয়, যেগুলো হেলদি বা ভালো হাঁস মুরগি আছে তাদের থেকে। আরেকটা কি কথা আমি জেনারেল কথা বলি, যখন মানে হাঁস মুরগির বেমার হয়, যখনই বেমার হয় যে হাঁস মুরগিটা বেমার হয়, আমরা লগালগ ওই হাঁস মুরগিটা হেলদির থেকে আলাদা করে রাখতে হয়,
1: সরিয়ে নিতে হয়
0: যাতে বেমারের বীজাণুটা স্প্রেড না হয় তার জন্য। আর এর উপরে এগুলো ভ্যাকসিনের উপরে আরো কিছু আমরা যত্ন নিতে হয়, যেরকম পেলু যেটা কৃমির ওষুধ, আমরা ফেনবেন্ডাজল বা এলবেন্ডাজল, আমরা এরকম কিছু টাইমে টাইমে প্রত্যেক 3 মাসের আমরা একবার করে দিলে খুব ভালো, মানে তখন প্রোডাকশনটা খুব বেশি হয়। না হলে কি হবে, যখন কৃমিটা হইবে তখন কি হয় বারণ ক্ষমতাটা খুব কমে যায়, তখন প্রোডাকশনটাও কম হয়, ডিমটাও কম দেয়। তো কৃষক বন্ধুরা কি করতে লাগে, প্রত্যেক 3 মাস বা দুই মাসের বাদে বাদে কৃমির ওষুধটা খাওয়ার জলে মিশিয়ে দিলে হলো, এটা খুব বড় ই না, লিকুইড যেটা কৃমির এলবেন্ডাজল বা ফেনবেন্ডাজল থাকে, যদি তারা খাওয়ার জলে দিয়ে দিয়ে তাহলে হয়ে যাবে, মানে কোনো এক্সট্রা কিছু করতে লাগে না, ইঞ্জেকশন হোক বা কিছু তা কিছু লাগে না, খাওয়ার জলে দিয়ে দিলে হয়ে যায়। তো এই কথাটা মনে রাখতে হয়। আর কিছু বেমার আছে আমরা যেগুলো অ্যান্টিবায়োটিক, জ্বর যদি হয় আমরা প্যারাসিটামল দিতে পারি, আর অ্যান্টিবায়োটিক কিছু দিতে পারি, যেরকম একটা আছে লিগজেন পাউডার, লিগজেন পাউডারটা আমরা 1 চামচ 100টা মুরগির জন্য এরকম ডোজে আমরা দিতে পারি।
1: তো কৃষক বন্ধুরা, এতক্ষণ আপনারা যে শুনলেন ব্যাকইয়ার্ড পদ্ধতিতে কিভাবে হাঁস ও মুরগি পালন করা যায়, আশা করি এই আলোচনা থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আপনি আপনার

0: মূল্যবান সময় দিয়েছেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, কৃষক ভাইদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ, আমি কৃষক বন্ধুকে অনেক ধন্যবাদ জানাইছি। আর আশা করছি যে আমি যেগুলো কথা বললাম, ছোট ছোট কথা, কিছু কিছু কথা সবাই কিছু মনে রেখে যদি কিছু করতে পারে আর এগুলো করে যদি লাভবান হতে পারে তাহলে খুব ভালো লাগবে। আমি এটাই আশা করছি যে বরাকবেলির যেগুলো কৃষক বন্ধু আছে তারা ঘরে এই বেকেয়ার পদ্ধতিতে করে যাতে তারা লাভবান হতে পারে, আমি এটাই আশা করছি। ধন্যবাদ।
2: অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ব্যাকইয়ার্ড পদ্ধতিতে হাঁস মুরগি পালন ও পরিচর্যা, এ বিষয়ে কাছাড় জেলার অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশুপালন বিশেষজ্ঞ ডক্টর সামসুন নেহার সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। তো বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং উনি যা যা বললেন সেসব পদ্ধতিতে হাঁস মুরগি পালন করে আপনারা নিশ্চয়ই লাভের মুখ দেখবেন। তো বন্ধুরা, এই সঙ্গেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে এগিয়ে গেছে, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শ্রাবণী রায়চৌধুরী। আকাশবাণী শিলচর। এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন রোগ ছবি থেকে কেকের কণ্ঠে।

আপনারা হিন্দি ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন রব নে বানা দি জোড়ি ছবি থেকে সুখবিন্দর সিং এর কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। শেষ গানটি শুনবেন দুলহন ওয়াহি জো পিয়ামন ভাই ছবি থেকে, যশুদাস হেমলতা এবং বনশ্রী সেনগুপ্তের।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:35। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ, এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত, গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগেই জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়, পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটের প্রভাস পাতানে সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
1: পুনর্নির্মিত সোমনাথ মন্দির মে 75 বর্ষ পহলে প্রাণ প্রতিষ্ঠা হুই, তব ভারত নে এক নই চেতনা যাত্রা শুরু কি থি। আজ 75 বর্ষ বাদ বহি যাত্রা আর অধিক ব্যাপক রূপ মে হামারে সামনে হ্যায়। হমেঁ ইসে নই উঁচাই পর লেকর জানা হ্যায়। হামারে সংকল্পো কো পুরা করনে মে দাদা সোমনাথ কা আশীর্বাদ হমেশা হামারে সাথ রহে, ইহি প্রার্থনা হ্যায়।
0: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের উপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে 703 বিলিয়ন ডলারের। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল

0: উৎপাদনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুদ ভাণ্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আগে জানানো হয়েছে প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে এক বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানি যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী আরো জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরো বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রাপল নারী ও শিশু কল্যাণ এবং নিশীত প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্য সচিব দুষ্যন্ত তানিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোন অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত, গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত

শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল আজ চীনের সুঝু স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 7 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রবীণ বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ রাতে গুয়াহাটিতে আগমন, বৈদেশিক মুদ্রার বিনিময়ের জন্য প্রয়োজনীয় সামগ্রীসমূহের ব্যয় হ্রাস করতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আহ্বান, আগামী 6 সেপ্টেম্বর দেশজুড়ে সিটেট হবে বলে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের ঘোষণা এবং শিলচর রেলস্টেশনে আজ প্রায় 25 লক্ষ টাকা মূল্যের নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত, 2 ব্যক্তি আটক, হাইলাকান্দির টাউন হাই স্কুলে আজ বেশ কয়েকজন ছাত্রী গণহিস্টেরিয়ায় আক্রান্ত। এবারে বিস্তারিত খবর। প্রবীণ বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এদিকে গুয়াহাটি খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে গুয়াহাটি আসছেন। তিনি কৈনাধারার রাজ্য অতিথিশালায় আজ রাত্রি যাপন করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তথা 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ বিজেপির প্রবীণ নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিল্পপতিরা উপস্থিত থাকবেন বলে বিজেপির বিধান পরিষদীয় দলের নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান। তিনি বলেন,
1: অহাকালি দিনৰ 11 বজাত অসমৰ নতুন মন্ত্রীসভায় শপথ গ্রহণ করব। প্রধানমন্ত্রী ডাঙরিয়া, প্রতিরক্ষা মন্ত্রী ডাঙরিয়া, গৃহমন্ত্রী ডাঙরিয়া, দেশৰ বিত্তমন্ত্রী ডাঙরিয়ানী আৰু এনডিএ শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সকলো অহাকালি এই সমারোহত যোগদান করব। ভারতের কেবাগৰাকীও বিশিষ্ট উদ্যোগপতি অংশগ্রহণ করব, বিদেশী রাষ্ট্রের রাষ্ট্রদূত কেবাজনও আহিব আৰু আমাৰ অসমৰ বিভিন্ন জিলাৰ পৰা সত্রাধিকার প্রভু ঈশ্বর সকল আহিব, আমাৰ দলৰ কার্যকর্তা সকল আহিব, আমার সমগ্র অসমতে থকা আমার বুথ সমিতি সমূহর সভাপতি সকল আহিব। এটা খুব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান অহাকালি অনুষ্ঠিত হব।
0: এদিকে তৃতীয়বারের জন্য রাজ্যে গঠন হতে যাওয়া এনডিএ সরকারের কোন কোন বিধায়ক মন্ত্রিত্ব লাভ করবেন তা নিয়ে চর্চা অব্যাহত রয়েছে। ড শর্মা জানান, যেসব বিধায়করা মন্ত্রিত্ব লাভ করবেন তারা আগামীকাল সকাল 7টায় এই বিষয়ে জানতে পারবেন। নতুন মন্ত্রিসভা সম্পর্কে আজ রাতে দলের জাতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে আলোচনা করা হবে বলে ড শর্মা জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কামরূপ মহানগর জেলায় যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বের অর্থনীতিতে উদ্ভূত পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে প্রয়োজন হওয়া সামগ্রীর ব্যয় হ্রাস করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় শিল্প

সংঘের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে ভাষণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই আহ্বান জানান। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জনসাধারণের প্রতি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে পশ্চিম এশিয়ার সংঘাত এখনও আয়ত্তে আসেনি এবং এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল হায়দ্রাবাদে এক জনসমাবেশে ভাষণ দিয়ে দেশের জনসাধারণকে এক বছর সোনা ক্রয় না করতে, পেট্রোল এবং ডিজেলের ব্যবহার হ্রাস করা তথা বিদেশি মুদ্রা জমা রাখার আহ্বান জানান। তিনি ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন আলোচনা, ভিডিও কনফারেন্সের মতো ব্যবস্থাগুলো পুনরায় গ্রহণ করার আহ্বান জানান। ভারতীয় স্টেট ব্যাংকের আজ প্রকাশ করা গবেষণা প্রতিবেদন অনুসারে 2026-27 অর্থ বছরে দেশের অর্থনীতির বিকাশ 6.6% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে দেশের মোট ঘরোয়া উৎপাদন বিগত অর্থ বছরের শেষের তিন মাসে 7.2% ছিল। বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া বিরূপ পরিস্থিতি মধ্যেও ভারত শক্তিশালী স্থিতি বজায় রাখতে সমর্থ হয়েছে বলে প্রতিবেদনটিতে প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা দপ্তরের মন্ত্রী পবিত্র মার্গারিটা কোস্টারিকার বিদেশমন্ত্রী ম্যানুয়েল টোবারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মার্গারিটা বলেন যে এই বৈঠকে ভারত এবং কোস্টারিকার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয়। তিনি বলেন যে ভারত ও কোস্টারিকার বহুপাক্ষিকতা, গণতন্ত্র এবং নীতিনির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার সপক্ষে যৌথ প্রমূল্য বিনিময় করে আসছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ আগামী 6 ডিসেম্বর রবিবার দেশজুড়ে সিটেট অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য আজ অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের এই সম্পর্কে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা সিটেট.nic.in বা www.cbse.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। আবেদন দাখিলের অন্তিম তারিখ হচ্ছে আগামী 10ই জুন। 15ই জুন পর্যন্ত অনলাইনে আবেদনের মাশুল দেওয়া যাবে। আগামী 6 সেপ্টেম্বর দেশের 132টি শহরে 27টি ভাষায় এই পরীক্ষা গ্রহণ করা হবে। 1998 সালের পোখরান পারমাণবিক পরীক্ষা অর্থাৎ অপারেশন শক্তির সাফল্য উদযাপনের জন্য দেশে আজ জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 1999 সালে করা ঘোষণা অনুসারে প্রতিবছর 11ই মে এই দিবস পালন করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই দিবস উপলক্ষে দেশের বিজ্ঞানী, বাস্তুকার, উদ্ভাবক এবং গবেষকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন যে পোখরানের এই পারমাণবিক পরীক্ষার দিনটি দেশের কৌশলগত শক্তি, সামর্থ্য বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতার যাত্রাকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে দেশের জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী বলেন যে এই দিনটিতে ভারত 1998 সালে পোখরান পারমাণবিক পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করার বিষয়টি এবং দেশের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কথা সমগ্র দেশবাসী গর্বের সঙ্গে স্মরণ করে। তিনি বলেন যে একটি আত্মনির্ভর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রযুক্তি মূল স্তম্ভ হিসেবে পরিগণিত হয়েছে এবং এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে এবং উন্নয়ন সুনিশ্চিত হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় পুলিশ শিলচর রেল স্টেশন থেকে গতকাল রাতে প্রায় 25 লক্ষ টাকা মূল্যের নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত করেছে এবং এই কাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানিয়েছেন যে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনে এইসব মাদকদ্রব্য নিয়ে যাওয়ার চেষ্টা চালানোর সময় অভিযান চালিয়ে পুলিশ মাদকসহ তাদের গ্রেপ্তার করেছে। 5টি সাবান কেসে করে তারা প্রায় 52 গ্রাম ওজনের হেরোইন পাচারের চেষ্টায় ছিল। ধৃতদের আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসা হয়েছে এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে শিলচরের দুটি স্থানে অভিযান চালিয়ে আইপিএল ক্রিকেটের জুয়ার সঙ্গে যুক্ত 4 জন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে আইপিএল জুয়ার সঙ্গে যুক্ত এবং এই জুয়া চক্রের আর্থিক লেনদেন 50 লক্ষ টাকার অধিক রয়েছে। পুলিশ প্রথমে শহরের দাসকলোনির উদয়ন কমপ্লেক্স রোডে এবং এরপর আশ্রম রোডে চালানো অভিযানে ধৃত ব্যক্তিদের থেকে 5টি বই, নগদ 30,000 টাকা, 30,190 টাকা, 7টি মোবাইল ইত্যাদি জব্দ করেছে। পুলিশ ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতে প্রেরণ করে তদন্ত অব্যাহত রেখেছে।
হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত টাউন হাইস্কুলে আজ হঠাৎ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রথমে কয়েকজন ছাত্রী অসুস্থতা অনুভব করার পর মাথা ঘোরানো এবং অচেতন হয়ে পড়ে।

0: আরও কয়েকজন ছাত্রী এই ধরনের সমস্যায় ভুগতে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় তৎক্ষণাৎ অসুস্থ ছাত্রীদের হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এই ঘটনার পর বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত অন্তরা সেন গোস্বামী জানান, এটি গণহিস্টেরিয়া অর্থাৎ মানসিক আতঙ্কের ফলে হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, তবে বর্তমানে সব ছাত্রী বিপদমুক্ত রয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রীমতী সেন গোস্বামী আরও জানান,
1: ছয়জনীর মাজত তিনিজনী হসপিটালাইজ হয়েছিল সিভিলত, তো সিভিলত ভালকে কেয়ার লই সেলাইন দি এতিয়া আমি খবর পাইছো যে তিনিজনে রিলিজ হয়েছে আর গার্জেনে ঘরত লৈ গৈছে, আর বাকি তিনজন যে মানে হসপিটালাইজ করা হওয়া নাই ইয়াতেই কনসিয়াস রিগেইন করলে, মানে তাহাতক পানি সানি দিয়ে আমার যিজন ফেকাল্টি আছে প্রিন্সিপাল আছে গোটে ঠিক করে তিনজনের কনসিয়াস রিগেইন করে গার্জেন আহি তাহাতক লৈ গল। এতিয়া সবে ভাল আছে বলে আমি খবর পাইছো, আর মই ইন্ডিভিজুয়ালি ক্লাসত গৈছো যিকে ক্লাসত মানে ফেইন্ট হয়েছে, মেইনলি আমি চালো যে ক্লাস নাইনত চারিজনী ছোৱালী ফেইন্ট হয়েছিল, এই মই তদন্ত করলো এটা টাইমত নহয়, এজনী ছোৱালী সেকেন্ড পিরিয়ডত এজনী ফোর্থ পিরিয়ড এনেকা।
0: ডিমা হাসাও স্বশাসিত পরিষদে আজ 75 বছরের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে পরিষদের সাফল্য, জেলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের জন্য গ্রহণ করা পদক্ষেপসমূহের উপর আলোকপাত করা হয়েছে। অনুষ্ঠানে পরিষদের প্রয়াত মুখ্য কার্যবাহী সদস্য স্যামুয়েল স্যাংশনের স্মৃতিতে প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়া ডিমা হাসাও জেলা প্রশাসনের বিভিন্ন সাফল্যের উপর নির্মাণ করা একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্বত্য জেলাটিতে বসবাস করা ডিমাসা, জেমি, কুকি, মার, বাইতে, কার্বি, জয়ন্তিয়া, রাংখল ইত্যাদি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি প্রদর্শন করা হয়। এই দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে গাছের চারাও রোপণ করা হয়। উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ আজ জেলা লোকনির্মাণ বিভাগের বাস্তুকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যাগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ রাতে গুয়াহাটিতে আগমন, বৈদেশিক মুদ্রার বিনিময়ের জন্য প্রয়োজনীয় সামগ্রীসমূহের ব্যয় হ্রাস করতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আহ্বান, আগামী 6 সেপ্টেম্বর দেশজুড়ে সিটেট হবে বলে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের ঘোষণা, এবং শিলচর রেলস্টেশনে আজ প্রায় 25 লক্ষ টাকা মূল্যের নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত, 2 ব্যক্তি আটক, হাইলাকান্দির টাউন হাইস্কুলে আজ বেশ কয়েকজন ছাত্রী গণহিস্টেরিয়ায় আক্রান্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী শুনবেন সকাল 6:05, সকাল 6:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে শুনবেন সকাল 6:30, চন্দনা চৌধুরীর পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35 ও বেলা 11:30, মলয় ঘোষের কণ্ঠে শুনবেন লোকগীতি দুপুর 1:40। সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবেন সকাল 7:05। সকাল 7:20 শুনবেন দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিজিৎ গুহ। সকাল 7:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, বেলা 12:30। শুভেন্দু আচার্য নজরুলগীতি শোনাবেন সকাল 8:40। বাংলা ছবির গান শুনবেন।

সকাল 8:50 বেলা 10টায় এবং সন্ধে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শরৎবাদন শুনবেন শিল্পী স্বপ্নময় বন্দ্যোপাধ্যায়। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30 ও বেলা 12টায় এবং রাত 7:15। বেলা 11টায় আধুনিক গানের শিল্পী উষা উত্থপ ও নচিকেতা। দুপুর 1:15 শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2টায় ভজন শুনবেন জগদীশচন্দ্র দাসের পরিবেশনায় দোতারা ও রাত 8:15 জিষ্ণুপ্রকাশ দাসের পরিবেশনায় গিটার বাদন। ভজনের শিল্পী বেগম শিপ্রা খাঁ ও সি রামচন্দ্র দুপুর 2:30। দুপুর 2:45 গীত শুনবেন সুজাতা গুর্জারের কণ্ঠে। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। বিকেল 5:35 শুনবেন ডিমাসা অনুষ্ঠান চাষাবাদের কথা। অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45। হিন্দি অনুষ্ঠান রাত 8টায়। ঠুমরি শুনবেন সুরঞ্জনা বসুর কণ্ঠে রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। মেহেদি হাসানের কণ্ঠে শুনবেন গজল রাত 9:30। রাত 10টায় খেয়াল ও তারানা শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী বিদুষী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়। শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর। এখন বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী চিত্রলেখা চৌধুরী।

গানখানি শুনলেন ধীরেন্দ্রনাথ দাসের কণ্ঠে। বাংলা গানের অনুষ্ঠানে এবারের শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

বাংলা গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা গানের অনুষ্ঠানে এবারের শিল্পী অঞ্জন মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন রক্তিমা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির সাথে শেষ হল বাংলা গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন কুমুদরঞ্জন সরকারের বাঁশিবাদন শুনবেন।

0: মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলো হার্টজে এবং এফএম 102.3 মেগা হার্টজে। এখন শুনবেন নাটক নতুন দিন।
1: আকাশবাণী শিলচর আজকের নাটক নতুন দিন, রচনা অনিল দাশগুপ্ত, প্রযোজনা অমিত শিকিদার, নাট্যানুষ্ঠান নতুন দিন।

0: এই এই ঝুমা, খুব সাবধানে নামো। হ্যাঁ, এখন দেখলে তো আমি কেন সবসময় একটা ফোল্ডিং ছাতা রাখার কথা বলি। আরে আরে আরে, তুমি সুটকেসটা নিলে কেন? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমাকে দাও। তুমি তুমি আমার এই ব্রিফকেসটা ধরো। খুব হ্যাঁ, খুব সাবধানে, খুব সাবধানে।
1: বাবা, সেপ্টেম্বরের শেষে কাটোয়ারি অঞ্চলে এত বৃষ্টি হবে আমি কি জানতাম? কুলিন, এই কুলিন,
0: কোনো দরকার নেই, তাছাড়া এই বৃষ্টিতে পাবেও না। ছেড়ে দাও, ছেড়ে দাও। ইস, আমাদের কম্পার্টমেন্ট তো আবার শেড থেকে অনেকটা দূরে। হ্যাঁ, নাও নাও, তাড়াতাড়ি পা চালা তো ওই ওভার ব্রিজটার দিকে।
1: তুমি এগিয়ে গিয়ে একটা রিক্সা ধরো না গো, আমি আসছি। এই যে শোনো শোনো, মনে আছে তো নতুন পাড়া জোড়া মন্দির মুখার্জি বাড়ি?
0: হ্যাঁ হ্যাঁ।
1: আমাকে কিন্তু ছোট মাসির বাড়িতে নামিয়ে দিয়ে তুমি তোমার বাবার কাছে যেও।
0: তুমি তাহলে বাবার সঙ্গে?
1: বললাম তো না, জোরে জোরে পা চালাও তো। ইস, একদম ভিজে গেলাম।
0: গেলে ভালো করতে কিন্তু।
1: সে আমি বুঝবো। বাবা আমাকে যা নয় তাই বলে মধুদাকে নিয়ে চলে এলেন, কিছু না বলে, এমনকি তোমার ফেরার অপেক্ষাও না করে। তুমি যাও তো, আমাকে না ডাকলে আমি যাব না। রাগ শুধু ওনার একার কেনা নয়, আমাদেরও থাকতে পারে।
0: আরে বাবা, বাবাকে তো জানোই।
1: উনিও তো জানেন আমাকে। আমি ওনার মেয়ে হলে উনি এভাবে? আমি কাঁদিনি, আমার আমার কষ্ট হয়নি। যাক যাক, এখন ছাড়ো, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো।
0: হ্যাঁ হ্যাঁ, খুব খুব সাবধানে, খুব সাবধানে। ওভারব্রিজের স্টেপগুলো বেশ পেছল হয়ে আছে।

0: এই বৃষ্টির মধ্যে এত রাত্রি আবার কে এলো রে বাবা? কে কে?
1: মধুদা, দরজা খোলো। আমি আমি অমিত।
0: বড়বাবু, দাদাবাবু এসেছে, দাঁড়াও, আগে তোমার এটা দি, একদম ভিজে গেছো তো। তা বৌদিমণিকে আনলে না?
1: এসেছে, ছোট মাসির বাড়ি উঠেছে, এখনো রাগ পড়েনি, বাবা জানে না যেন।
2: আমি জানতাম ও আসবে না। তুই আগে জুতো মোজাটা খুলতো অমু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, প্রণাম পরে হবে। হ্যাঁ, সব ভালো তো? এলি কি করে?
1: তুমি যে কি করো না বাবা, কাউকে না জানি প্রায় 40 বছর বাদে এই গণ্ডগ্রামে চলে এলে। ঝুমার মেশোমশি না জানলে তো
2: ওর ইডিয়েট, আগে ভেজা জামা কাপড়গুলো ছাড়। আমি একটা হাতুড়ে এমবি হয়েও যে সেন্স আছে, তুই এমআরসিপি এফআরসিএস হয়েও সেই জ্ঞানটুকু নেই। আরে মধু, এই ফ্লাস্কে কফি আছে, এক কাপ ওকে দে।
0: সেই ছোটবেলা থেকে তোমার যে সর্দির ধাত,

0: দিন আবার এই হাসতে আরম্ভ করো। একটু গরম জল দি, বেশ ভালো করে গা হাত মুছে এই পায়ের তলায় একটু ভানির তেল মেখে নাও দেখি।
1: না মধুদা, তেল আর লাগবে না, আমার কাছে ভালো এক্সপেক্টরেন্ট আছে।
2: আর কথা না বাড়িয়ে মধু যা বলছে শোন, ও তোর ধাত ছোটবেলা থেকে জানে। হ্যাঁ রে, তুই কি ওই কাটোয়া লোকালি এলি?
1: হ্যাঁ বাবা।
2: অনেক লেট করেছে তো। মধু, ওর জন্য একটু খাবার টাবার ব্যবস্থা করতো।
0: সে আর তোমার বলতে হবে না বড় বাবু, তুমি একটু বিশ্রাম করো, গে যাও। আর দুটো লুচি দি।
1: ওরে বাবা, আর আর একখানা নয়, আলোচনাটা এত ভালো হয়েছে না?
0: তাহলে আর একটু নাও।
1: তা মধুদা, বাবা নাকি এখানে খুব জমিয়ে বসেছেন? কালনা, নবদ্বীপ এসব জায়গা থেকে নাকি ডাক আসে?
0: বড়বাবু রুগী আর ওই গায়ের ছেলে মেয়েদের নেকাপড়া নিয়ে ভালোই আছেন। সকাল 9টা আর ওই সন্ধ্যের পর দেখো না কত ছাত্র ছাত্রী ওই দৌড় দালানটায় বসে যায়।
1: আচ্ছা,
0: এ কি দুধের বাটি সরিয়ে রাখলে কেন? বড়বাবু জানতে পারলে
1: এটা এটা কার ভাগের মধুদা?
0: কারো না বড়বাবু, আর আমার দুজনের থেকেই দিলাম। খেয়ে নাও, খেয়ে নাও, চটপট খেয়ে নাও।
1: মধুদা, বাবা খুব অসন্তুষ্ট তাই না?
0: আমি আর কি বলবো বলো, দুজনেই একবারে অভুজ, বৌদিও থামে না, বড়বাবুও না। বড়মার ওই হাড় বালা চুড়ি ওই দুগ্গার মেয়েকে দেওয়া নিয়ে কি কাণ্ডটাই না হলো।
1: বাবা তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না।
0: আচ্ছা, বড়বাবু কি কোনোদিন কোনো কাজ কাউকে জিজ্ঞেস করে করেছেন? তোমার মাকে জিজ্ঞেস করতো? যা একবার ঠিক করবেন তা করবেন। আর টাকা পয়সা সোনাদানাকে যদি এতই গ্রাহ্য করতেন তাহলে তো আজ।
2: মধু, মধু, আমার ঘরের বাতিটা একটু নিমিয়ে দিয়ে যা, আর শোন, অমিতকে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়তে বলিস, কাল কথা হবে।
0: ঠিক আছে, আমি আসছি। বৌদিমণির থেকেও তোমার ওই শ্বশুর মশাইয়ের কথায় বেশি অসন্তুষ্ট হয়েছেন। নাও এবার উঠো, পাশের ঘরে বিছানা করে তোমার মশারি টানিয়ে

0: সাতটা বেজে গেল। মধুদা, ও মধুদা,
1: ঘুম ভাঙলো, চা দেব?
0: দাও, ডাকলে না কেন?
1: কাল অত রাতে কলকাতা থেকে ভিজেটিতে এসেছো, তাই আর ডাকাটা কি?
0: বাবা কি করছেন?
1: উনি রোজ ভোর ছটায় ওই হাঁটতে হাঁটতে স্বাস্থ্যকেন্দ্রে যান, ফেরেন প্রায় নটা। আজ তো কোন ভোরে উঠে গেলেন?
0: বাবা কি এখানকার হেলথ মে জয়েন করেছেন?
1: না গো, ওখানে মাস তিনেক কোনো ডাক্তার নেই তো, তাই বড়বাবুর বন্ধু ওই মিলনবাবু, উনি তো আবার এখানকার এই পঞ্চায়েত প্রধান।
0: আচ্ছা,
1: উনি জোর করে ওই বড়বাবুকে যে কদিন ওই ডাক্তার না আসে দেখতে বলেছেন।
0: হো, তাই নাকি?
1: সবাই বড়বাবুকে খুব মান্যি করে, গায়ের গরিব চাষা বসারও তো বলে দেবতা। কত মহাজনের সুদ আদায় বন্ধ করে দিয়েছেন জানো?
0: কি করে?
1: নিজেও দেন, আবার ওই সমবায়ে নাকি তাও খুলেছেন।
0: হে বৃদ্ধ বয়সে কেন যে এইসব ঝামেলা জুড়ে

0: গুড মর্নিং ডাক্তারবাবু।
1: গুড মর্নিং।
0: আজ এত ভোরে?
1: সিস্টার, কাল যে ছেলেটিকে ভর্তি করলাম।
0: হ্যাঁ, ভালোই আছে।
1: ভালো আছি।
0: জ্বরটা অনেক কমে গেছে।
1: আচ্ছা,
0: 102 এর মতো। আর মাথার যন্ত্রণাটাও অনেক কম।
1: বাহ, যাক, তাহলে যাত্রায় রক্ষা পেল।
0: হ্যাঁ, আপনি আপনি সত্যি অসাধ্য সাধন করলেন। অন্য কোনো ডাক্তার হলে কোনো রকম ঝুঁকি না নিয়েই ওকে একেবারে সদর হাসপাতালে পাঠিয়ে দিতেন। এনকেফেলাইটিস রোগী
1: জানেন সিস্টার, আমি তো এই পাশের গ্রামের এই ছেলে। ছোটবেলায় নিজের চোখে দেখেছি এই নিরীহ লোকগুলো কিভাবে বিনা চিকিৎসায় শেষ হয়ে গেছে ভুগে ভুগে। যদি এখানে থাকি তাহলে দেখবেন এই হেলথ হোম মোটামুটি স্বনির্ভর করে দিয়ে যাব। বেড আর বাড়াতে পারবো কিনা জানি না, তবে কথায় কথায় আর মেমো লিখে সদর হাসপাতালে পাঠাতে হবে না।
0: আপনার মতো দরদি চিকিৎসক এর আগে কেউ আসেননি ডাক্তারবাবু, আর এত অভিজ্ঞ।
1: আমি কিন্তু আপনার পূর্ণ সহযোগিতা চাই সিস্টার। কাল যেভাবে ছেলেটার সেবা শুশ্রূষা করলেন, বরফ জোগাড় করে এনে আইস ব্রেক দিলেন।
0: ওই বোধহয় মিল্ক ভ্যানটা এলো।
1: জানেন সিস্টার, সবাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে পারে না, কিন্তু কিছু কিছু নার্সের নৈতিক দায়িত্ব বড্ড কম। যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত থার্মোমিটার মুখে ধরে রাখার সময় অনেকেরই নেই। আন্দাজে টেম্পারেচার লিখে রাখেন, সকালের বড়িটা খাওয়াতে ভুলে গিয়ে দুপুরে একসঙ্গে দুটো বড়ি খাইয়ে দিলেন। রোগী ডাকলে ঝাঁঝিয়ে ওঠেন, অথচ নার্সিং করার প্রথম কথাই হলো মমতা আর সহানুভূতি। অবশ্য এগুলো বড় হাসপাতালেই বেশি হয়।
0: ঠিকই বলেছেন ডাক্তারবাবু, যখন ট্রেনিং এ ছিলাম দেখেছি।
1: একি একি, দুটো দুধের বোতল নিয়ে ওই লোকটা আউটডোরে পাশ দিয়ে হন হন করে চলে যাচ্ছে কেন? এই সিস্টার, ধরুন তো, ধরুন ধরুন ধরুন ধরুন।
0: ও বরাবরই হেলথ হোমের দুধ থেকে দু বোতল দুধ সরিয়ে নিয়ে আসে খগেনের চায়ের দোকানে। আর খগেন হেলথ হোমের সবাইকে যতবার খুশি বিনে পয়সায় চা দেয়।
1: আহা, আপনি ছুটে গিয়ে ওকে আগে ধরুন। ওই তো ওই তো ওই তো, অর্জুন গাছটা আনালে চলে গেল, ধরুন আপনি ওকে।
0: হ্যাঁ যাচ্ছি। ধনা, এই ধনা, তোকে ডাক্তারবাবু ডাকছেন, দাঁড়া, পালাস নি।
1: ধনা মানে আমাদের ধনঞ্জয় বেড়া, ও তো ওয়ার্ড বয়, কাম সুইপার। কি ব্যাপার, তুই কি এক্ষুনি ফিরে যাবি?
2: অনেক পেশেন্ট ফেলে এসেছি, বিকেলে একটা অপারেশন হবার কথা, তাই তোমার সঙ্গে একটু কথা বলতে চাই বাবা।
1: হ্যাঁ, যা বলবি বুঝতে পারছি, তবে এখন আর আমি ওই পৈতৃক ভিটে ছেড়ে কোথাও যাব না। ঝুমাকে বলিস আমি এদিন নিয়ে ভালোই আছি রে, পারলে ও যেন আসে।
2: বাবা, আমি তো কোনো অন্যায় করিনি। আমি কনফারেন্স থেকে না ফেরা পর্যন্ত তুমি অপেক্ষা করলে না কেন? আর আর মধুদা না থাকলে?
1: বেশ তো বেশ তো, মধু যদি যায় নিয়ে যা, আমার
2: তোমাকে ফেলে যাবে।
1: হ্যাঁ, তা যাবে না। আরে দুর্গার মা আছে না ঝুমা?
2: তুমি কি বিদেয় করে দেওয়ার কথা বলছো? মায়ের আমলের লোক ঝুমা তাড়াবে কেন তোমাকে জিজ্ঞেস না করে? সবাই আছে
1: অমু। তখন অন্যায়ের কথা বলছিলি না?
2: হ্যাঁ
1: একটু করেছিস। হ্যাঁ একটু করেছিস, আমিও করেছি, তোকে শ্বশুরের পয়সায় বিলেতে পাঠিয়ে। আর ওনার দেখা দেখি সেই ঐশ্বর্যের স্বপ্নই আজ তোকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে অমু। ঝুমার বাবা নার্সিং হোম খোলার পর একটা পেশেন্টও তুই আর আগের মতো দেখিস? তোদের প্যাথোলজিস্ট একটা পরীক্ষাও নিজের হাতে করে? নর্মাল কেসগুলো সিজেরেন বলে কি কাণ্ডটাই না করছিস? একটু রাত হলে আর কলেজ আস না। ছি ছি, তুই টাকার লোভে বিকিয়ে গেলি অমিত।
2: বাবা, তোমাদের আমল আর এখন
1: চুপ কর।

0: চিকিৎসকের মহান আদর্শ থেকে, ব্রত থেকে তুই অনেক দূরে সরে গেছিস অমু, এ আমি চাইনি।
1: তোর মায়ের শেষ অবস্থাতেও রুগী দেখতে গেছি, তোর মাই পাঠিয়ে দিত জোর করে। একদিন একদিন এইরকমই ফিরে এসে দেখলাম আর নেই, আর নেই।
0: আর ঝুমা, আর ঝুমা একটু রাত হলেই মধুকে দিয়ে বলে দিত, বলে দে বাড়ি নেই। আর আমাকে,
1: আমাকে সে কথা শুনেও চুপচাপ থাকতে হতো, কারণ কারণ ওরা এমআরসিপি কে চায়, হাতুরে এমবি কে নয়, হাতুরে এমবি কে নয়।
2: তুমি তুমি ফিরে চলো বাবা, আর কেউ না জানলেও আমি তো জানি।
1: তুই জানিস না অমু, তুই জানিস না, আমিও বলিনি কোনোদিন, অবশ্য অবশ্য অবসরও পাইনি। তোর মা, তোর মা গত হবার পর কটা দিনই তুই আমার কাছে ছিলি, বেশিরভাগ সময় ওই মধু তোকে নিয়ে তোর মামার বাড়িতেই থাকতো। তারপর তারপর হায়ার সেকেন্ডারি পাশ করার পর মেডিকেল হোস্টেল আর বিলেতেই কেটে গেল। না শোন, তুই যদি ওই 9:30 গাড়ি ধরতে চাস তো বেরিয়ে পড়, আর ওই রিক্সাটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। থাক থাক থাক থাক থাক থাক, সাবধানে সাবধানে থাকিস।

0: ডাক্তার বাবু, আপনার ছেলে?
1: ও ডাক্তার, ডাক্তার অমিত রায়, MRCP, FRCS।
0: দেখতে দেখতে ঠিক আপনারই মতো।
1: সিস্টার সিস্টার, ওই ধনঞ্জয় বেড়া কোথায় গেল?
0: কম্পাউন্ডার বাবুর ঘরে বসে আছে।
1: ডাকুন ডাকুন ডাকুন ওকে। দুধ চুরি ওষুধ চুরি কি না হয় আপনাদের এখানে বলুন তো। এদিকে রোগীর প্রয়োজনে ওষুধ, ইঞ্জেকশন, ট্যাবলেট কিছুই পাওয়া যায় না। যান যান যান যান আপনি, ওই ধনঞ্জয়কে আমার ঘরে পাঠিয়ে দিন। আর শুনুন, ওই কম্পাউন্ডার বাবুকেও একটু কষ্ট করে পাঠিয়ে দেবেন।

0: জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, দয়া করো বাবা, দয়া করো, দয়া করো বাবা, দয়া করো।
1: নিবারণ, নিবারণ, ও নিবারণ, কেমন আছো গো?
0: ওরে ও মীরা, লন্ডনটা দেখা, ডাক্তার বাবু এসে।
1: ব্যস্ত হচ্ছ কেন? দরকার নেই, দরকার নেই, আমি বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি।
0: ডাক্তার বাবু, একটু হাত তালি দিয়ে আইসেন ডাক্তার বাবু। হ্যাঁ, খানিকক্ষণ আগে ওই নন্দদুলাল গাছগুলোর ঝোপে মীরা একটা লতা দেখেছিল।
1: ও তাই নাকি? তা কি সব গো?
0: কেউটে বা গোক্রই হবে ডাক্তার বাবু। আসেন আসেন, দাঁড়াই উঠে আসেন।
1: আহা, তুমি আবার ব্যস্ত হচ্ছ কেন? দাঁড়াও দেখিনি, আমি ওই মাদুরটাতেই বসবো। কেমন আছো?
0: আমি ভালো আছি ডাক্তার বাবু, জ্বর আর আসে নাই। তবে ওই মীরার মা?
1: না না না না, ওই ভাইরাল ইনফেকশন তো, একটু সময় নেবে। কাল সকালের দিকে একবার ওই হেলথ হোমে নিয়ে যেও না,
0: দেখি যদি যায়। এই ছেলে মেয়ে গুলানোর ভাবনাতেই আমরা স্বামী স্ত্রী শেষ হয়ে গেলাম ডাক্তার বাবু।
1: সংসারটা বড্ড বাড়িয়ে ফেলেছো নিবারণ, এই মীরাতে এসে থেমে গেলেই ভালো করতে, তারপরেও আবার তিনটে। হ্যাঁ, তবে অবশ্য তোমার
0: ডাক্তার বাবু, হ্যাঁ ঘরে আমার খাওয়ার অভাব নাই ঠিকই,
1: হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু ওই এদের নিয়ে বড্ড ঝামেলা ডাক্তার বাবু। বড় ছেলে গোপলা যাত্রা পার্টি করে, আর মেজো ফুটবল নিয়েই মেতে আছে। এদিকে এদিকে মীরার বিয়ের বয়সটা পেরিয়ে গেল, শ্বাসের কাজ নিজে না দেখলে। আপনি আপনি আর কয়েক বছর আগে এখানে এলে খুব ভালো হতো ডাক্তার বাবু।
1: আচ্ছা নিবারণ, তুমি তো একর প্রতি বেশি ফসল ফলিয়ে বিডিও অফিস থেকে প্রাইজ পেয়েছিলে না?
0: তা পেয়েছি আগে,
1: হ্যাঁ,
0: তবে সেই মনের জোর এখন আর নাই ডাক্তার বাবু, কেমন যেন।
1: না না না না, জোর আনতেই হবে নিবারণ।

0: জোর আনতেই হবে। আমি যদি এই 65 বছর বয়সে, ও হ্যাঁ ভালো কথা, নপাড়া অব্দি ইলেকট্রিকের পোস্ট বসে গেল। এবার আমাদের দিকটায় কি বলো?
1: স্বর্গ যদি রসাতলে যায় তবু শুনে রাখো হে সুরাসুর দানব ঈশ্বর, শপথ করেছি যাহা করিব পালন, সাধ্য যদি থাকে কারো আসুক সম্মুখে আমার।
2: হারামজাদা, আমি ঢুকছি, তোর মা মুইটতে বসেছে, আর তুই কিনা যাত্রার পাঠ মুখস্থ করছিস? সকাল থেকে কতবার বললাম যে যা একবার পুবের ওই জমিটায় জনগুলান ঠিক মতো নিরেন দিতেছি কিনা দেখায়, তা লয় বাবু হয়েছে।
1: ওসব চাষের কাজ যে আমার দ্বারা হবে না তা তো আমি তোমায় আগেই বলে দিয়েছিলাম বাবা। আর তোমার যদি সেই ইচ্ছেই ছিল তাহলে আমাকে 7 ক্লাস অবধি পড়ালে কেন? আন্নাকালি যাত্রা সমাজের মোশন মাস্টার হয়ে আমি যাব কিনা হাল চাষ করতে? ইতো তবে বাকি ইচ্ছে মরিবারে।
0: এই এই এই এই এই, এটা কোন পালারে গোপাল?
1: ই বাবা ডাক্তার দাদু যা তরিকাম।
0: এই এই শোন শোন শোন শোন শোন শোন, পালাস নি, আয় আমার কাছে কাছে। তা সন্ধ্যেবেলা তো তোদের যাত্রা, হ্যাঁ কি বলিস? সোম বুধ আর শুক্রবার। তা তোদের ঘরটা আমি মঙ্গল বৃহস্পতি শনি আর রোববার নেব, কি রে দিবি তো?
1: হ্যাঁ দেব।
0: হ্যাঁ ওরে ওরে ওরে, দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় পাশে পাশে আমার কাছে আয়, আর পালাস নি, আয় আয় আয় আয়। ওরে নট নক্ষত্র, তোকে যে বাবা এবার পড়াতে হবে। হ্যাঁ নিজেও পড়তে হবে, কয়েকজন পাশ করা ভালো ভালো ছেলে, যেমন আমাদের ওই নপাড়ার দেবাশিস, মৃত্যুঞ্জয়, সুনীল, ওরা সব পড়াবে বলে রাজি হয়েছে।
1: ঠিক আছে আমি চাবি দিয়ে দেবো আপনাকে, ডুপ্লিকেট চাবি।
0: না না না, শুধু চাবি দিলে হবে না বাবা, তোদের কজনকে বাবা থাকতে হবে। এছাড়া আমি একটা বলি, ওই কোঅপারেটিভ মানে সমবায় খুলবো, তুই কাল তোর ওই ছেলেদের নিয়ে রাত 8টা পর্যন্ত অফিসে থাকবি, কেমন?
1: তাহলে নিশ্চয়ই থাকবো ডাক্তার দাদু।
2: ডাক্তার বাবু,
0: হ্যাঁ
2: আমার ওই গোপলা আর তারক এই দুটো পাঠাকে আপনি।
0: হা হা হা হা, এই আবার কি কথা? হ্যাঁ তোমার গোপাল খুব ভালো ছেলে হে, এরপর দেখবে এই গ্রামের সেরা ছেলে হবে।
2: ডাক্তার বাবু,
0: হ্যাঁ
2: আপনি ওই কম্পাউন্ডার বাবুর স না না থাক থাক, আমি বলবো নি।
0: দেখো নিবারণ, তোমাদের ওই মেয়েলিপনা আর ভিলেজ পলিটিক্স আমার একদম ভালো লাগে না, ভীষণ রাগ ধরে যায়।
2: না মানে আমি বলছিলাম,
0: বলো বলো,
2: ওই সেদিন ওই খগেনের সাইড দোকানে, ডাক্তার বাবু আপনি কম্পাউন্ডার বাবু আর খগেনের টি একটু সাবধানে, হ্যাঁ মানে মানে ওরা লোক ভালো নয়।
1: ছাড়ো তো, দুধ চুরি করবে ওষুধ চুরি করবে, আপনি কিছু ভাবেন না ডাক্তার দাদু, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি।

0: এই ওষুধটা চলবে দিনে 3 বার,
1: কেমন?
0: সকালে, দুপুরে আর রাত্রি। আর শোনো, ওই বাসক পাতার রসটাও নিয়মিত খেও,
1: কেমন?
0: যা সিস্টার, নেক্সট। আরে মাস্টার মশাই যে, হ্যাঁ আসুন আসুন আসুন আসুন, কেমন আছেন?
2: ভালো, তবে আমার তাড়া নেই ডাক্তারবাবু, মেজো ছেলে এইবেলা দোকান খুলবে বলেছে।
0: হ্যাঁ ঠিক আছে, ওই তো ওই তো চেয়ারটা বসো। আমার খুব দেরি হবে না, মাত্র ওই দুজন পেশেন্ট আছে, দাঁড়ান ওদের ছেড়ে দিচ্ছি। বকুল দাসী, বকুল দাসী। সিস্টার,
3: কি ডাক্তারবাবু,
0: এনার কার্ডটা কে ইস্যু করেছে, আপনি না কম্পাউন্ডার বাবু?
3: হ্যাঁ আমি লিখেছি। কম্পাউন্ডার বাবু আজ কদিন ধরেই তো,
0: নামটা কি লিখেছেন?
3: বকুল দাসী, ও নিজেই বলেছে।
0: আহা, বললেও লিখবেন না, নামের পরে ওই দাসী টাসী আর দেবেন না, টাইটেল না বললে শ্রীমতী বকুল বা বকুল দেবী লিখে দেবেন, ঠিক আছে?
3: আমার মনে থাকবে।
0: হ্যাঁ দেখি, একটু জোরে জোরে শ্বাস নাও, দেখি একটু জোরে, একটু, হ্যাঁ হ্যাঁ, পিঠের দিকটা দেখি। সিস্টার, কাল যে এক ডজন লিঙ্কটা এনেছি, বকুল দেবীকে একটা দিয়ে দেবেন, কেমন?
3: আচ্ছা ডাক্তারবাবু।
0: হ্যাঁ
3: আজ এখন অব্দি 3টি ইস্যুই হলো কিন্তু।

0: হিসেব দিতে হবে না, রাখলেই হবে। নেক্সট কে আছেন?
1: আর কেউ নেই। পাঁচু মানে পঞ্চানন মাকাল কার জমা দিয়ে কোথায় চলে গেছে?
2: ও পাঁচু তো বোধহয় গরুর জাপ দিতে ভুলে গেছে।
0: তারপর বলুন মাস্টার মশাই, কি খবর টবর বলুন।
2: না আর কোনো ট্রাবল আমার নেই, চলতে ফিরতেও আর কোনো কষ্ট হচ্ছে না ডাক্তার বাবু।
0: বাহ,
2: আর খিদেটাও খুব বেড়েছে।
0: চমৎকার। জানেন মাস্টার মশাই, আপনাকে যদি ওই সামনের সিটটায় দু বোতল দ্রাক্ষারিষ্ট খাওয়ানো যেত। হ্যাঁ, তবে সেই দ্রাক্ষারিষ্ট এখন আর পাবেন না, সেই কবিরাজি ওষুধটা প্রায় উঠেই গেছে।
2: বড্ড ঝামেলা ডাক্তার বাবু, বড্ড ঝামেলা। ওষুধের চেয়েও অনুপানটা বেশি।
0: সেটা ওই মকরধ্বজ বা অন্য কোনো বটিকায়? হ্যাঁ, আমি কিন্তু এককালে আফটার ডেলিভারি মৃত সঞ্জীবনী আর দ্রাক্ষারিষ্ট প্রেসক্রাইব করতাম। সিস্টার কিছু বলবেন?
1: হ্যাঁ ডাক্তার বাবু, অনেক দূর থেকে একটি মেয়ে ট্রলিতে করে একজন রোগী নিয়ে এসেছে।
0: আচ্ছা
1: দেখবেন?
0: হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিন।
2: বাবা, এসে ট্রলিতেই কাতরাচ্ছে, আমিও যাই দেখি। বেশ সিরিয়াস বলে মনে হচ্ছে ডাক্তার বাবু, চলুন।
0: চলুন চলুন। ঠিক আছে ঠিক আছে, শান্ত হোক শান্ত হোক, কিছু হবে না
3: ডাক্তার বাবু। আমার বাসন ডাক্তার বাবু, আজ তিন দিন ধরে কি ব্যথা।
0: বুঝতে পারছি বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে আপনার আস্তে আস্তে উঠা, টেবিলটা শুয়ে, তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো, একদম সোজা হয়ে, পাশ ফিরবে না পাশ ফিরবে না, মুখ একদম ছাতের দিকে, কেমন? সহ্য করো, কতদিন ধরে নেশা করেছ?
3: ওই 20 বছর পেরে গেছে, তখন তখন আমার ওই মেয়ে পদ্মা হয়নি গো, সেই যাবার।
0: বুঝেছি বুঝেছি, থামো থামো দেখিনি, লিভারটাকে কেবল 12টা বাজিয়ে দিয়েছ, মদ খাওয়া ছাড়তে পারলে না, না মরে যাবে যে।
3: না খেলেও
0: মরে যাবো ডাক্তার বাবু। তাহলে এত দূর এলে কেন? হ্যাঁ
3: আমি তো আসতে চাইনি গো ডাক্তার বাবু, আমার ওই বড় মেয়ে পদ্মা জোর করে টেনে নিয়ে এলো, সেই দায় হাত থেকে। ও যে ও যে আমায় বড্ড ভালোবাসে ডাক্তার বাবু, সব কথা আমি মরলেই বাকি আর বাঁচলেই বাকি।
0: হ্যাঁ ঠিক আছে থামো, সিস্টার একে ভর্তি করে বেডে তুলে দিন, কেমন? আর ওই শুনুন, সঙ্গে ওই মেয়েটি আর ট্রলিওয়ালাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন, খেয়ে দে রোদ পড়লে পড়ে যাবে।
2: ডাক্তার বাবু, আমি নিয়ে যাচ্ছি ওদের, ওদিকেই তো আমি যাব।
0: হ্যাঁ
2: ওই গো মেয়ে, চলো
0: যাও যাও তোমরা যাও।

0: বুঝলে নিবারণ, আমি তোমাদের পঞ্চায়েত প্রধান মিলনকে সোজা কথা বলে দিয়েছি যে তোমাদের হাজার সমস্যা থাক, ফান্ডের অসুবিধে থাক, কিন্তু এই নলকূপের সমস্যা শীতের আগেই মেটাতে হবে। সেখানে আমাদের বিডিও সাহেবও ছিলেন বটে।
1: খুব ভালো কইরেছেন ডাক্তার বাবু।
0: হ্যাঁ
2: হ্যাঁ, আপাতত পূব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে পাড়ায় চারটে বসাতেই হবে।
0: হ্যাঁ,
3: নপাড়া টিউবওয়েলটা তো এই সেদিন বসালো, কি বলবো ডাক্তার বাবু, সব বউয়েরা ঝিয়েরা বাড়িতে ঝগড়া করে এসে সব ছাল মেটায় ওই টিউবওয়েলের হ্যান্ডেলের উপর, ঘটাং ঘট ঘটাং ঘট করে দুদিনেই বারোটা বাজিয়ে দেয়।
0: আরে আসুন আসুন মাস্টার মশাই, কি ব্যাপার, আজ দোকান খোলেননি?
4: না ডাক্তার বাবু, আপনি কোনো খবরই রাখেন না দেখছি, আজ এখানে বারো ঘন্টা বন্ধ।
0: তাই নাকি? কি নিয়ে?
4: এখন আর বন্ধের বা রেল অবরোধের সঠিক কারণ থাকে না গিয়া, বন্ধ তো বন্ধ, এইমাত্র হুকুম হলো সব ঝাঁপ বন্ধ করতে হবে। কাটোয়ার কোনো এক ওষুধের দোকানে নাকি পুলিশ রেড করে অনেক জাল ওষুধ ইঞ্জেকশন পেয়েছে, তারপর দোকান সিল করে দিয়েছে।
1: ভালোই তো কইরেছে।

0: হ্যাঁ, আপনি তো বলছেন ভালো, আর ওরা বলছে পুলিশি জুলুম।
1: তাহলে কি ওই আইডিয়াল মেডিকেল স্টোর্স, ওই দোকানটা?
2: সবাই বলেছে ডাক্তার দাদুই নাকি।
3: চুপ কর গোপলা, এই কথা পাসকান না হয় ভালো।
1: ডাক্তার বাবু, আপনি যা আরম্ভ করেছেন না, আমার আমার কিন্তু বড্ড ভয় লাগছে, কারণ আইডিয়াল মেডিকেলের মালিকের দুটো ছেলেই যা।
3: হ্যাঁ, খুব সাংঘাতিক, তাছাড়া পয়সাও আছে,
1: তার উপর একে তো কম্পাউন্ডার বাবু, পারলে আপনাকে গিলে খায়।
4: হ্যাঁ, ওই হেলথ হোমের কোয়ার্টারলি কোটা ট্যাবলেট, ইঞ্জেকশন আর ওষুধ শিশির লায়ন শেয়ার ওই মেডিকেল স্টোরসেই যেত, পরে থাকতো শুধু ডেটেল, আইডিন আর কিছুটা তুলো।
2: তুলো থাকতো না, কম্পাউন্ডার বাবুতে শুনেছি এই তুলো জমিয়ে নাকি তোষকও বানিয়েছে।
4: গোপাল, একটু বেশি হয়ে গেল। তা সিস্টার, আমাদের মিটিং মিটিং কি হবে?
1: হবার তো কথা 10টার সময়, 10:30 তো বেজেই গেল।
4: আচ্ছা আচ্ছা,
1: মিলন বাবু, মুখার্জি বাবু আর বিডিও সাহেব এসে গেলেই আরম্ভ হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ডার বাবু যে রেজিস্টারগুলো আনতে গিয়ে কোথায় চলে গেলেন?
0: উনি উনি আর এই ডাক্তার বাবু থাকতে আসবেন না, লং সিক করবেন।
4: হেলথ হোমের রেজিস্টার বাড়িতে কেন?
1: তা বলতে পারবো না, তবে আজ 10 বছর ধরে এটাই দেখে আসছি।

0: কি ব্যাপার মাস্টারমশাই, আবার ফিরে এলেন যে?
1: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কম্পাউন্ডারবাবুর মেয়ে মালতীর কাল রাত থেকে খুব জ্বর। পশু একটা পুরনো খড়কাটার বটিতে পা কেটে গিয়েছিল।
0: তাই নাকি?
2: আমি তো বলেছিলাম ডাক্তারবাবুর কাছে দেখিয়ে একটা টেট ভ্যাক নিয়ে নিতে।
1: হয়তো ওর বাবা গণেশই আসতে দেয়নি। শরীরটা বেঁকে যাচ্ছে ডাক্তারবাবু, আমার আমার ভালো ঠেকছে না।
0: কম্পাউন্ডার বাবু কোথায়?
1: গণেশ একটা ট্রলি রিক্সার জন্য হাঁকপাঁক করছে,
0: আচ্ছা,
1: সদর হাসপাতালে নিয়ে যাবে বলে। কেউ এই বন্ধের দিনে যেতে রাজি হচ্ছে না ডাক্তারবাবু। বাড়িতে জানেন কান্নার রোল পড়ে গেছে।
0: না না না না, তা হয় না, তা হয় না। সিস্টার, সিস্টার, আপনি আসুন, এদিকে আসুন। শুনুন, আমার এই স্টেথো আর ব্যাগটা নিয়ে আসুন তো। যান
1: ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনি আপনি যাবেন নাকি?
0: হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব।
2: কম্পাউন্ডার বাবু, আপনার নামে এত কিছু বলার পরেও আপনি?
0: সিস্টার, সিস্টার, আমি ডাক্তার, মালতি কেন? আজ গণেশ বাবুর কিছু হলেও, চলুন মাস্টারমশাই, চলুন চলুন। সিস্টার, আপনি আমার সঙ্গে আসুন। মাস্টারমশাই, আপনি যদি পারেন ওই গোপালকে একটা খবর দিন, ও যেন ওই ওর বন্ধুর মোটরসাইকেলটা নিয়ে এখনই চলে আসে।
1: ঠিক আছে, ঠিক আছে ডাক্তারবাবু, আমি যাচ্ছি।
0: হ্যাঁ, যান।

0: গোপাল,
1: হ্যাঁ,
0: এই প্রেসক্রিপশনটা নিয়ে সোজা করে কাটোয়ায় যাবি, বন্ধ থাকলেও আমার নাম করে দোকানটা খোলাবি, আর অ্যাম্বুলেন্স কার্ডের এই রিকুইজিশনটা সোজা এসডিওমো ডাক্তার সেনের হাতে তুলে দিবি, কেমন?
1: ঠিক আছে,
0: একদম দেরি করবি না কিন্তু।
1: না না না,
0: শুনুন, গণেশ বাবু স্ত্রীকে একটু শান্ত হতে বলুন।
2: হ্যাঁ
0: বলুন, যান যান। ইচ্ছা, গোপালকে তো কিছু টাকাই দেওয়া হলো না।
3: আমি দিয়ে দিয়েছি ডাক্তার বাবু।
0: ও, তুমি দিয়ে দিয়েছো?
3: হ্যাঁ ডাক্তার বাবু, আমরা সবাই বলছিলাম যে
0: আবার একটা ঝুঁকি নিলাম, এই তো।
3: হ্যাঁ,
0: ঘাবড়িও না নিবারণ, এক ভাগ্য খুব মন্দ না হলে আর ভালো কাজে ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকে।

0: ডাক্তার বাবু অ্যাম্বুলেন্স এসেছে।
1: হ্যাঁ ঠিক আছে, দাও সিস্টার।
2: হ্যাঁ
1: এদিকে আসুন আসুন সিস্টার। আমার মনে হয় ঔষধ আর ইনজেকশনটা যখন রেসপন্স করছে পেশেন্টকে আর সদরে
2: না মনে হয় না। সেই বেঁকে যাও খিচুড়িটাও নেই আর মুখ চোখে।

0: বন্ধুর সঙ্গে ওই আম গাছটার তলায় বসে বসে গপ্প করছে।
1: ওকে একটু আসতে বলো দেখিনি। হ্যাঁ, আমি একটা মেমো দিচ্ছি, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে নিয়ে ওকে ওই ফিরে যেতে বলুন।
0: আমি দেখে দিচ্ছি ডাক্তার বাবু। আরে এই গোপলা, গোপলা, আরে এই গোপলা,
1: এখানে দাঁড়িয়ে চেঁচিও না তো।
0: ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আমি সামনে গিয়ে ডাকছি।
1: আরে
0: গোপলা, আরে গোপলা, ডাক্তার বাবু ধরে ডাকতেছে। আরে গোপলা।

0: ডাক্তার বাবু একটু বাদিক দিয়ে আইসেন, ওইখানটা কাদা হয়ে আছে।
1: আহা, দেখছি দেখছি রে বাবা দেখছি। হ্যাঁ রে, ওই সাতটার গাড়িটা ঢুকলো তাই না নিবারণ?
0: আগে হ্যাঁ, আমার তারক বোধ হয় এই গাড়িটাতেই।
1: তারক কি কলকাতায় গেছে?
0: না, ওই শ্যাওড়াফুলির হাটে, ওদের ওই সমবায়ের সার আর ওই টিউকলের অসার ওইসব আনতে গেছে।
1: ও, তাহলে নিবারণ ওই তোমার গোপাল আর তারক,
0: ওরা যে এত কাজ করতে পারে ডাক্তার বাবু, এ শুধু আপনার কৃপায় ডাক্তার বাবু, নইলে ওদের দুটোকে নিয়ে
1: খুব ভয় হয়েছিল তাই না?
0: হ্যাঁ,
1: এখন দেখছো তো গোপাল তারক ওরা সব বন্ধুরা মিলে কি না করছে। হ্যাঁ, সামনের মাসে গ্রামীণ ব্যাংকের লোনটা পেলে ওরা একটা ছোট্ট কারখানা করবে, দেখো কতগুলো বেকার ছেলে কাজ পাবে বুঝলে
0: ডাক্তার বাবু। সাজবেলায় গোপালের মুখে একটা খবর শুনে মনটা ভারী খারাপ হয়ে গেল ডাক্তার বাবু।
1: কি খবর?
0: না মানে ওই যে নন্দর বড় মেয়ে পদ্মা, ও নাকি আত্মঘাতী হয়েছে পলিডল খেয়ে।
1: সে কি?
0: হ্যাঁ, ওদের গায়ের একটা ছেলে ওই গোপালকে বলেছে। কি আর করবে বলুন, স্বামীটা নেশা করতো, কোনো কাজ কাম করতো না, আর এদিকে স্বামীগিরি ফোলাতো মারধর কইরে। বাচ্চা সাইটটা নিয়ে নন্দর কাছেই ছিল মাস সাইরে ধরে। নন্দর বউ দুলানিকে তো জানি, যে মেয়ে ছেলে উঠতে বসতে স্বামীকেই ঝাঁটার বাড়ি মারছে, সে কি আর সতীনের মেয়েকে আরো সার পেট নিয়ে মুখের ভাত দেবে ডাক্তার বাবু?
1: গত মাসেও বাপকে নিয়ে কি বা বয়স, মধুর সঙ্গে বসে খেলো।
0: কিছু কিছু বলছেন ডাক্তার বাবু?
1: না না, তুমি বলে যা বলে যা।
0: হ্যাঁ, মুখ বুঝেই তো ছিল, দু বাড়িতে ঠিকে কাজ করত, শেষে আর সহ্য করতে না পেরে তবে তবে যাবার আগে বাচ্চা দুটোকে নিয়ে গেছে ডাক্তার বাবু।
1: তার মানে?
0: আগে আগে বাচ্চা দুটোকে দুধের সঙ্গে মিশিয়ে ফলিডল খাইয়েছে, তারপর তারপর নিজেও। কি হলো ডাক্তার বাবু?
1: না কিছু না।

0: কই রে, তেলের বোতলটা দে। যাত্রার বাজনা শুনতে শুনতে মোহিত হয়ে গেলি নাকি? ওরে কেলো, 1 কিলো চাল আর 250 মুগ ডাল।
1: আপনার কেলো কি আর আছে? ও এখন যাত্রা।
0: আরে ডাক্তার বাবু যে, আসুন আসুন, আয় নিবারণ, আয় বসুন ডাক্তার বাবু।
1: বসছি। দোকান কেমন চলছে?
0: আর এই সামান্য মুদি দোকান কি আর চলবে ডাক্তার বাবু? বেশি মাল স্টক করার পুঁজি নেই, তারপর এখানে ধারের খদ্দেরই তো বেশি। গঞ্জ থেকে কিনে এনে এই সামান্য মাল বেচে বলতে গেলে কিছুই থাকে না। তবু তবু একটা কিছু নিয়ে তো আছি।
1: আপনার পেনশনের কি হলো? ডিএ

0: অফিসে গিয়েছিলেন?
1: হ্যাঁ, সে এখনো অগাধ জলে ডাক্তারবাবু। কাগজপত্রের কোনো হদিশই পেলাম না। কেউ বলে এজি অফিসে চলে গেছে, কেউ বলে
0: হ্যাঁ আপনাদের মানে ওই প্রাথমিক শিক্ষকদের পেনশন, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বড্ড দেরি হয়তো।
1: আর বলবেন না ডাক্তারবাবু, সেটেলমেন্ট তাড়াতাড়ি হবে বলে 60 বছরই রিটায়ারমেন্ট নিলাম। এখন দেখছি অপশন না দিলেই হতো।
2: প্রাণেশদা, তোমার তো তবু বড় ছেলে চাকরি করে গো। ওদিকে নবীনদার কি অবস্থা বলতো? 3টে মেয়ে, 2টো ছেলে, পরিবার, এদিকে 1 পয়সাও আয় নেই।
1: সত্যি সত্যি নবীনদার দিকে আর যেন তাকানোই যায় না। ভরসা ওই সামান্য কটা টিউশনই, ঘটি জল তো সব ফুরিয়েই গেছে। ডাক্তারবাবু তবু তো একটা ছেলেকে ওই সমবায়িকায় ঢুকিয়ে দিয়েছেন বলে ওই একবেলা কোনো রকমই জোটে।
0: কি যে অবস্থা!
1: 62 টাকায় ঢুকে 2400 টাকা মাইনে হতে ভাবলাম, এবার দুঃখ বুঝি খুঁজল। কি বলবো ডাক্তারবাবু, সব দিক দিয়েই যেন আমরা তুলেই যাচ্ছি। মেজ ছেলেটারও যদি একটা কিছু হতো।
2: আচ্ছা প্রাণেশদা, মনির বিয়ের কি হইল? হ্যাঁ সেদিন যে ওই যে গো, তুমি পলাশের বাপের সঙ্গে কথা বলতে গেলে।
1: হবে না, হবে না নিবারণ, হবে না। জানেন ডাক্তারবাবু, ওই ওই পলাশ কতদিন ধরে আমার বাড়িতে আসছে, মনির সঙ্গে মিশেছে। গায়ের লোক তো প্রায় ধরেই নিয়েছিল যে ওদের বিয়ে হবে। পলাশের আর মনির পীড়াপিড়িতে গেলাম ওর মা বাবার সঙ্গে দেখা করতে। দেখলাম দেখলাম ছেলের মা বাপের চেয়ে ছেলের দাবি অনেক বেশি।
2: সে কি গো?
1: হ্যাঁ গো, হ্যাঁ, আমি আমি সোজা বলে এসেছি, পারবো না। মেয়েটা মেয়েটা খুব ভেঙে পড়েছে ডাক্তারবাবু, অনেক দিনের মেলামেশা তো। লুকিয়ে লুকিয়ে কাঁদে, আমাকে এড়িয়ে যায়। আজ আজ কাছে ডেকে বললাম, 12 ক্লাস তো পাশ করেছিস মা, টাইপও জানিস, দেখ একটা চাকরি বাকরি দেখ।
0: এই টাইপের মেরুদণ্ডহীন ছেলেগুলোই এক একটা আস্ত ক্রিমিনাল, বুঝেছেন?
1: ছেলের বাবা, ছেলের বাবা আবার বড়াই করে তাম্রপত্র দেখালেন, ফ্রিডম ফাইটার, দেশবন্ধু চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ, অনেক অনেক কিছু বললেন।
0: তা আপনি বললেন না কেন? এইসব মহান পুরুষদের যেসব
1: কি বলবো ডাক্তারবাবু, কি বলবো, ওনার ওই ফ্রিডম ফাইটারের পেনশন, মুক্তিযোদ্ধার পেনশন না থাকলে গৃহযুদ্ধেই ভদ্রলোক মারা যেতেন।

0: গোপাল তুই যা, আমি তো এসে গেছি, আর শোন টর্চটা নিয়ে যা, চারদিকে যেসব সাপখুপের উপদ্রব হয়েছে না?
1: ঠিক আছে। মধুদা, দাদুকে পৌঁছে দিয়ে গেলাম, আর কাল মাংস হলে একটু রেখে দিও, আর সঙ্গে পুরো হাফ পাউন্ড পাউরুটি।
0: কে কে ওখানে, কে কাছে রে মধু?
2: তুমি বেরিয়ে যাওয়ার পর নন্দ এসে, আমি আটকে রেখেছি।
0: নন্দ কোথায়?
3: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার পদটা।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সব শুনেছি, শোন তুই একটু সুস্থির হয়ে বস, বস এখানটায়।
3: ডাক্তারবাবু, ওর সৎ মা ওকে গঞ্জনা দিত দুমুঠো ভাত দিতে, আমি কিন্তু দিতাম না, এই মা কালীর দিব্যি দিয়ে বলছি। পরশু সাসবেলায় নেশার ঘুরে কিসে হলো, ওর বাচ্চাটা কেরোসিনের ভর্তি বোতলটা ভেঙেছে বলে পদ্মাকে শুধু বলেছিলাম, মরতে পারিস না, ও শহরের বাচ্চাগুলো নিয়ে।
1: নন্দ কাকা, নন্দ কাকা চুপ করো, আর কি দেখ কি করবে।
0: নন্দ, নন্দ আমার কাছে আয়, নন্দু

0: উঠ উঠ, এই খাটিয়া চাই বস। আরে তুই পড়ে যাবি রে নন্দ।
1: আমি ঠিক আছি, ওদের ওদের সৎকার করে আর ঘরে যাইনি ডাক্তার বাবু। বড্ড কষ্ট পাচ্ছি রে গোপাল। ডাক্তার বাবু, আপনি তো সবাইকে দয়া করেন, আমার একটু দয়া করবেন বলেন ডাক্তার বাবু, একটু দয়া করবেন।
0: বল বল কি চাই তোর, কিছু টাকার দরকার?
1: না না না, ঠিকানা ঠিকানা আপনাদের আপনাদের ওই যে একটা কি আছে না, জিবে টাকা নেই সে।
0: নন্দ
1: জানি জানি জানি আপনি বড় মানুষের ডাক্তার, ওই মিলন বাবুর মুখুজ্জে বাবুর, আর আমরা আমরা গরিব যা তো নিচু। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক জোগাড় করবো
0: নন্দ,
1: আমি ঠিক জোগাড় করবো
0: নন্দ,
1: আমি ঠিক জোগাড় করবো
0: নন্দ। শোন নন্দ, যাচ্ছে নন্দ, গোপাল গোপাল নন্দকে ধর, ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে রে।
2: আপনি আপনি ভেতরে যান দাদু,
0: ও পাগল,
2: আমি আমি ওকে ধরে আনছি।

0: কে কে ওই গড়টার ভেতর কিসের শব্দ? আজ আবার টর্চটাও নেই। বাবা বাবা,
1: কি রে?
0: এই তারক, লন্ঠনটা নিয়ে আয় তো একবার।
2: কি রে গোপাল, বাড়ির সামনে এসে কি পালার পাট ভুলে গেলি নাকি? হ্যাঁ,
0: টর্চ আছে?
2: টর্চ?
0: হ্যাঁ, ওই ওই গড়টার ভেতর কে যেন গোঙাচ্ছে।
2: গোঙাচ্ছে?
0: হ্যাঁ, ভালো করে শোনো।
1: কি রে গোপলা, লতা
0: চট করে বাতিটা দাও। তারক, এই তারক, ভালো করে মাথাটা তুলে ধর। বাবা বাবা, তোমরা মাঝখানটায় ধরো।
1: ঠিক আছে ঠিক আছে, এই ধরলাম।
3: ডাক্তার বাবু, ডাক্তার বাবু যে তোদের বাড়িতেই যাচ্ছিলেন রে নিবারণ, তোদের বাড়িতেই যাচ্ছিলেন।
0: তারক, তারক, সকলকে ডাক। আগে দিদিমণিকে, হেলথ সেন্টারের দিদিকে ফার্স্ট এডটা দিয়ে আগে রক্তটা বন্ধ করতে হবে।
1: চলো চলো চলো চলো চলো
0: ধরো ধরো ধরো ধরো।

0: বড়বাবু
1: হ্যাঁ
0: দাদাবাবুকে একটা,
1: হ্যাঁ না না এরা তো আছে, গোপাল, তারক, দেবাশিস, মৃত্যুঞ্জয়, ইব্রাহিম, মীরা, মণি, হামিনা, তাছাড়া এসডিও মতো দুবেলা আসছেন, অমুর অমুর অনেক কাজ, MRCP, FRCS, লন্ডন, তারপর নার্সিং হোম। আমি আমি আমি ভালো হয়ে যাব মধু, মধু আমি ভালো হয়ে যাবো।

0: বাংলার মাটি হয়তো দু ফুটার রক্ত চাইছিল। এই রক্তর রং নিয়ে হয়ে উঠবে নতুন সূর্য, আসবে নতুন দিন।
1: যে বা যারা এই কাজ করেছে তাদের আমরা বার করবই। কাটোয়ার দাইহাটে এ ব্যাপারে সব পার্টি থেকে বিরাট জনসভা আর প্রতিবাদ হয়েছে।
0: গোপাল গোপাল, তোরা তো রইলি, ঠিক মতে চালিয়ে যাস, ঠিক করে চালিয়ে যাস। এই কম্পাউন্ডার বাবুকে সঙ্গে রাখিস। He's changed now.
1: আপনি দেখবেন দাদু, আগামী বছরের মধ্যে শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের সব গ্রাম স্বাক্ষর হয়ে যাবে, আর আরো আরো অনেকগুলো সমবায়।
0: কেলো রে মধু, কেলো এসডিএম তো এত সকালে
2: দেখছি। বড় বাবু, দাদা বাবু আর বউ দিয়েছে, আমি যাই।
0: খবরটা কে দিল রে?
3: আগে আমি ডাক্তার বাবু।
0: কোনো দরকার ছিল না রে?
3: দরকার ছিল কি ছিল না সেটা আমি জানি ডাক্তার বাবু।
4: বাবা, এ কি অবস্থা? কটা স্টিচ হয়েছে? কে কে দেখছেন?
0: তুই তুই দেখ না।
5: বাবা বাবা, আমি এসেছি বাবা, আপনি আপনি আমাকে ক্ষমা করুন বাবা।
0: এ কি মা, এ কি, তুমি তুমি এখানটায় বসো মা। ঝুমা, তুমি এখানটায় বসো।
5: কেমন দেখলে গো?
4: হার্ট পালস সবই ভালো, এখন ব্যান্ডেজটা না খুললে উনটা ঠিক বুঝতে পারছি না।
5: এই গ্রামের জন্য তো অনেক করলেন, কি পেলেন বাবা?
0: কি পাইনি, কি পাইনি মা, বলো তো কি পাইনি? যে রাতে আমাকে আমাকে যারা মারল, এখানকার এখানকার আবাল বৃদ্ধ বনিতা আমার জন্য আমার জন্য এসেছিল পথে সারাটা রাত, জানো, সারাটা রাত হেলথ হোমের সামনে, এখনো এখনো রোজ দেখে যায়। আর কি চাই, আর কি চাই বলো? আমার মন ভরে গেছে, আমার আমার কোনো ক্ষোভ নেই গো মা, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই।
5: ও আর আমি কি বললাম, অমনি আপনি রাগ করে চলে এলেন। আপনার যদি আপনার যদি মেয়ে হতাম সরিয়ে দিতে পারতেন? আপনি তো বলেন আমি বড় লোকের একমাত্র মেয়ে, জেদি, অভিমানী, আল্লাদি, সবজনে সবজনে কেন রাগ করলেন, কেন চলে এলেন? আমাকে আমাকে কষ্ট দিতে, আপনার ছেলেকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না?
0: জমা জমা, মা মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। এ কি ছি ছি, কাঁদে নাকি মা, কাঁদে না মা,
5: আজ কাঁদে না। আজ তিন মাস ধরে আপনার ছেলে ভালো করে কথা বলে না, খায় না, আপনি জানেন?
0: সে কি
5: আপনি জানেন, ও এখান থেকে ও এখান থেকে গিয়ে আর নার্সিং হোমেও যায় না। আমিও আমিও বাপের বাড়ি।
0: আমু আমু, আমার কাছে আয়। তুই কি কি করছিস? আমু শোন।
4: হ্যাঁ বাবা, নিজের চেম্বারেই বসছি, আর অপারেশন কেস হলে পেশেন্টদের বলি যে কোনো জায়গায় ব্যাড নিতে।
0: আমার ভীষণ ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। তোর মা বলতেন আমাদের আমাদের খুব বেশি দরকার নেই। তোর ঠাকুরদা, তোর ঠাকুরদা নবীন রায়ের সম্বল কি ছিল জানিস? খাটো ধুতি, মার্কিন কাপড়ের হাফাতা পাঞ্জাবি, বিশ্ব সাহিত্যের বেশ কিছু বই, কয়েকটা মোটা মোটা অভিধান, আর গুটি কয়েক গুটি কয়েক সেরা ছাত্র। আর তোর পিতামহ ছিলেন, তোর পিতামহ ছিলেন একজন আদর্শ বিপ্লবী। 1942-এর অসহযোগ আন্দোলনের সময় সেই যে পুলিশ ধরে নিয়ে গেল এক দুর্যোগের রাতে, আর ফিরলেন না।
4: সে
3: সে কি ডাক্তারবাবু?

0: 1947 এর পর তো
1: হ্যাঁ মাস্টার, অনেকে সেলুলার জেল থেকেও ফিরে আসেন, কিন্তু উনি আর ফেরেননি। অমুর দিদা বলতেন উনি আছেন, উনি আছেন। আমার মনে হয় মাস্টার, সত্যি সত্যি ওরা আছেন, জলে স্থলে অন্তরিক্ষে। আরে মধু মধু, এদিকে তোর বৌদিমণি আর দাদা বাবু যে কফি ভালো আসে রে, তুই কি ভুলে গেছিস?
2: ভুলিনি, এই দেখো সবাইর জন্য এনেছি। হ্যাঁ মধু, তোমার মতোই পুরনো তো, সেই মাস্টার বাবুর আমলের।
3: মানে তিন পুরুষ ধরে?
2: হ্যাঁ গো, আর আমি এও বলে দিচ্ছি যে এই দাদা বৌদির ঘরেও এই একটাই ছেলে হবে, আর তিনিও হবেন জেদি। তবে হ্যাঁ, মনটা হবে দিঘির জলের মতো টলটলে, আর ওই আকাশের মতো বড়, আর ওই কাঠ

0: আছেন জলে স্থলে অন্তরিক্ষে। আরে মধুর, মধু এদিকে, তোর বৌদিমণি আর দাদা বাবু যে কবি ভালোবাসে রে, তুই কি ভুলে গেছিস?
1: ভুলিনি, এই দেখো সবাইর জন্য এনেছি। হ্যাঁ মধু, তোমার মতোই পুরনো তো, সেই মাস্টার বাবুর আমলের।
2: মানে তিন পুরুষ ধরে?
1: হ্যাঁ গো, আর আমি এও বলে দিচ্ছি যে এই দাদা বৌদির ঘরেও এই একটাই ছেলে হবে, আর তিনিও হবেন জেদি। তবে হ্যাঁ, মনটা হবে দিঘির জলের মতো টলটলে, আর ওই আকাশের মতো বড়, আর ওই কাটোয়ার ডাটার মতো মিষ্টি।

নাট্যানুষ্ঠান নতুন দিনের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন প্রাণেশ, বিশ্বজিৎ নাথ সমাজপতি, গোপাল, শিবশঙ্কর দত্তরায়, ঝুমা, নীলিমা দেব, অমিত, সব্যসাচী পুরকায়স্থ, মধু, অজিত মিত্র, সিস্টার সম্মিতা দাম, নিবারণ, বিধান চৌধুরী, নন্দ, অশোক দত্ত এবং ডাক্তারের ভূমিকায় বিশ্বজিৎ দত্তরায়। রচনা অনিল দাশগুপ্ত, সম্পাদনা জয়দীপ চৌধুরী। নাটকটি প্রযোজনা করলেন অমিত শিকিদার।

Akashvani, Shilchar. আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানে সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।